আকাশবাণী মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার, 29শে বৈশাখ, 1948 শকাব্দ, 4ঠা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 19শে মে, 2026 খ্রিস্টাব্দ। সূর্যোদয় হয়েছে ভোর 4:59 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:09। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 12 সেকেন্ড। শ্রোতাবন্ধুদের সুপ্রভাত।

এখন অমৃতবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আমরা বৃহৎ ভারতবর্ষকে গড়িয়া তুলিবার জন্য আছি। আমরা তাহার একটা উপকরণ, কিন্তু উপকরণ যদি এই বলিয়া বিদ্রোহ প্রকাশ করিতে থাকে যে আমরাই চরম, আমরা সমগ্রের সহিত মিলিব না, আমরা স্বতন্ত্র থাকিব, তবে সকল হিসাবেই ব্যর্থ হয়। বিরাট রচনার সহিত যে খণ্ড সামগ্রী কোনো মতেই মিশ খাইবে না, যে বলিবে আমি টিকিতে চাই, সে একদিন বাদ পড়িয়া যাইবে। ভারতবর্ষের যে অংশ সমস্তের সহিত মিলিতে চাহিবে না, যাহা কোনো একটা বিশেষ অতীতকালের অন্তরালের মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া অন্য সকল হইতে বিচ্ছিন্ন হইয়া থাকিতে চাহিবে, যে আপনার চারিদিকে কেবল বাধা রচনা করিয়া তুলিবে, ভারত ইতিহাসের বিধাতা তাহাকে আঘাতের পর আঘাতে, হয় পরম দুঃখে সকলের সঙ্গে সমান করিয়া দিবেন, নয় তাহাকে অনাবশ্যক ব্যাঘাত বলিয়া একেবারে বর্জন করিবেন। কারণ ভারতবর্ষের ইতিহাস আমাদেরই ইতিহাস নহে, আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাহিত। আমরা নিজেকে যদি তাহার যোগ্য না করি, তবে আমরাই নষ্ট হইব। আমরা সর্বপ্রকারে সকলের সংস্রব বাঁচাইয়া অতি বিশুদ্ধভাবে স্বতন্ত্র থাকিব এই বলিয়া যদি গৌরব করি, এবং যদি মনে করি এই গৌরবকেই আমাদের বংশ পরম্পরায় চিরন্তন করিয়া রাখিবার ভার আমাদের ইতিহাস গ্রহণ করিয়াছে, যদি মনে করি আমাদের ধর্ম কেবলমাত্র আমাদেরই, আমাদের আচার বিশেষভাবে আমাদেরই, আমাদের পূজাক্ষেত্র আর কেহ পদার্পণ করিবে না, আমাদের

তাহারই জন্য আত্মরচিত কারাগারে অপেক্ষা করিতেছি। শুনলেন অমৃতবাণী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন মান্না দে, শ্রাবণী সেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং মিতা হক। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে 6টা 20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় 2টি তদন্ত কমিশন গঠন করেছে। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইজারি জারি করেছে। IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে প্রধানমন্ত্রী গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেছেন।
2: ইউরোপিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন কে সাথ ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউনিক অর স্পেশাল এগ্রিমেন্ট হামারে বিচ ট্যালেন্ট টেকনোলজি অর মিউচুয়াল ট্রাস্ট কা এগ্রিমেন্ট হ্যায়। ইসি এগ্রিমেন্ট কে মাধ্যম সে এফটা কান্ট্রিজ সে ভারত মে আগলে 15 বর্ষো মে 100 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর 1 মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
1: ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। সামুদ্রিক অর্থনীতি, জাহাজ নির্মাণ, পরিবেশ বান্ধব উদ্যোগ, স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং স্টার্ট আপের মতো প্রধান ক্ষেত্রে ভারতে নরওয়ের বিনিয়োগকেও উৎসাহিত করেন তিনি। প্রধানমন্ত্রী পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে তিনি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। 50টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার 250রও বেশি প্রতিনিধি শীর্ষ সম্মেলনে অংশ নেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব কার্যকর হওয়ার প্রেক্ষিতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় আরও গতি সঞ্চারিত হয়েছে। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ের কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থার ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে 5 দেশ সফরের 4র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ের সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর সংঘাত দীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। পাঁচদিন সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের বিরুদ্ধে যে কোনো অপকর্মের ভারত স্পষ্ট জবাব দিতেও প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার ওপরেও জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত সেমিকন্ডাক্টর খাতে দ্রুত এগিয়ে চলেছে, যা কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং এক নতুন ভারতেরও গল্প। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গতকাল ওমানের বিদেশমন্ত্রী বদর আলবু সাইদির সঙ্গে কথা বলেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের পাশাপাশি ভারত ওমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এদিকে হু জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকেরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়। আগামী 1 জুন থেকে কমিশন কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের জানান, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও ADG জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হয়েছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং ADG দময়ন্তী সেনকে সদস্য সচিব করে তৈরি করা হয়েছে আরও একটি কমিশন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডভাইসারিতে শিশু, সদ্যজাত, গর্ভবতী মহিলা, বয়স্ক, অসুস্থ এবং খোলা জায়গায় যারা কাজ করেন তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 180 রান করে। জয়ের জন্য 181 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সানরাইজার্স 19 ওভারে 5 উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ঈশান কিশান 70 রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই জয়ের সুবাদে সানরাইজার্স 16 পয়েন্ট অর্জন করল, যা প্লে অফে জায়গা সুনিশ্চিত করার জন্য যথেষ্ট। এদিকে আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয়, ডাকছে মাঠের সবুজ ঘাস। এ বিষয়ে আপনারা কথায় ও বার্তায় আসুন এই 2 ফোন নম্বরে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনলেন, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে ঋতু গুহ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন ঋতু গুহ, শাশা ঘোষাল, ইমন চক্রবর্তী এবং সাগর সেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে ইন্দ্রাণী সেন।

এতক্ষণ নজরুল গীতির আসরে শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী সেন, সুপ্রতীক দাস, চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং শঙ্কর ঘোষাল।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী। ধানের বিষয়ে বিশেষ কিছু পরামর্শ, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখতে হবে। আমের ক্ষেত্রে বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করতে হবে। এই আবহাওয়া সতর্কতায় জানানো যাচ্ছে যে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, গাছ হেলে পড়তে পারে, বেঁকে যেতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্তও হতে পারে। কৃষি কাজকর্মে স্প্রে করা, সার প্রয়োগ, এগুলো সবই ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, যাতে করে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ। এখন আবহাওয়ার পূর্বাভাস এবং বিজ্ঞপ্তি। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে আজ সারাদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ 20 মে, 21 মে এবং 22 মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্ক বার্তায় জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে ঝোড়ো বাতাস অর্থাৎ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বৃষ্টিপাত হবে। আগামীকাল 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টিপাত এবং আগামী পরশু অর্থাৎ 21 মে এবং 22 মেও একই সতর্কবার্তা, ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অভিজিৎ বসু।

লোকগীতি শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, বিষয় ডাকছে মাঠের সবুজ ঘাস। সকাল 9:10, বিকেল 3:30 এবং রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:20 নজরুলগীতির অনুরোধের আসর, 3:10 দিনান্তিকা। এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 কিষাণবাণী, 6:05 কীর্তন, 6:40 প্রিয় পল্লিকীতি, 7:10 আজ সন্ধ্যায়, 8:25 শুনবেন নির্বাচিত শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, আজকের বিষয় গরমের মজা, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধে 7:35 এবং রাত 10:00। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00 এবং সন্ধে 6:00।

0: দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05 ও রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা 12:58, সন্ধে 7:30 এবং রাত 8:10 এবং 8:20। রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং সকাল 7:35 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ। খবর
1: আকাশবাণী, খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে 10,00,000 চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
2: ইউরোপিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন কে সাথ ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউনিক অর স্পেশাল এগ্রিমেন্ট হামারে বিচ ট্যালেন্ট টেকনোলজি অর মিউচুয়াল ট্রাস্ট কা এগ্রিমেন্ট হ্যায়। ইসি এগ্রিমেন্ট কে মাধ্যম সে এফটা কন্ট্রিজ সে ভারত মে আগলে 15 বর্ষো মে 100 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর 1 মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
1: ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
2: 500 gigawatt clean energy or 5 million ton green hydrogen produce karne ka target rakha hai. Clean energy investment Norway Wealth Fund ki bhi prathamikta hai. Main Norway ko Bharat ke clean energy future mein ahem hissedar banne ke liye aamantrit karta hu.
1: 50টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার 250টিরও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।

0: আজ এই আরজিকর মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত ছ দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে তার নিরসন করবে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএলে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা শুভেন্দু অধিকারী। আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিগড় মামলার শুনানি। জমি দুর্নীতি প্রতারণা সহ একাধিক মামলায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আয়োজক স্বতন্ত্র দত্ত এফআইআর দায়ের করেছেন। আসি বিস্তারিত খবরে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়। আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামানকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানান। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভা দ্বিতীয় বৈঠকে একগুচ্ছ। অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের জন্যও 7ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গতকালের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান।
2: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
1: সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ আগরওয়াল সব দপ্তরের সচিব এবং জেলা শাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন। এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ, ডিরেক্টরেটস, রাজ্য সরকার পরিচালিত সংস্থা, বোর্ড, নিগম, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে পরিচালিত সমিতি, দপ্তর, আধার সংস্কারী সংস্থা এবং পথে নেমে কাজ করতে হয় এমন দপ্তরগুলোকে খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে বলা হয়েছে। দপ্তরের কাজ পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল সভা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বাড়ি থেকে কাজের সুযোগ খতিয়ে দেখতে হবে। জরুরি নয় এমন ভ্রমণ কমাতে হবে। প্রয়োজনে গণপরিবহন, কার্পুল এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো এই নোটিশে রয়েছে হরিশ মুখার্জি রোডের অভিষেকের বাড়ি শান্তিনিকেতন, একই সঙ্গে সাংসদের অপর একটি সম্পত্তি কালীঘাট মোড়ে থাকা একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটিতে বর্তমানে একটি হার্ডওয়্যারের দোকান আছে। এছাড়াও রয়েছে একাধিক সম্পত্তি। এই সম্পত্তি অর্থাৎ বাড়িগুলি বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে। গত তিন দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। জানা গেছে কালীঘাট রোডে অভিষেকের যে বাড়ি রয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত। পুরো আইনে 401 ধারায় নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। নিয়ে আসতে বলা হয়েছে সমস্ত কাগজপত্র। কোথাও বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হয়েছে কিনা বা হয়ে থাকলে তার রেগুলারাইজেশন হয়েছিল কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধে 6টায় শেষ হবে। এরপরই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ ফলতায় রোড শো করবেন। পাশাপাশি দিনভর ছোট সভা করার কথা রয়েছে তাঁর। ওই দিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এদিকে ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে 26 মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। এ সময় কোনো গুরুতর অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে তা আদালতের নজরে আনতে হবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত তদন্ত চলছে 7 দিনের মধ্যে তার কপি আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে সিবিআই। উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে রাজকুমার সিং নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। এই ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 4 জন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট টালা থানায় দায়ের হওয়া মামলা তদন্তভার সিবিআই এর দুর্নীতি দমন শাখার কাছে হস্তান্তর করে। পরে সিবিআই আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে ব্যবসা, ল্যাবরেটরি সরঞ্জাম কেনায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে। সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক সংস্থার বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন ক্রয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুমোদনকে অভয়ের ন্যায় বিচারের লক্ষ্যে এক মহতি ও সদর্থক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, গত তৃণমূল কংগ্রেস সরকার অনৈতিকভাবে এই মামলা তদন্ত প্রক্রিয়া আটকে রেখেছিল, কিন্তু দীর্ঘদিন সত্যকে চাপা রাখা যায় না বলেও মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ বেলা 1টা নাগাদ আরজিকরের তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হতে পারে। অভয়ের বিচারের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গত সপ্তাহে 2 বিচারপতি শম্পা সরকার তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে দেন। সেই অনুযায়ী আজ মোট 3টি মামলার শুনানি হওয়ার কথা। জমি দুর্নীতি প্রতারণা সহ একাধিক মামলায় দীর্ঘ 10 ঘণ্টা জেরার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষ এবং বোমাগুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিল সে। গতকাল হঠাৎই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় সোনা পাপ্পু। গ্রেপ্তারি এড়াতে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল সে। আজ তাকে আদালতে পেশ করা হবে। এর আগে দুর্নীতি ও প্রতারণা কাণ্ডে সোনাপাপুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, ধরা পড়ে প্রমোটার জয় কামদারও। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জেরার পর দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় গতকাল ইডি দপ্তর ছেড়ে বেরিয়ে যান। উল্লেখ্য, এই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর জুই বিশ্বাস এবং রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও। শতদ্রু জানিয়েছেন, তাঁর অনুষ্ঠান বানচাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, করা হয়েছিল গ্রেপ্তারও। এর প্রেক্ষিতে তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি ৫০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে শতদ্রু জানান। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্পের কারণে আজ গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা আড়াই ডিগ্রি বেশি। এদিকে গত সন্ধ্যা ঝড় বৃষ্টিতে মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল ৯:১৫।
3: মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে ১০২.২ মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। প্রথম গানে রেখা ভরদ্বাজ, ছবির নাম মাইকেল।

0: সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গান। এবারের গানে সিদ্ধার্থ রায় এবং অভিজিৎ, ছবির নাম উমা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়া ছবির গানের আসরের শেষ গানে লোপামুদ্রা মিত্র, ছবির নাম হেমলক সোসাইটি।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসরে শিল্পীরা ছিলেন সিদ্ধার্থ রায় এবং অভিজিৎ, উমা ছায়াছবি থেকে রেখা ভরদ্বাজ, মাইকেল ছায়াছবি থেকে এবং লোপা মুদ্রা মিত্র হেমলক সোসাইটি ছায়াছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল ঠিক 8টা, আর 8টা মানেই আপনাদের সকলের সঙ্গে কথায় বার্তায় এবং মনের টানের ভালোবাসায় শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম শুভ সকাল।

বিশ্বে খেলাধুলা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি মানুষের চরিত্র গঠন, শৃঙ্খলা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধ শেখানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলার অন্যতম প্রধান শিক্ষা হল ফেয়ার প্লে বা ন্যায্য খেলা। এই আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পালিত হয় ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে। হ্যাঁ বন্ধু, আজ ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে, বিশ্ব ন্যায্য খেলা দিবস। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে খেলায় জয়লাভের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সততা, সম্মান, সহমর্মিতা এবং নৈতিকতার সঙ্গে খেলা। তাই খেলা শুধুই খেলা নয়, খেলা মানুষের চরিত্র গঠন করে। এর প্রেক্ষিতেই আজকের বিষয়, ডাকছে মাঠের সবুজ ঘাস। ইতিমধ্যে আমাদের অনেক শ্রোতা বন্ধু কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে লিখে ফেলেছেন আজকের বিষয়। কেউ বিষয়ে লিখেছেন, আবার কেউ সবুজকে বিষয় করে এগিয়ে গেছেন। অনুরোধ করব আপনারা বিষয়টা শুনুন, কারণ অনেক সময় রয়েছে। 8:50 পর্যন্ত আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান। কথা দিচ্ছি, প্রত্যেকের প্রত্যেকের মেসেজ আমি পড়বই পড়ব। তাই বিষয়টা হচ্ছে আজকের খেলাধুলা নিয়ে, মানে এই ছোট থেকে খেলাধুলা কতটা জীবন গঠন করতে সাহায্য করে। আজকের দিনে খেলাধুলাও যে মানুষের জীবনে সম্মান এনে দেয়, খেলাধুলা মানুষের মনের প্রসার ঘটায়, এই বিষয়ের সঙ্গ অনুষঙ্গ নিয়েই আপনার ভাবনা। আপনি এই মাঠের সঙ্গে কতটা সম্পৃক্ত, আপনি খেলাধুলাকে কতটা সমর্থন করেন, আপনার ছোটবেলার সেই খেলাধুলার জীবন এবং এখনকার প্রজন্মের জন্য এই খেলাধুলা কতটা প্রয়োজন, সেই নিয়েই কিন্তু আজকের ফোনে কথা, বার্তায় কথা, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো। তাই আপনারা সঠিকভাবে বার্তাটি পাঠান। যদি কেউ অন্য বিষয় লিখে থাকেন, সংশোধন করে নেবার অনেক সময় রয়েছে। তাই বলবো যে আপনারা ঠিকঠাকভাবে বিষয়ে লিখুন। আমি কথা দিচ্ছি, প্রত্যেকের প্রত্যেকের বার্তা কিন্তু আমি অবশ্যই পড়বই পড়বো।

আব্দুল হাদি সাহেবকে বলবো, আপনি যে বিষয় লিখেছেন সেটি বৃক্ষরোপণ, কিন্তু আজকে বৃক্ষরোপণ বিষয় নয়, বিষয় হচ্ছে মাঠের সঙ্গে সম্পৃক্ত খেলাধুলা, এবং খেলাধুলা আমাদের জীবন গঠন। তাই দয়া করে যদি আপনার বার্তাটি যে লিখেছেন সেটি যদি একটু অন্যরকমভাবে লিখে পাঠান বিষয়ের সঙ্গে, তাহলে খুব উপকার হয়। আপনি যে বিষয় লিখেছেন সেটি কিন্তু পড়লাম না।

প্রথমেই যাব। ঢাকুরিয়া থেকে সৌভিক লিখছেন, ডাকছে মাঠে সবুজ ঘাস, এই কথার মধ্যেই ঢুকিয়ে আছে শৈশবের টান, প্রকৃতির আহ্বান আর মুক্ত জীবনের এক মিষ্টি অনুভূতি। ভোরের নরম রোদে কিংবা বিকেলে সোনালি আলোয় দূরে সবুজ মাঠ যেন হাতছানি দিয়ে ডাকে। সেই মাঠে ছুটে বেড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলো, হাওয়ায় ভেসে আসা মাটির গন্ধ, সব মিলিয়ে মনটা হয়ে ওঠে আনন্দে ভরা। শহরের ব্যস্ততা আর মোবাইলের পর্দা ভুলে প্রকৃতির কোলে ফিরে যেতে ইচ্ছে করে। মাঠের সবুজ ঘাস যেন বলে, এসো একটু প্রাণ খুলে বাঁচো, হাসো দৌড়াও, মনের জানালা খুলে দাও। সবুজ মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশব, স্মৃতি আর প্রাণের এক টুকরো শান্তি। তাই আজও দূরে কোথাও সবুজ ঘাস দেখলেই মন বলে ওঠে, ডাকছে মাঠের সবুজ ঘাস, ফিরে যায় সেই সহজ আকাশ যে। সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছেন, ধন্যবাদ সৌভিক আপনাকে। পরের বার্তায় যাব। পরের বার্তা লিখছেন বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। সবুজ ঘাস শুধু সৌন্দর্যের প্রতীক নয়, যেন এক চোখের আরাম, যেন আমাদের মনের সতেজতার প্রতীক। সবুজ ঘাস মনে করিয়ে দেয় আমাদের মনটাও এমন চির সবুজ হওয়া উচিত, এবং আমাদের মনেও এরকম সবুজ শান্তি বিরাজ করছে, যেটা রোজকার কর্মব্যস্ততার মধ্যে ফিকে হয়ে গেছে। আমরা চাইলেই সেটা ফেরাতে পারি। মাঠে সবুজ ঘাসের ডাক মানে জীবনের দিকে নতুন করে তাকানোর ডাক, প্রকৃতির সান্নিধ্যে নিজেকে আবারও প্রাণবন্ত করে তোলার এক মধুর আহ্বান। লিখছেন বানপুর থেকে রজত বিশ্বাস, চাঁদপুর নদিয়া। রজতদা, আপনার লেখাটি পড়লাম কিন্তু বিষয়ের সঙ্গে কিন্তু নেই। আমি তো আজকে খেলাধুলা নিয়ে বসেছি, যে আমাদের জীবনে খেলাধুলোর কতটা প্রয়োজন।

0: খেলার চরিত্র গঠন করে কিনা যাব ফোনে দেখি। ফোনে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: শুভ সকাল, নমস্কার।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে?
1: আমি মধুমঙ্গল।
0: হ্যাঁ মধুমঙ্গল দা, আজকে তো বসেছি, ডাকছে মাঠের সবুজ ঘাস, মানে সেই ছোটবেলাকার বা এখনো খেলাধুলার প্রয়োজনীয়তা কি জীবনে?
1: দেখুন দিদি, শরীর চর্চা করতে গেলে খেলাধুলার আমাদের প্রয়োজন আছে। তবে ছোট্টবেলায় সত্যিকারেরই স্কুল লাইফে যেটুকু পেরেছি, বল বল নিয়ে বন্ধুদের সাথে খেলা করতাম। আর আমাদের এখানেও একটি টিম ছিল ছাউনা গ্রাম থেকে, সেই সব জন্য হারিয়ে গেছে। আমরা চাই আবার সেই সব দিনগুলো ফিরে আসুক, কারণ ডাকছে মাঠে সবুজ, এই আমাদের সবুজ ঘাস আমাদেরকে আকর্ষণ করে। তবে এখন যদি বলেন আমি কি করছি, তবে এখন কিন্তু আমার সবুজ ঘাসের সাথে দিদির আকর্ষণ আছে, কারণ আমি মাঠে যাই, চারটি উঠি, কারণ হাঁটাহাঁটি করি, কারণ মাঠ আমাকে আকর্ষণ করে। আর সব থেকে হচ্ছে আমাদের প্রয়োজন খেলাধুলা করলে, শরীর চর্চা করলে খুব ভালো থাকবে। এবং আমি চাই আমার যেসব মানে নাতি নাতিনা হয়েছে এখন, তাদেরকে মাঠ মুখো আনার চেষ্টা করতে হবে।
0: একদম একদম মধুমঙ্গলদা, ঠিক কথা বলেছেন, কারণ এই খেলা কিন্তু আমাদের চরিত্র গঠনে অনেকখানি সাহায্য করে,
1: অনেক কিছু সাহায্য করে। শুধু আমাদের সুনামই প্রয়োজন হয় না দিদি, এতে আমাদের শরীরও চর্চা করে এবং ভালো থাকে
0: এবং মনের বিকাশ ঘটে, মনের প্রশস্তিটা বাড়ে।
1: ওই সবুজ ঘাস আর খুবই খুবই খুবই সুন্দর সেই দিয়েছেন, কারণ ওই সবুজ ঘাসে যে কি আছে দিদি ভাই, কারণ ওখান থেকে আমি কারণ একটি সুগারের ঔষধও পাচ্ছি।
0: বেশ, আপনি দেখুন মধুমঙ্গলদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
1: হ্যাঁ
0: নমস্কার। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, অমিতাভ দা বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, অমিতাভ দা বলছি, বীরভূমের দুব্রাজপুর থেকে।
0: হ্যাঁ বলুন,
2: ভালো আছেন দিদি?
0: ভালো আছি, ভালো আছি। আজকে বিষয় দিয়েছি এই যে খেলাধুলো, ডাকছে মাঠে সবুজ ঘাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটু কথা শুনি।
2: সবুজ ঘাস, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, নিশ্চয়ই বলবো। কিন্তু দিদি দেখুন, আমরা যখন খেলেছি না, হ্যাঁ, তখন আমরা ওই সবুজ ঘাসের উপরেই ফুটবল খেলেছি। তখন এখনো এখনো কিছু কিছু জায়গায় দেখছি যে ছেলেদের উৎসাহটা আছে, কিন্তু যে উৎসাহটা আমাদের ছিল, হ্যাঁ, সবুজ মাঠের উপরে বলকে ভাসিয়ে দেওয়া বা অন্য কিছু খেলা, তাতে করে যেমন শরীরের চর্চা হতো, হ্যাঁ, তেমনি মনটাও কিন্তু মানে কি বলবো, ফুটফুটে ভরে উঠতো, মানে হ্যাঁ এরকম। তারপরে যখন পড়তে বসতাম, হ্যাঁ, তখন একটু অসুবিধা হতো ঠিকই, কিন্তু ওই যে খেলাধুলার ফলে শরীরচর্চা যেটা হতো, তাতে করে ক্লান্তিটা কিন্তু কমে যেত। আর এখনো মাঠ আছে, যাচ্ছে মাঠে সবুজ ঘাস, কিন্তু যাচ্ছে কই ছেলেরা দিদি, সেই ফুটবল আর নেই।
0: সত্যি তাই, কিন্তু দেখুন এই মাঠে যদি আমরা শিশুদেরকে ছেড়ে দিই, আমাদের বড়দেরও কিন্তু এটা দায়িত্ব, তাই না? যে আমাদের কাজের কাজের ব্যস্ততার মধ্যে যদি একটু বাচ্চাদেরকে এই সবুজ মাঠে একটু ছেড়ে দিই তাদের খেলতে, তাদের কিন্তু মন অনেক ভালো হয়,
2: অনেকটা ভালো হয়, প্রফুল্ল হয়। এবং দিদি দেখুন, আজকালকার অধিকাংশ বাচ্চার চোখে পাওয়ারওয়ালা চশমা,
0: হ্যাঁ,
2: আর সেই বিশাল ফ্যাট মানে মোটা, তারা মাঠে দৌড়তে গেলে হাঁপিয়ে পড়ে, কেন জানেন?
0: আগেকার দিনে প্রচুর
2: অবস্থা।
0: অমিতাভ দা, আমরা জানি যে বিভিন্ন মনীষীরা, বা এটা মনীষী দরকার নেই, এটা সায়েন্স বলছে আর কি, ডাক্তাররা বলছে যে বাচ্চাদের যদি খেলার সুযোগ করে দেওয়া হয়, তারা কিন্তু পড়াশোনা বা যে কোনো কাজে খুব মন দিয়ে করে, ধন্যবাদ। যাবো বার্তায়, বার্তা পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। রেখাদি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, আপনি আজ সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন, আমার মতো অনেককেই পৌঁছে দিলেন শৈশবে। মাঠে সবুজ ঘাস ও খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনে লাগে শান্তির পরশ। মাঠের সবুজ ঘাসে মিশে থাকে প্রকৃতির স্নেহ, যা মনকে ভালো রাখে। স্কুল জীবনে প্রতিদিন সঙ্গ দিয়েছে সবুজ মাঠ, সেইখানে পৌঁছাতাম এক সোনালী স্বপ্নকে সঙ্গে নিয়ে। নিয়মিত অনুশীলন করেছি বিভিন্ন ধরনের খেলার, আর পেতাম অনাবিল আনন্দ। খেলার সবুজ ঘাসে ঢাকা মাঠ ও ধুলিকণা এখনো আমার মনের গভীরে সযত্নে থেকে গেছে। কখনো কখনো মন জীবনের সব কোলাহল থেকে দূরে গিয়ে খুঁজে পেতে চায় শান্তিময় জীবনের জন্য প্রকৃতির মাঝে সেই সবুজ মাঠ।

0: লিখেছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। রেখাদি অনেক অনেক ধন্যবাদ এভাবে বিষয়ে আমাদের সঙ্গে থাকবার জন্য। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? কে বলছেন?
1: রফিকুল মণ্ডল।
0: হ্যাঁ রফিকুল ভাই, বলুন বলুন।
1: এমন একটা সময় মাঠে সবুজ ঘাস হওয়ার কারণ এই শুকনোর পরে হয়ে যে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার পরে মাঠে সবুজ ঘাস, এই সবুজ ঘাস যখন বৈকালে খেলাধুলার সময় মাঠে যেতাম তখন মাঠে খেলাধুলা করতে যতটা ভালো লাগতো তার থেকে মনে হতো যেন মাঠে বসে গল্প করি সবুজ ঘাসের সাথে। এমন গল্প যেমন ছাগল গরু অর্থাৎ তৃণভোজী প্রাণী তারাও কিন্তু মাঠে এই সবুজ ঘাস খেতেও, তাই আমাদের মন চাইতো এমন অবস্থা যে এই সবুজ ঘাস আমরাও যেন খাই। সত্যি এই খেলাধুলার কথা মনে পড়ে গেল, তবে এখন এই আর বয়স নাই, এখন মাঠে যাই কিন্তু খেলাধুলাটা অত বেশি হয় না। তো আমি সঙ্গে আছি, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। বার্তা পাঠিয়েছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, লিখছেন ডাকছে মাঠের সবুজ ঘাস, এ এক নির্মল প্রকৃতির আকর্ষণ যার ডাকে সাড়া দিতে জীবনের প্রতিটি বেলা ছুটে যায় সবুজের সমারোহে। তার কোলে এক দণ্ড বুক ভরা শ্বাস যেন সারা মনে সবুজের আস্তরণে জেগে ওঠা আরেকটি রঙিন কুঁড়ি, এক চরম তৃপ্তির অনুভূতি। তাই তো কখনো কখনো বিনা ডাকেই ছুটে যাই শুধু তার বন্ধুত্বের টানে, কাটিয়ে আসি সারাদিনের কিছুটা ক্লান্তি, সবুজ ঘন মাঠে ফেলে আসা আমার শৈশব ও কৈশোরের ঝলমলে দিনগুলো এখনো এক অন্য স্বাদের তৃপ্তি দেয়। সেই ব্রাহ্মণীর ওপারে খোলা আকাশের নিচে সবুজের মেলা, খেলার মাঠে অবুঝ মনে সবুজের গন্ধ, সবুজের মাথায় হলুদ সর্ষে ফুলের আস্তরণ, ভিন্ন কণ্ঠে পাখির ডাক, আহা কি অপূর্ব রূপ! মনে হতো পাখি নয় যেন ডাকছে সবুজ মাঠ, এ যেন কোনো বন্ধুর ডাক। সময় পেলে আজও ছুটে যাই তার টানে আমার অশান্ত ছেলেবেলায় মানসিক শান্তির খোঁজে। বাহ, খুব সুন্দর লিখেছেন চন্দ্রনাথ দা, আমরাও খুব নস্টালজিক হয়ে পড়ি আসলে এই ছোটবেলার সবুজের ডাক খেলা। এই খেলা কিন্তু এক অনাবিল আনন্দ দিয়েছে এবং এখনকার অনেক শিশুকেই দেয়, যারা দিনের কোনো একটা সময় একটু মাঠে গিয়ে না খেললে তাদের প্রাণটা কিন্তু প্রাণভর অক্সিজেন নেওয়া হয়ে ওঠে না, তাই না? সঙ্গে থাকুন চন্দ্রনাথ দা, ভালো থাকুন। এভাবেই যাব পরের বার্তায়। লিখছেন শুভ সকাল দিদি, আজকের বিষয় ডাকছে মাঠে সবুজ ঘাস, প্রকৃতি রঙই হচ্ছে সবুজ আর এই সবুজ ঘাস আমাদেরকে ডাকে তার দিকে, কিন্তু আমাদের ব্যস্ত জীবন সময় হয় না তার এই ডাকে সাড়া দিতে। সকালবেলায় শিশির ভেজা সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটার উপরই উপকারিতা অতুলনীয়, তাই আমাদের উচিত এই সবুজ ঘাসের মাঠ বাঁচিয়ে তার ডাকে সাড়া দেওয়া। এইটুকু বললাম, ভালো থাকবেন। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ। পড়লাম বার্তাটি, কিন্তু বিষয়টি সবুজ ঘাস নয়, বিষয়টি হচ্ছে ডাকছে মাঠে সবুজ ঘাস, মানে সবুজ ঘাস আমাদের কখন ডাকে, খেলাধুলো, খেলাধুলোর সঙ্গে যুক্ত, কারণ আজকে হচ্ছে বিশ্ব ফেয়ার প্লে দিবস, তাই আমরা আজকে খেলাধুলো নিয়ে বসেছি। খেলাধুলো করা কতটা প্রয়োজনীয়, আপনি আপনার শৈশবেই ছোটোবেলায় খেলাধুলো করেছেন কি না, এখনও কোনো খেলার সঙ্গে যুক্ত কি না, মাঠে যান কি না, বা এখনও আপনার হঠাৎ হঠাৎ হয়তো সাইকেল করে বাজার করে ফিরছেন, হঠাৎ দেখলেন মাঠে কিছু ছেলে ফুটবল খেলছে, সেটা দেখতে দাঁড়িয়ে গেলেন, এবং ওই যে ফুটবল নিয়ে যারা দৌড়াচ্ছে সেসব ছেলেগুলোর মধ্যে কোথাও আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন, বা কখনো মনে হয়েছে যে খেললে পরে মনের প্রশান্তি অন্যরকম হয়ে ওঠে, তাই তো?

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
1: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
0: আহাতি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল,
1: মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল।

জ্বালা তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না এই তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না পুড়ে মারো রোদ্দুরে কাদা মাখো বড় সা

খেলার ন্যায্যতা বলতে বোঝায় নিয়ম মেনে খেলা, প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন, প্রতারণা থেকে দূরে থাকা এবং সততার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া। জয় বা পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ, কিন্তু অন্যায়ভাবে জয়লাভ কখনোই প্রকৃত সাফল্য নয়, কারণ খেলায় জয়ের চেয়েও বড় বিষয় হল নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা। খেলার ন্যায্যতার গুরুত্ব প্রথমেই দেখা যায় চরিত্র গঠনের ক্ষেত্রে। একজন খেলোয়াড় যখন নিয়ম মেনে খেলে, তখন তার মধ্যে তৈরি হয় সততা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাবোধ। এই গুণগুলো শুধু মাঠেই নয়, ব্যক্তিগত ও সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে মানুষ শেখে প্রতিপক্ষকে সম্মান করতে এবং জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে। জীবনে মরণে পায়ে পায়ে।

200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

মধু আছে ওই তোমার নামে তে বাবা ফুটবল গোলে যাও তুমি তার বুকে পড়ে পাঁচ চার হয়ে গোল করো সেদে হয় মহারাজ আহা আহা আহা যার গোলে যাও তুমি তার বুকে পড়ে পাঁচ চার হয়ে গোল করো।

0: 1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: জাবুবার্তায় বার্তাটি পাঠিয়েছেন, শুভ সকাল আমার খুব প্রিয় মিষ্টি অর্চিতা পিসিমণি, প্রণাম নেবেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বিষয় ডাকছে মাঠের সবুজ ঘাস। পিসিমণি, বর্ষা আমাদের দোরগোড়ায়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মাঠে মাঠে নতুন ঘাস দেখা যাচ্ছে। সবুজ ঘাস দেখতে খুব ভালো লাগে আর ঘাসের মধ্যে হাঁটতেও খুব ভালো লাগে। সবুজ ঘাসে হাঁটা শরীরের পক্ষে খুব ভালো। যাদের ডায়াবেটিস রোগটি আছে তারা প্রতিদিন সবুজ ঘাসে হাঁটবেন, এতে শরীর ও মন চোখ দুটি ভালো থাকে। ননি, তুমি লিখেছো কিন্তু বিষয়টি তো এটা নয়, আমি সবুজ ঘাসের গুরুত্ব প্রয়োজনীয়তা এই নিয়ে আজকে বসিনি, বসছি খেলাধুলো নিয়ে। আমি বারবার বলছি, যারা পাঠিয়ে দিয়েছেন তারা দয়া করে সংশোধন করে লেখাটি পাঠান, বিষয়টি তাহলে সমৃদ্ধ হয়, অনুষ্ঠানটি সুন্দরভাবে এগোতে থাকে, কেমন? পরের বার্তায় যাব। বার্তাটি পাঠিয়েছেন রিয়া সরকার ইউএসএ থেকে এবং রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। নমস্কার দিদি, আজ আমরা দুজনে মিলে একটি মেসেজ লিখছি যাতে সকলেই সুযোগ পান। খুব ভালো লাগলো একমাত্র আপনি ঘোষণা করলেন যে প্রত্যেকের মেসেজ পড়বেন। হ্যাঁ, অবশ্যই পড়ব। খেলাধুলা আমাদের স্বাস্থ্য গঠনে সবচেয়ে বেশি সহায়ক। শরীর এবং মন উভয়ই খেলাধুলার মধ্যে দিয়ে পুষ্ট হয়। ছোটবেলায় সবুজ মাঠের মধ্যে খেলাধুলো করেছি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো হারালেও নিয়মিত শরীর চর্চা করে থাকি বাড়িতেই। আজ এইটুকু বললাম, ভালো থাকবেন দিদি, ধন্যবাদ আন্তে মামা ভাগ্নি রিয়া ও রতন। ধন্যবাদ আপনাদের, এভাবেই সঙ্গে থাকুন এবং খেলাধুলো না করতে পারলেও মনে তাদের সঙ্গে থাকুন। যাব পরের বার্তায়। রিয়া রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে বলছি, বিষয় ডাকছে মাঠের সবুজ ঘাস। এই শব্দ কয়টি শৈশবের বাঁধনহারা আনন্দ প্রকৃতি ও খেলার মাঠে ছুটে যাওয়ার চিরন্তন আনন্দকে ফুটিয়ে তোলে। পড়াশোনার সাথে সাথে চার দেওয়ালের বাঁধন কেটে মুক্তাঙ্গনে পা রাখার আবেদন, খেলাধুলো শরীর ও মন গঠন করার সঙ্গে সঙ্গে শেখায় সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা শৃঙ্খলা গড়ে তোলে, একসঙ্গে অনেকক্ষণ থাকার অভ্যেস। খেলাধুলা যেমন জয়ের আনন্দ উপভোগ করতে শেখায়, ঠিক তেমনি শেখায় পরাজয়কে মেনে নেওয়ার উদার মানসিকতা, গড়ে তোলে স্পোর্টসম্যান স্পিরিট। সবুজ মাঠে আমরা যারা ছোটবেলায় ছুটে বেরিয়ে খেলেছি এখন হয়তো সেটা পারি না, কিন্তু সবুজ মাঠে খানিকক্ষণ হাঁটাহাঁটিও তো করতে পারি, তাতেও তো মন ও শরীর পুনরুজ্জীবিত হতে পারে। শেষে বলি, সবুজ মাঠে খেলার জন্য বাচ্চাদের ছেড়ে দিন, তাদের শরীরের ভিতটা শক্ত করে তৈরি হোক, সবুজ মাঠের সঙ্গে জড়িয়ে থেকে সবাই সবুজ থাকুন। রীনাদিকে আন্তরিক ধন্যবাদ, কারণ রীনাদির বার্তাটি পড়ে ভালো লাগলো, আমার বিষয়কে সমৃদ্ধ করলেন। আজকে কিন্তু এই বিষয়েই আমি কথা বলছি, আপনাদের বার্তা এই বিষয়েই পড়তে চাই। ধন্যবাদ রীনাদিকে।

0: এর পরের বার্তায় শীষ মোহাম্মদ, শিশান পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। ডাকছে ঘুরি, ডাকছে লাটাই, ডাকছে বাতাস, ডাকছে পুকুর নদীর পার, সবুজ ঘাস পুকুর পার, দিগন্ত বিস্তৃত মাঠের ধার। পড়াশোনা একটু কমাও, চোখের থেকে চশমা নামাও, ঘুরতে যাও, দেখতে যাও মাঠের ধারে সবুজ ঘাস, খেলাধুলো করো একটু, খেলাধুলো একটু করো, শরীরখানার যত্ন নাও, অনেকখানি অক্সিজেন তোমার শরীরে তুমি নাও। লিখেছেন শীষ মোহাম্মদ, শিশান পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। ছোট্ট লিখেছেন কিন্তু অনেক দামি কথা, ধন্যবাদ আপনাকে। কাশিমবাজার পালপাড়া থেকে মনা দাস, সবুজ মাঠ। মনে হয় এখনকার ছেলে বা মেয়েরা ফোনে ব্যস্ত, তবু দেখি মাঠে খেলা করে, বাচ্চারাও খেলা করে। বেশ, ছোট্ট কথা, ভালো কথা, এভাবেই সঙ্গে থাকো। রাখি বিশ্বাস লালদিঘি থেকে, পড়ব রাখি দিয়ে আপনার বার্তা। তার আগে যারা ফোনে অপেক্ষা করছেন, বন্ধুরা অনেকক্ষণ থেকে ফোনে রয়েছেন, তাদেরটা একবার নিয়ে নিই প্লিজ। 03482259648 কোন বন্ধু রয়েছেন?
1: নমস্কার চিত্রদি,
0: মিল্টন দা।
1: আমি মিল্টন দা, তোমার মানিকনগর বেলানা থেকে।
0: জীবনটাকে গঠন করার জন্য নিয়মানুবর্তিতা মেনে থাকি, খেলার উপকারিতা বা প্রয়োজনীয়তা কতখানি?
1: খুব প্রয়োজন। আসলে আমার চলমান জীবনে যখন মনের মধ্যে একটা নানা রকম শৈবাল এসে জড়িয়ে ধরে, নানা জীবনে অশান্তি আসে, যে মানসিক প্রশান্তির একটা বিরাট বড় সমীকরণ কিন্তু খেলা। শারীরিক স্বাস্থ্যতা, জীবনের দৈন্যতা কাটাতে, এটা রেনাবি যে মেসেজটা লিখলেন, জয় এবং পরাজয় উভয়কে কিন্তু মেনে নিতে হয়।
0: ঠিক ঠিক,
1: এটা জীবনের গঠনের বিরাট বড় চ্যালেঞ্জ। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
0: আচ্ছা মিল্টন দা,
1: সবুজ ঘাস সবুজ মনকেও কিন্তু সমৃদ্ধ।
0: মিল্টন দা একটা কথা বলি, এখন তো বেশিরভাগ পরিবারই হচ্ছে নিউক্লিয়ার পরিবার, ছোট পরিবার, সেখানকার বাচ্চারা একা একা বড় হয়, কিন্তু এই যদি খেলতে যায় তারা, সেখানে কিন্তু অনেক বন্ধু, অনেক অন্যরকমভাবে নিজেদেরকে তৈরি করা, মানে সবাইকে দিয়ে খাওয়া, সবাইয়ের সঙ্গে সব কিছু শেয়ার করে নেওয়া, এই যে একটা মনের প্রশস্তি, একটা বড় মনের পরিচয়, এটা কি হয়?
1: খুব সত্যি কথা বলেছেন, কারণ খুব ভালো প্রশ্ন এটা। যখন এদের ফাঁকা মাঠ পাবেন, যখন আমি বিস্তৃত মাঠ পেয়ে যাবেন, তখন মনের মধ্যে যে একটা বিরাট বড় মাঠ, ঐক্যটার মিলন মন্ত্র, এটা অবশ্যই তৈরি হবে দিদি। কারণ এটা তো ছিল এক সময়, এই যে আমাদের মনের মধ্যে কোন ঠাকুর, এটাকে দূর করে দিয়ে, গ্লানিকে দূর করে দিয়ে, যখন সকলে মিলে একসাথে এসে সবাই মিলে থাকতে পারি, এটা মাঠ কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিরাট বড় জায়গা।
0: ঠিক,
1: এই মাঠ শুধু যা দেখছি এই মাঠ নয়, অন্তরের মধ্যে তো মাঠ আছে।
0: এবং সেক্ষেত্রে মিল্টন দা আমাদের অভিভাবকদের কিন্তু একটা বড় দায়িত্ব, যে আমাদের বাড়ির বাচ্চাদেরকে হাত মানে মাঠে পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমাদের
1: বড় প্রয়োজন। কারণ কারণ কারণ তারা যদি সামনে না আসে এবং না এগিয়ে দেন, তাহলে পরবর্তী প্রজন্মরা কিন্তু পারবে না এগিয়ে আসতে।
0: ঠিক ঠিক,
1: খুব দুর্দান্ত প্রশ্ন করেন, ধন্যবাদ,
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাখিদি লিখছেন, রাখি বিশ্বাস লালদিঘি থেকে লিখছেন, ডাকছে মাঠে সবুজ ঘাস, এ তো শুধু আমার ছোটবেলার গল্প নয়, সবার ছোটবেলাকে ডাকে ওই মাঠ, খেলাধুলো, সবুজ মাঠে লুটোপুটি, সর্বোপরি একতা, মানসিক দৃঢ়তা গড়ে দেয় যে মাধ্যম, তাই ওই দিগন্ত পাড়ের সবুজ মাঠ, মন খোলা আনন্দ, চোখের আরাম, আর তারপরেও কত গল্প, কত লেখা থাকে শৈশবের, তাই সব্বার ছোটবেলা, শুধু ছোটবেলা বলবো কেন, বড়বেলাও যেন আঁকড়ে থাকে ওই সবুজ মাঠকে, বা সার্বিক বিকাশের মাধ্যম হয়ে ওঠে জীবনের চলার পথে। লিখেছেন লালদিঘি থেকে রাখি বিশ্বাস, রাখি দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাবো পরের বার্তায়। লিখেছেন মৃণাল পাল, বিনকাল মুর্শিদাবাদ থেকে লিখছেন, ডাকছে মাঠে সবুজ ঘাস, হ্যাঁ পিসিমণি, বিকেল হলেই যেন সবুজ ঘাসের মাঠ আমায় ডাকে, শুধু আমাকে না সব বন্ধুকেই ডাকে, এইটুকু বললাম, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল অর্চিতার সঙ্গে, বিষয় ডাকছে মাঠের সবুজ ঘাস। আসবো বার্তায়, কথা বলবো ফোনে, নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
0: যাব পরের বার্তায়। লিখছেন খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, ডাকছে মাঠে সবুজ ঘাস, বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ ছেড়ে খেলাধুলো করো। আমি ক্যারাম বোর্ড খেলায় পাক্কা খেলারি। খেলাধুলোয় ভারত আজ প্রথম সারিতে। ক্রিকেট ব্যাট, হকি, কবাডি, কত সরঞ্জাম খেলায়। আমি খেলায় খেলায় যেতে উঠি কাগজ কলম নিয়ে। আমি খেলায় খেলায় মেতে উঠি কাগজ কলম নিয়ে। আমার গ্রামে কিন্তু আজও একটা পূর্ণাঙ্গ খেলার মাঠ গড়ে ওঠেনি। চেষ্টা চলছে একটা খেলার মাঠ তৈরি করার। হার্দিক অভিনন্দন সহ খায়রুল বাসার কুর্নিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। খায়রুল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন এভাবেই। লিখছেন, নমস্কার, আমি বাবুরাম মণ্ডল, মানিকনগর বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে লিখছি। ছোটবেলায় স্কুল জীবনে সবুজ ঘাসের বুকে কতই না খেলেছি, ফুটবল, ক্রিকেট, খোখো, যোগব্যায়াম। সবুজ ঘাসে ভরা মাঠের সঙ্গে আমার শরীরের একটা নিবিড় সম্পর্ক ছিল। এখন আমি সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটাহাঁটি করি, তাতে আমার শরীর ভালো থাকে। খুব সুন্দর অনুষ্ঠান করছেন দিদি, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন বাবুরামদা, এভাবেই আমাদেরকে সমৃদ্ধ করুন। 0348225968 কোন বন্ধ রয়েছেন? হ্যালো, হ্যালো,
4: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না দাদা।
4: হ্যালো দিদি, হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: বলছি আমি বোরপুর মণ্ডল বলছি, তালপুকুর থেকে।
0: হ্যাঁ বলুন, বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আরেকবার ফোন করুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, শুভ সকাল।
5: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন।
5: খেলা শুধু খেলা নয়, খেলার গুরুত্ব অসীম। চরিত্র গঠনে খেলা বিশেষ সহায়ক। সবুজকে হারিয়ে ফেলার সব চেষ্টাকে নস্থাত করে খেলার মাঠে সবুজ ঘাস সমস্ত যুবকে আহ্বান করে। বন্ধ বন্ধ ফুলে শরীর গঠনে যেগুলো খেলায় মনকে আন্দোলিত করে। রাজনীতির স্বচ্ছতা এবং সুস্থতা খেলাকে উৎসাহিত করে। স্থিরতা জীবনে এবং জীবিকায় খুবই প্রয়োজন, সেটা সকলের গ্রহণ করা উচিত। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম,
0: সঙ্গে থাকুন এভাবেই আমাদের। এবারের বার্তায় যাব। বার্তা, শুভ সকাল, খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছি। বিশ্ব ন্যায্য খেলা দিবসে আজকে দারুণ বিষয়, ডাকছে মাঠে সবুজ ঘাস। বিষয় লিখতে গিয়ে প্রথমেই ভীষণভাবে সবুজ মাঠগুলো হারিয়ে যাবার ব্যথা অনুভব করছি। তবুও এখনও যেটুকু অবশিষ্ট রয়েছে তাতেই কিন্তু সকাল বিকেল এমনকি ছুটির দিনেও কচিকাঁচা সহ অনেকেই নিয়মিত খেলাধুলো করতে দেখে মন ভরে যায়। হার জিত কি সহজভাবে মেনে নেবার প্রাথমিক পাঠও কচিকাঁচারা খেলার মাঠ থেকেই প্রথম নিয়ে থাকে, যা সারা জীবনের পাথেয় হিসেবে থেকে যায়। সবুজ মাঠ থেকেই আমরা কেমন করে যেন শিখে যাই হার জিতের থেকেও সম্মানের সাথে নিয়ম মেনে চলার মানবিক গুণ। নমস্কার, সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন সুব্রতদা, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাব পরের বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন যাব বার্তায়, কিন্তু তার আগে ফোনে 0348225968 কোন বন্ধ রয়েছেন?
6: হাসি নিয়ে হায় রে বাঁশি নিয়ে আয়, আজ সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটি আয়। নমস্কার, সুপ্রভাত, অনেক অনেক দিন পর কথা হচ্ছে।
0: রাজুদা কেমন আছেন?
6: হ্যাঁ গো, ভালো আছি। আর আপনার এই যে সবুজ ঘাস ডাকছে, সত্যি সত্যি মনটাও সবুজ হয়ে যাচ্ছে সবার কথা শুনছি।
0: তার আগে আপনার পরিচয়টা সবাইকে জানিয়ে দিন।
6: একদমই তাই, আমি নদিয়ার করিমপুরের বাঁশপুরিয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য। একেবারে সবুজ ঘাস মেখে চলে এলাম। দেখুন, এই যে খেলাধুলার কথা বললে না, বেশি করে মনে পড়ে খুব ছোটবেলার কথা গো। অনেকের মুখে শুনছি, কিন্তু সেই ছোটবেলার যে অনেক রকমের খেলা, সেই খেলাগুলো কিন্তু বোধহয় কোথাও মানে হারিয়ে গেছে, সেগুলো কিন্তু দেখতে পারি না। সেরকম কিছু কিছু যে খেলাগুলো আমরা ছোটবেলায় খেলেছি, সেই খেলার কয়েকটি আমি নাম করছি। যেমন ধরুন ওই একটা ছিল সিঁদুর টোকাটোকি, কিংবা তারপরে পুরি ছোঁয়া, ফুল খেলা, এগুলো কিন্তু কাউকে দেখি না খেলতে। মানে ফুল খেলা আপনি বুঝতে পারছেন কিনা জানি না, বেশ অনেকগুলো ঘর কাটা হতো, হ্যাঁ, তার মধ্যে দিয়ে ডাক দিয়ে সেই ঘরগুলো ঘুরে ঘুরে এসে আবার সেই ওই ঘরটাতে দাঁড়িয়ে থাকতো, মানে আসতে হতো।
0: আচ্ছা রাজুদা, পিট্টু খেলেছেন? পিট্টু সাজাতে হতো, দুটো দল হতো, তারপরে বল ছুড়ে সেটাকে ভাঙতে হতো, এক দল ভাঙতো, আর এক দলের কাজ ছিল সেটাকে সে সাজানো, কিন্তু যখন সাজাবে সেই বলটা দিয়ে তার পিঠে মারবে।
6: অমুক পাতা, এরকম পাতার নাম করা হতো, মানে
0: দৌড়ে গিয়ে সেই পাতা তুলে আনতে হতো, সে এবং সেই পাতা তুলে আনতে গিয়ে সে যে কতবারই কত পাড়া দৌড়ে বেরিয়েছে তার ঠিক নেই।
6: মানে যে পাতাটা আগে নিয়ে আসতে পারবে,
0: একদম একদম, এবং এই পাতা কোথায় আছে সেটা দেখার জন্য মানে এ পাড়া ও পাড়া সে পাড়া ঘুরে বেড়াতাম। তারপরে হঠাৎ মনে হতো সেই বাড়িতে ওই গাছটা আছে, সে তো জানবে না। আমার এক্ষেত্রে রাজুদা একটু বিরোধিতা করব, আমরা সবসময় না তার জন্য বলছি না, সবসময় আমরা আমাদের এই বলছি যে এখনকার ছেলেমেয়েরা করে না, এখনকার ছেলেমেয়েদের আমরা করাই না, অভিভাবকরা করাই না। ছেলেমেয়েরা কি ছোট থেকে জন্ম থেকে হাতে মোবাইল নিয়ে জন্মেছে? তা তো নয়, আমরা বড়রা ভুলে যাই যদি তাদেরকে মাঠে এক ঘন্টা দু ঘন্টা ছেড়ে দিই, অনেক বেশি নিয়ে তারা পড়াশোনা করবে।
6: সেটাই, দেখুন এই যে ঝড় হচ্ছে যে বৈশাখ মাসের সময়, তখন আমরা একটা আম কুড়াতে দৌড়তে দিতাম, কুটি আম, বড় আম, পাকাম, নানা রকমের, সেগুলো কিন্তু খুব একটা বাইরে আমরা বেরোতে দিতে চাই না। যে স্যার ঠিক আছে, অনেক কথা বললাম,
0: অনেকগুলো বার্তা করার আছে, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার যাব বার্তায়। রানীর বাজার থেকে সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন সোমনাথ দাস, সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। গৌতম চট্টোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় গান ডাকছে মাঠে সবুজ বিষয়, আজ শুভ সকালে খেলাধুলো। দিদিভাই, খেলাধুলো পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে দুর্লভ। খেলা দুই রকমের হয়, একটি হচ্ছে গৃহমধ্যে, ইংরেজিতে বলা হয় ইনডোর, আর একটি হচ্ছে মাঠের খেলা, ইংরেজিতে প্রতিশব্দে আউটডোর, মানে ইনডোর গেম, আউটডোর গেম। আমরা সাধারণত খেলাধুলো বলতে আউটডোরটা বুঝি, অবসর জীবনেও খেলাধুলোর আকর্ষণ আছে, তবে সেটা ক্রিকেট, সুযোগ পেলেই খেলাধুলায় অংশগ্রহণ করি। বাহ, দারুণ, খেলা তো শারীরিক ও মানসিক উন্নতি ও চারিত্রিক গঠন হয়, তৈরি হওয়া টিম স্পিরিট, তৈরি হয় টিম স্পিরিট, বিজেতা ও বিজয়ীর মধ্যে হার্দিক সম্পর্ক। মাথা পরিষ্কার করার জন্য ইন্টারনেটে দাবা খেলি, আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথ দা, আপনার জন্য একটা তালি, যে এই বয়সেও আপনি ক্রিকেট খেলেন, অবশ্যই। সুতরাং খেলা কিন্তু আমাদের একটা দারুণ চারিত্রিক গঠনের মূল্য, এবং সেটি কিন্তু এখন ছেলে মেয়ে উভয়ের জন্যই, উভয়ের ক্ষেত্রেই, কারণ এখন মেয়েদেরও তো ক্রিকেট টিম রয়েছে, ফুটবল টিম রয়েছে, সবই সব খেলায় কিন্তু মেয়েরা সমানভাবে পার্টিসিপেট করে চলেছে। তাই বলবো প্রত্যেক অভিভাবককে অনুরোধ করব, বড়দের অনুরোধ করব যে সন্তানকে সুন্দরভাবে মানুষ করার জন্য অবশ্যই তাদেরকে নিয়ে আসুন মাঠে, সবুজ মাঠে, তাদেরকে একটু ছেড়ে দিন। দেখুন এক মাস পরেই আপনার চেনা শিশুর মধ্যে এক অসাধারণ পরিবর্তন তৈরি হবে, অসাধারণ পরিবর্তন। আমি নিজে দেখেছি, আমার ছেলে যখন ছোট ছিল ও যখন খেলতে যেত, ওকে যখন টিফিন সাজিয়ে দিতাম ও বলতো মা বেশি করে রুটি দিয়ে দাও, কারণ এই রুটি কিন্তু আমরা সবাই মিলে খেলবো এবং খাবো, এবং আমাদের যে ক্যাপ্টেন তিনিও কিন্তু খাবেন, এবং আমাদের যিনি কোচ তিনি বলেছেন প্রত্যেকের টিফিন প্রত্যেকে ভাগ করে খাবে। এই যে প্রত্যেকের মধ্যে একটা মিলেমিশে সবার সঙ্গে থাকা। আরেকটা ব্যাপার দেখবেন, এই যে খেলে আসার পর বাচ্চাদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে কোনো রকম কিন্তু ক্লান্তি বোধ থাকে না। আমরা ভাবি ও ক্লান্ত হয়ে পড়বে, পড়তে পারবে না, একদম ভুল। ওরা খেলার জন্য আকুলি বিকুলি করে ওদের প্রাণ, একটু ছেড়ে দিন, দেখুন আপনি কি ফল পাবেন। আজকে কথা দিয়েছি সবার বার্তা পড়ব, চলে যাই পরের বার্তায়। লিখেছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, ডাকছে মাঠে সবুজ ঘাস, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ, ঘাস ভরা মাঠ, খোলা আকাশ, মাটি, এদের সঙ্গে আমাদের নারীর টান। আমরা যেভাবে ঘাস মাটির সঙ্গে খেলাধুলো করেছি, এখনকার ছেলেপুলে সেভাবে তা করে না, তারা সর্বক্ষণ মোবাইল, পড়াশুনো হয়, সব নিয়ে ব্যস্ত, তারা খেলাধুলো কি জানলেও আর করার সময় পেয়ে ওঠে না। আমার ছেলে ও মেয়ে সকালে টিউশনি পড়ে এসে তারা মাটি কাদা নিয়ে খেলতে ব্যস্ত, আমি তাদেরকে আরও উৎসাহ দিই খানিকটা মেখে খেলার জন্য, মাটি কাটা মেখে খেলার জন্য। বাহ, শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে বার্তাটি পাঠিয়েছেন। আপনার বার্তায় ভীষণ আনন্দ পেলাম, কিন্তু একটা কথায় আমি একটু আপনার বিপক্ষে যাব। বারবার এখনকার জেনারেশনের বাচ্চাদেরকে দোষ দেবেন না, দোষ তাদের নেই ভাই, দোষ আমাদের বড়দের, আমাদের বড়দের। আমরা তাদেরকে বলি যে না খেলতে যেও না, তোমার সময় নষ্ট হবে, পড়তে বসো। কেন কই, আমরা তো বলি না যে যাও খেলতে যাও, খেলে এলে তোমার পড়াশুনো ভালো হবে। আমার মনে হয় খুব কম অভিভাবকই এ কথা বলে থাকি। তবে এখন তো গ্রীষ্মের ছুটি পড়ছে, পড়ে গেছে অলরেডি, সুতরাং এখন কিন্তু প্লিজ আপনার বাচ্চাকে একটু খেলার সময় আপনি তৈরি করে দিন, একটু তাদেরকে মাঠে নিয়ে যান। যাব ফোনে 03482-59648। কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
7: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
7: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কুমার দাস কথা বলছি।
0: বলুন কিশোর দা।
7: বিষয় যাচ্ছে মাঠে সবুজ ঘাস, তো মাঠের সবুজ ঘাসের উপর দিয়ে আমি শুভ সকালে চলে এলাম দিদি ভাই।
0: শুভ সকালে চলে এলেন?
7: দিদি ভাই,
0: কিন্তু যখন আপনি মাঠের উপর দিয়ে এলেন তখন কি কাউকে দেখলেন? মাঠে কেউ খেলছে, খেলে বেড়াচ্ছে? সকালে দেখাই যায় যে ব্যাট হাতে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে খেলতে, এবং শুধু তাই না, আপনাদের মানে প্রায় 50-এর কাছাকাছি বা 40 ঊর্ধ্ব লোকেরাও তারা কিন্তু ফুটবল খেলেন।
7: আপনি
0: কি খেলেন
7: দিদি ভাই? আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে ওই হাই জাম্প, লং জাম্প এগুলো খেলেছি, তাছাড়া স্কুল জীবনের বাইরেও খেলেছি, সেটা খেলেছি, ওই লাল লাঠি খেলেছি, হাডুডু খেলেছি, তারপরে আপনার ওই আরো অনেক কিছু, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, এগুলো খেলেছি দিদি ভাই। তারপরে ওই জলের মধ্যে একটা সেই মানে তালের বিচি নিয়ে ওটা একটা খেলা খেলেছি পুকুরে গিয়ে।
0: বেশ, সঙ্গে থাকুন কিশোরদা, ভালো থাকুন।
7: হ্যাঁ,
0: ভালো থাকুন। এবারে বার্তা পাঠিয়েছি অভিরু বিরাটি থেকে। শুভ সকাল পিসিমণি, প্রণাম রইল আপনার চরণে। ডাকছে মাঠে সবুজ ঘাস, পিসিমণি প্রতিদিন মাঠ আমাকে বিকেলবেলায় ডাকে, আমি নিয়মিত ব্যায়াম যোগা করে আমার শরীর মন বিকশিত হয়। একদিন মাঠে না গেলে আমার খুব খারাপ লাগে, আমি মাঠে মন দিয়ে পড়াশোনা করি আর মহারাজ মহাশয়রা আমাদের নিয়মিত মাঠে যোগাভ্যাস করান। খেলা আমাদের শরীর মন খুব ভালো থাকে, পড়াশোনার মন বসে, খেলা আমাদের শরীর সুস্থ রাখে। আমি ছোট অভিরূপ বলছি বিরাটি থেকে, অভিরূপ তোমাকে অনেক অনেক আদর, আর তোমার ঠাকুমা মন্টালিকে, মন্টালি দে ওনাকে আমার প্রণাম জানাবে, উনি আমাদের সঙ্গে থাকেন, এতে আমরা সমৃদ্ধ হই। আমার প্রণাম নেবেন আপনি। যাব পরের বার্তায়। লিখছেন তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে। নমস্কার দিদিভাই, শুভ সকাল। খেলাধুলো তো আমাদের জীবনের একটি অংশ, তাই তার নিয়মিত চর্চা করা দরকার। আমি ছেলেবেলা থেকে এখনও সমানভাবে খেলার মাঠে গিয়ে খেলা করি। শরীর ও মন ভালো রাখতে এর বিকল্প নেই, কিন্তু বর্তমানে কিছু ছেলেমেয়েরা খেলার মাঠ থেকে দূরে থাকতে চায়। তার কারণ তারা মোবাইল ফোনকে খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে, সেটা ঠিক নয়। কিন্তু বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। নমস্কার দিদি ভাই। লিখেছেন তন্ময় প্রামাণিক মন্দির পাড়া থেকে, কেবল রামপুর মন্দির পাড়া থেকে। তন্ময় দা খানিক আপনার সঙ্গে একমত, কিন্তু ওই যে বললাম এখনকার ছেলে মেয়েদেরকে দোষ দেবেন না, তাদের হাতে মোবাইলটা আমরা বড়রাই কোথাও না কোথাও তুলে দিচ্ছি। সেইটা যদি আগে আমরা নিজেদেরকে একটু ঠিক করতে পারি, তাহলে কিন্তু তারা মোবাইল হাতে নেবে না, তারাও কিন্তু খেলার জন্য মাঠে ছুটে যাবে। নমস্কার শুভ সকাল। আমাদের বাড়ির পাশে একটি পুকুর ছিল, গ্রীষ্মের সময় পুকুরে জল থাকতো না, সবুজ ঘাসে ভরে যেত। আমরা ছোটবেলায় সেখানে খেলা করতাম, সেই সবুজ ঘাস এখনও আমাকে ডাকে। মিনি, নন্দিতা, মৃন্ময়ী, বিন্দু, মধু, শ্যাম সুতির মাঠ থেকে লিখছেন। আচ্ছা, সাধন মুখোপাধ্যায় লিখছেন বাঁকুড়া থেকে। কত কি বদলে গেল রাজ্যের পালা বদল হয়ে গেলেও, তবুও দিদিভাই দিদিভাই একটু বদলালো না, বদলাতে চাই না, আপনাদের ভালোবাসায় যেন একই রকম থাকি। ভালো থাকুন সকলে, একই রকম থাকুন। লিখছেন শুভ সকাল, থাকি শহরে কিন্তু আমার বাড়ির কাছেই আছে বিরাট মাঠ, ও মাঠই থাকবে, ওখানে কোনো কিছু হওয়ার বারণ, এটাই ভালো লাগে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতাদি খুব ভালো কথা বলেছেন, মাঠও তো দরকার, সত্যি কথা, মাঠও আমরা হারিয়ে ফেলছি। বসুয়া থেকে মিন্টু দালাল, নমস্কার, আজকের বিষয় খুব ভালো, খেলাধুলো করলে শিশুদের অনেক রাগ কমে যায়, এখন খেলাধুলো কম করছে সেজন্য অনেক রেগে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছেন, শিশুদের রেগে যাচ্ছে মানে কি বলুন তো, ওরা ওদের জগৎটা থেকে বিচ্যুত হচ্ছে, মানে

0: ওরা ওটাই হচ্ছে ওদের প্রাণ। আপনার যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় শরীরটা কেমন থাকবে? ওটাই তো ওদের অক্সিজেনের জায়গা, তাই না? আচ্ছা, একটা অনুরোধ করব, এখন ঘড়িতে বাজে প্রায় 8:50, এরপরে বার্তা পাঠাবেন কি? পাঠালে পড়া কিন্তু খুব অসুবিধে হয়ে যায়, কারণ যেভাবেই হোক আমাকে তো 9:00 মধ্যে অনুষ্ঠানটি শেষ করতেই হবে, তার বাইরে তো আমি পড়তে পারবো না। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: হ্যালো দিদি ভাই, কেমন আছেন?
0: পলাশদা, পলাশদা দারুণ আছি, বলুন বলুন বলুন, বিষয় বলুন।
1: আমি দিদি ভাই, আমি যখন বহরমপুর জিএম একাডেমিতে পড়তাম না, তখন আমার আমার বিগন্ধ ব্যায়াম সমিতিতে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিল। টিফিন থেকে টিফিনে দেখতে সময় টিফিন হতো, টিফিন থেকে পালিয়ে গিয়ে দিদি ভাই এত মাঠে নেশা ছিল না দিদি ভাই, কি বলবো দিদি ভাই, ফুটবল, ভলিবল, ক্যারাটে, জুডো, পিটি, ড্রাম বাজানো সব করতাম দিদি ভাই, এত নেশা ছিল দিদি। আমার এখনো টানে দিদি ভাই, এখন একটু মনে করতে যাই দিদি ভাই, আর যদি খেলা টেলা হয় তখন দেখতে যাই দিদি ভাই, কিন্তু দিদি ভাই মাঠ কখনো ভোলা যায় না দিদি ভাই। স্বামী বিবেকানন্দ তো বলেছেন যে সময় যদি পুজো করবে সে সময় যদি মাঠে ফুটবল খেলো শরীর ভালো থাকবে। আজকালকার বাচ্চা ছেলেরা কই দিদি ভাই খেলতে দেখি না, আমরা জলে ভিজে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছি দিদি।
0: একদম, পলাশদার সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাবো পরের ফোনে, 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে?
2: শুভ সকাল দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
2: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা,
0: বলুন বলুন বলুন।
2: দেখুন, আপনি যে খেলার কথাটা একটু আগে বললেন, হ্যাঁ ওই খেলাটা আমরা খেলেছি, হ্যাঁ তবে ওইটা আমরা সাত গুটি বলে আর কি জানতাম, দুটো দলে বল নিয়ে ওই খেলাটা, হ্যাঁ ভীষণ মজা লাগতো ওই খেলাটা খেলতে। এছাড়াও অনেক খেলা খেলেছি, শুধু যে রান্নাবাটি খেলেছি তা কিন্তু নয়, পুতুল খেলা ছাড়াও মানে ছেলেদের যত রকমের খেলা হয় সমস্ত খেলায় আমরা, তখন তো দেখুন এখনকার মতন তো ছেলে মেয়ে বলে হ্যাঁ আলাদা কিছু, আমরা অনেক বড়বেলা পর্যন্ত ছেলেদের সঙ্গে খেলা খেলেছি। এখন যেটা হচ্ছে ধরুন এখনকার ছেলেরা তো মাঠ মানে, তবে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ দিদি ভাই, মাঠে কিন্তু প্রতিদিন নিয়মিত ভাবে বাচ্চা
0: ছেলে। আমরা তো সময় প্রায় একদম শেষে, আজকে এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। হ্যাঁ বার্তা আছে, দুটি বার্তা আর, কিন্তু বার্তা আপনারা পাঠাবেন না প্লিজ, পড়তে পারবো না, কারণ এখনও কিছু জরুরি পড়ে আপনাদের শোনানোর বাকি রয়েছে, সেটি জীবিকার জন্য। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2026 সালের জন্য সহকারী লোকো পাইলট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 11,127, বয়স 18 থেকে 30 বছর, 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা নির্দিষ্ট ট্রেডে ITI অথবা মাধ্যমিক পাস, বেতন পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা, আবেদনের শেষ তারিখ 14 জুন 2026। করতে হবে আবেদন, করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbapply.gov.in। এবার যাব আকাশের খবর। আকাশের খবর খুব একটা ভালো নেই, কারণ বৃষ্টি অবশ্যই হবে, অবশ্য যেরকম গরম পড়েছে সেক্ষেত্রে বৃষ্টি হয়তো একটু শান্তি দিলেও সবার ক্ষেত্রে কি খুব শান্তির? যাই হোক, হবে আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং এই সতর্কবার্তা কিন্তু আগামী 3 দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার যাব একটি ভালো খবরে। ভালো খবরটি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গলফার অ্যারন রায় রবিবার PGA চ্যাম্পিয়নশিপ জিতেছেন। 107 বছরের ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত প্রথম ইংরেজ গলফার হিসেবে তিনি প্রতিযোগিতায় জিতে ইতিহাস করেছেন। এর আগে 1919 সালে জিম বার্নেস শেষ ইংরেজ হিসেবে এই খেতাব জয় করেছিলেন। খেতাব জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, আমি ভীষণ গর্বিত, গত 100 বছরে অসংখ্য কিংবদন্তি ইংরেজ গলফার অসাধারণ সাফল্য অর্জন করেছেন, তাদের সঙ্গে ইতিহাসে অংশ নিতে পেরে আমি সম্মানিত। তাঁকে আমাদের পক্ষ থেকে অনেক অনেকখানি শুভেচ্ছা। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছে নিরঞ্জন সাউ শিবপুর হাসনাবাদ থেকে। ডাকছে মাঠের সবুজ ঘাস। আমরা, আমার বয়স 68 বছর, এই বয়সে নাতি নাতনি সঙ্গে বিভিন্ন খেলায় মত্ত থাকতে হয়, কখনো ব্যাটসম্যান কখনো বা বোলারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। দারুণ দারুণ এই ভূমিকা পালন করে যান শেষ পর্যন্ত এবং আমাদের সঙ্গে কিন্তু এভাবেই থাকবেন নিরঞ্জনদা। আজকের শেষ বার্তা, শেষ বার্তাটি পড়ব পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল দিদি, ডাকছে মাঠে সবুজ ঘাস। সত্যি আমাদের ডাকে সবুজ মাঠ। আমার বাড়ির 100 মিটারের মধ্যে আমাদের স্কুল মাঠ। ভোরবেলায় উঠে সেখানে যেতেই হয়, শরীর চর্চার ব্যাপারটা তো থাকেই, সবাই আসে। লিখেছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই। মাঠে সবুজ ঘাসের ওপর খালি পায়ে দৌড়ানোর মধ্যে এক অন্যরকম আনন্দ রয়েছে। শিশুরা যখন ক্রিকেট, ফুটবল, কবাডি, ডুকোচুরি কিংবা দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, তখন শরীর সুস্থ সবল হয়। নিয়মিত খেলাধুলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। যারা মাঠে বেশি সময় কাটায় তারা সাধারণত বেশি প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাই সবুজ মাঠ যেন শিশুদের প্রাণীর ডাক। সেই ডাক শুনে ছোটরা যদি আবার মাঠে ফিরে আসে তাহলে তাদের শৈশব আরও আনন্দময় এবং সুন্দর হয়ে উঠবে। মাঠের সবুজ ঘাসের ডাকে সাড়া দিয়ে শিশুরা ফিরে পাক হারিয়ে যাওয়া হাসি, আনন্দ এবং মুক্তির স্বাদ। কারণ শৈশবের প্রকৃত রং লুকিয়ে আছে সেই খোলা মাঠের সবুজ ঘাসের মধ্যেই। আর আর আজ রাত 10:10 কথা ও গাড়ি অনুষ্ঠানে সবাই শুনবেন গরমের ছুটি, এ বিষয়ে সঙ্গে থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়।

0: যদি মানুষগুলো
1: আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানের বিষয় গরমের মজা। হ্যাঁ, এই গরমেরও মজা আছে অবশ্যই। উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই আবার মাঠে ফিরে আসুন, চলুন এক নতুন জগৎ তৈরি করি আমরা আগামী প্রজন্মের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গানের ভেলায় সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ গানের ভেলায় নজরুল গীতি, আপনাদের সঙ্গে থাকছি আমি বিদিশা রায়। শুরু করছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে।

বেতারে কাজী নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন 1938 অথবা 1939 সালে চুক্তিবদ্ধ হয়ে, কিন্তু তার অনেক আগেই তার সঙ্গে সংযোগ করে উঠেছিল বেতারের। সেটা সম্ভবত 1928 বা 1929 সাল হবে। এই যে মাঝে 10 বছর, সেই সময় বেতারে নিয়মিত শোনা গেছে কাজী সাহেবের গান। কখনো তিনি নিজে গেয়েছেন, কখনো বা উমাপদ ভট্টাচার্য, ইন্দুবালা, আঙুরবালা প্রমুখ শিল্পীরা গেয়েছেন তার গান। এবারে পরপর দুটি গান শোনাব, আঙুরবালা দেবীর কণ্ঠে এবং শৈলদেবীর কণ্ঠে।

1928 বা 29 থেকে 1938 বা 39 সাল, এই যে মাঝের 10 বছর, এই সময়টা বেতারের সঙ্গে নজরুলের সম্পর্ক আস্তে আস্তে নিবিড় হয়েছে। পুরোপুরি চুক্তিবদ্ধ কর্মী হিসেবে যখন তিনি বেতারে যোগ দিলেন, তার আগে তিনি বহু অনুষ্ঠানে এসেছেন, যোগ দিয়েছেন বহু অনুষ্ঠানে বা নাটকে তার গান ব্যবহার করা হয়েছে। যেরকম বেতার নাটকের জন্য গান তিনি লিখেছিলেন মন্মথ রায়ের মহুয়া, জগৎ ঘটক রচিত জীবনস্রোত, মীরা উৎসব প্রভৃতি নাটক বা যে গীতিয়ালেখ্য, সেগুলোতে নজরুলের এক বা একাধিক গান ব্যবহার করা হয়েছিল। আবার 1930 সালের 5ই আগস্ট দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে যে অনুষ্ঠান হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন। 1937 সালের শরৎচন্দ্রের জন্মদিনে 17ই সেপ্টেম্বর শরৎ সর্বরী নামে একটি অনুষ্ঠান হয়, সেখানে তিনি কবিতা পাঠ করেন। এবং বলা ভালো যে ওই অনুষ্ঠানে শরৎচন্দ্র নিজেও উপস্থিত ছিলেন। শোনাবো এবারে একখানি গান যেটি ব্যবহার করা হয়েছিল জীবনস্রোত এই গীতিয়ালক্ষ্যতে। গানটি শোনাবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

তাকে খুব কাছ থেকে দেখেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভট্ট। তার লেখা থেকে আমরা জানতে পারি যে কীরকমভাবে তিনি পেয়েছিলেন মানুষটিকে। শোনাব তার কথা, তার আগে আরও একখানি গান সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের লেখা থেকে আমরা পাই যে তিনি বহুবার তাকে বেতারের আগে তিনি বহুবার বাইরে দেখেছিলেন। তিনি লিখছেন, একসময় কলকাতার বড় বড় রাজনৈতিক সভায় তার স্বরচিত বীরত্বব্যঞ্জক কবিতার আবৃত্তি ও গান জনসাধারণকে যে কিরকম মাতিয়ে তুলত তার প্রত্যক্ষ পরিচয় লাভ করে বিমুগ্ধ হয়ে যেতাম। কোনোদিন মনেও হয়নি যে এই বিদ্রোহী কবির সঙ্গে আমার অন্তরঙ্গতা সম্ভব। তার কিছুদিন পরেই আলাপ হলো এবং আমি যাকে দূর থেকে দেখে গম্ভীর প্রকৃতির মানুষ মনে করে তার সান্নিধ্য থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বলে ভাবতুম, পরিচয় হতে দেখলুম আমার ধারণা সম্পূর্ণ ভুল। একেবারে দিল খোলা মানুষ, তিন দিন পরেই আপনি থেকে তুমির পর্যায়ে উভয়ের সম্পর্ক স্থাপিত হয়ে গেল। এতটাই ভালো মানুষ, ভালো মনের মানুষ ছিলেন আমাদের কাজী সাহেব। সকলকেই তিনি বড় আপন করে নিতে পারতেন। পরের গান মান্না দের কণ্ঠে।

কাজী নজরুল ইসলাম বেতারে যোগ দিয়েছিলেন গীত রচয়িতা, সুরকার ও সঙ্গীত শিক্ষাদাতা বিভাগের কর্তা হয়ে। গাস্টেন প্লেসের একটি ঘরে বসে তিনি সঙ্গীত রচনা করে সুর দিয়ে কয়েকজন বিশিষ্ট শিল্পীকে সেই গানগুলি শেখাতেন, তারপর সেগুলি বেতারে প্রচারিত হতো। গানের সুরে তিনি ডুবে যেতেন সব সময়ে। দুপুর একটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত অক্লান্তভাবে সঙ্গীত শিক্ষাদান করতেন তিনি। বিন্দুমাত্র বিরক্তি নেই, বিন্দুমাত্র অবসাদ নেই। একটা চাদর পাতা তক্তপোষের ওপর বসে অবিরত পান খেতে খেতে গান শেখাতেন তিনি। প্রায় এক টাকার পান খেতেন ওইখানে বসে। ভাবুন, তখনকার দিনে প্রায় এক টাকার পান খেতে খেতে আর রাত্রি এই দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তিনি অক্লান্তভাবে সঙ্গীত শিক্ষাদান করছেন। গানের প্রতি কতটা ভালোবাসা থাকলে তবে এরকম নিবেদিত প্রাণ হওয়া যায়। তাকে তার বন্ধুরা কত সময় বলেছেন, কাজী সাহেব চলো টিফিন করে আসা যাক ক্যান্টিনে। কাজী বলতেন, তোমাদের খিদে পেয়ে থাকে খাওগে ভাই, আমার খিদে ওতে মিটবে না। আগে এদের শিখিয়ে নিই, গানের খিদে আমার বেশি। শোনাবো পরের গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

0: টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। হ্যালো,
1: পূর্ব বর্ধমান বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: 35 মিনিট শুনলাম, আপনি যে গানগুলো সাজিয়ে সাজিয়ে শোনাচ্ছেন তাতে শুনতে খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: তো আমার পছন্দের শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে যদি একটা নজরুলগীতি শোনান তাহলে খুব ভালো হবে, কারণ প্রচুর নজরুলগীতি আছে, 7 ঘন্টা করলেও ফুরবে না।
0: নিশ্চয়ই শুনুন।
1: ভালো থাকবেন,
0: সঙ্গে থাকবেন।

এরকম আরও অনেক অনুষ্ঠান তিনি করেছিলেন, যেরকম নলিনীকান্ত সরকার কয়েকটি অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন, নবরাগ মালিকা, নির্ঝরিণী, মীনাক্ষী, সন্ধ্যামালতি, বনকুন্তলা এবং দোলনচাঁপা ইত্যাদি কয়েকটি রাগ নজরুল নিজে সৃষ্টি করেছিলেন তার এই সৃজনধর্মী অনুষ্ঠানে। নলিনীকান্ত আরও লিখেছেন নজরুলের আগমনী, ইরানের স্বপ্ন, সারঙ্গরঙ্গ, বেতারের আসরকে সঙ্গীত সমৃদ্ধ করেছিল। সাংস্কৃতিক খবর পত্রিকার নজরুল স্মরণ সংখ্যায় বেতারে নজরুল পরিচালিত ছন্দসী, কাফেলা, কাবেরী তীরে ইত্যাদি আরও কয়েকটি গীতিনাট্যের উল্লেখ পাওয়া যায়, যার বিস্তারিত বিবরণ দিয়েছেন ব্রহ্মমোহন ঠাকুর। এছাড়াও একদিকে তিনি যেরকম এই ধরনের গানের আসর পরিচালনা করছেন, সেরকমই তিনি শ্যামাসঙ্গীতের ওপর আসর পরিচালনা করেছেন। আগমনী গান সেই নিয়ে আসর পরিচালনা করেছেন। ভাটিয়ালি সুরে রচিত গানের অনুষ্ঠান ছিল পদ্মার ঢেউ। আবার মমতাজ, নূরজাহান, চাঁদ সুলতানা, আনারকলি ও জীবননসা এই পাঁচ মুসলিম নারীকে কেন্দ্র করে রচিত পাঁচটি গানের সমাহারে তিনি একটি সঙ্গীতালক্ষ্য রচনা করেছিলেন, পঞ্চাঙ্গনা। নানান ধরনের গান তার সৃষ্টি আমাদেরকে সমৃদ্ধ করেছে। পরের গানটি শোনাব শচীন দেব বর্মনের কণ্ঠে।

41 সালের জানুয়ারি মাসের পরপর দুটো দিন, একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে 12 তারিখ। 9 তারিখে রাত্রি 8:05 ঈদুজ্জোহা উপলক্ষে 5টি ইসলামী গান সম্বলিত তার অনুষ্ঠান ঈদুজ্জোহা। আবার 12 তারিখে সন্ধ্যে 7:40 রাধাকৃষ্ণের কলহ কাহিনী অবলম্বন করে পালা কীর্তন, এই কীর্তন কলহ। কে করছেন? কাজী নজরুল ইসলাম। আসলে তার মনটাই ছিল এতটাই উদার। তাহলে আবারও শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটা লেখাতে যাই। তিনি লিখছেন, একদিন বেতারের মহড়া ঘরে বসে তার সঙ্গে আলোচনা করছিলুম হিন্দু দর্শন নিয়ে। কাজী সাহেব গীতা ভাগবত বেদান্ত নিয়ে এত কথা বললেন যা শুনে বিস্মিত হয়ে গিয়েছিলুম। হিন্দু ধর্ম সম্বন্ধে প্রগাঢ় জ্ঞান ছিল তার এবং এই ধর্মের সত্যকে তিনি অস্বীকার করতেন না মোটেই। তাই বলে তিনি কোনোদিন সধর্মকেও ত্যাগ করেননি, ইসলামকেও মহাসত্য বলে তিনি গ্রহণ করেছিলেন। একদিকে হিন্দু দর্শন আর একদিকে ইসলাম, দুটোকেই তিনি নিজের মধ্যে একেবারে আত্মীকরণ করেছিলেন, আর সেই জন্যই আমরা পেয়েছি এই সব গান। অনুষ্ঠানের একেবারে শেষ থেকে এসে আপনাদের শোনাব পরপর দুটি গান, একটি পুরবী দত্তের কণ্ঠে কাবার জিয়ারাতে তুমি, আর একটি ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে গোঠের রাখাল বলে তেরে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার।

0: নমস্কার, শরীরস্বাস্থ্য অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত। আমি ব্রতদীপ, আর আমার সঙ্গে আজ আছে সায়নী।
1: একদম, সবাইকে নমস্কার। আচ্ছা ব্রতদীপ, আমাকে একটা কথা বলো, এই যে আজকালকার দিনে মানুষজন প্রত্যেকে প্রত্যেকের প্রেমে পড়ুক আর না পড়ুক, একটা জিনিসের প্রেমে কিন্তু পড়ছে,
0: কি বলতে
1: পারবে? সেটা কি? সেটা হচ্ছে হাই প্রেসার।
0: হাই প্রেসার
1: মানে এই যে তুমি বাজারে যাচ্ছ এবং গিয়ে দেখলে, মানে বাজার করতে করতে বাড়ি থেকে কিছু একটা আনতে বলেছে কিন্তু তোমার পকেটে এই মুহূর্তে টান, এবং তুমি জানো যে ওটা বাড়িতে না নিয়ে গেলে আজকে তুমি বাড়িতে বিশাল একদম প্রেসার চচ্চড়িয়ে।
0: আবার বাসের ট্রেনে একটু ধাক্কা লাগে কিন্তু মেজাজের সঙ্গে সঙ্গে প্রেসারের পারদটাও চড়চড় করে বাড়ছে। এই যে কথা কথা আমাদের প্রেসার বাবু লাফিয়ে উঠে যান, একেই কিন্তু ডাক্তারি ভাষায় বলা হচ্ছে হাইপারটেনশন। রোগটা কিন্তু ভারী অদ্ভুত, শরীরের ভেতরে একদম চুপচাপ বাসা বাঁধে, তাই একে বলে সাইলেন্ট কিলার।
1: আর আমরা ভাবছি যে তো একটু রাগ হয়েছে, তাহলে একটু জল খেয়ে নি, ঠিক আছে সবকিছু মিটে যাবে, এই রকম একটা ব্যাপার।
0: কিন্তু এই অবহেলাই যে কত বড় একটা বিপদ ডেকে আনতে পারে সেটা নিয়ে কিন্তু আজ আমরা রয়েছি শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানে। এবং আজ তোমাদের অনেক অনেক প্রশ্নের উত্তর রয়েছে জানি, সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন আরএম টেগর হসপিটাল কলকাতার সিনিয়র কনসালটেন্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানি স্যার।

কলকাতা এখানে এসে আজকে সবুজ স্বাস্থ্যের যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো, অথবা একান্ত যদি চাও একদম সরাসরি কথা বলতে তাহলে চলে এসো আমাদের টেলিফোন লাইন, টেলিফোন লাইন রয়েছে খোলা 0332131342, আরো একবার বলি 0332131342। এবং একটা ছোট্ট বিষয় বলে রাখি,

0: কাছে।
1: ডাক্তারবাবু, প্রথমেই যেটা জানতে চাইবো যে আজকে আমাদের যে বিষয়, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এই বিষয়টা যদি আপনি প্রথমেই আমাদের দর্শকদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলেন।
2: ঠিক, অ্যাকচুয়ালি রক্তচাপ যেটা আমরা মাপি সেটা হচ্ছে যে আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেই সময় যে চাপটা সেই রক্তনালীর দেয়ালে বা ওয়ালে পড়ছে। তো এটা ব্যাপারটা কি, যে কোনো টিউবে, আমরা ফিজিক্সে পড়েছি যে কোনো টিউবের মধ্যে দিয়ে যখন কোনো লিকুইড, জল বা যে কোনো ফ্লুইড প্রবাহিত হয়, তখন সেই টিউবের চারপাশটা যদি আমরা মাপি তাহলে সেখানে একটা প্রেশার ক্রিয়েটেড হয়, সেই প্রেশারটাই রক্তচাপ। এবারে এই রক্তচাপ কি করে তৈরি হচ্ছে, কারণ আমাদের হার্ট প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তো এই সংকোচনের ফলে, যেটাকে আমরা কার্ডিয়াক কন্ট্রাকশন বলি, তো এই যে প্রকোষ্ঠ বা হার্টের ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে, সে একটা জোরের সাহায্যে রক্তটাকে ঠেলে দিচ্ছে আমাদের প্রধান রক্তনালী, এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রক্তনালীগুলিতে, যেটাকে আমরা আর্টারি বলি। সেই আর্টারিতে যাওয়ার সময় রক্তটা যতটা প্রেশার ক্রিয়েট করছে সেটাকেই আমরা মাপি রক্তচাপ হিসেবে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের হার্ট যদি খুব জোরে কন্ট্রাকশন করে তাহলে প্রেশার বাড়তে পারে, কিংবা আমাদের যে টিউবগুলো অর্থাৎ রক্তনালীগুলি যদি একটু সরু হয়ে যায় বা টাইট স্টিফ হয়ে যায়, এক্সপ্যান্ড করছে না, সেক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে। এরমভাবে রক্তচাপ বাড়ার কিন্তু হাজারো কারণ থাকতে পারে।
0: আচ্ছা ডাক্তারবাবু, এক্ষেত্রে বলে একদম শুরুতেই বলছিলাম যে আমরা অনেকেই ভাবে যে একটু রাগ হয়েছে, এক গ্লাস জল খেলেই ঠিক হয়ে যাবে, এই যে প্রাথমিকভাবে আমরা বুঝবো কি করে যে এটা ব্লাড, এটা হাই, এটা রক্তচাপের দিকে ইঙ্গিত করছে আর কি?
2: ঠিক, অর্থাৎ যেটা জানতে চাইছো সেটা হচ্ছে রক্তচাপের লক্ষণ, হাই ব্লাড প্রেশার। এটাই সবচেয়ে বড় ধাঁধা, যে রক্তচাপ কিন্তু সাধারণত ভাবে কোনো লক্ষণ দেয় না। যেমন ধরো হার্ট অ্যাটাক হলে আমাদের বুকে ব্যথা হয়, আমরা কিছু কিছুর সাথে রিলেট করতে পারি, হাঁপানি বা অ্যাস্থমা হলে শ্বাসকষ্ট হবে, কিংবা হার্ট ব্লক হলে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু প্রেশার বেড়ে গেলে কিন্তু কোনো সিমটম হয় না। এবারে যেটা বলছো হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া, সেক্ষেত্রে কখনো কখনো মাথাটা ধরে যাওয়া বা ঘাড়টা ব্যথা করা, ঘাড়টা একটু স্টিফ হওয়া, কারোর ক্ষেত্রে একটু মাথা টলমল ভাব, এগুলো হতে পারে, কিন্তু এগুলো খুব হার্ট সাইন্স নয়।

0: তেমন এটাকে কনফার্ম সাইন হিসেবে বা লক্ষণ হিসেবে ধরে নেওয়া যে মাথা ঘুরছে মানেই বা মাথা ধরেছে মানেই প্রেশার বেড়েছে, এটা একেবারেই ঠিক নয়। এবং এই জন্যই তুমি শুরুতে যেটা বললো ব্রতদীপ যে সাইলেন্ট কিলার, কারণ ও লক্ষণ দেয় না তাই ও সাইলেন্ট। তো অনেক সময় দেখা যায় যে হয়তো বহু বছর ধরে প্রেশার খুব বেড়ে আছে কিন্তু পেশেন্ট জানতে পারেনি কারণ কোনো লক্ষণ হয়নি, আমরা রুটিন টেস্ট করতে গিয়ে সেটা ধরা পড়ছে। তো এটাই ব্যাপার।
1: আচ্ছা, আমাদের টেলিফোন লাইনে ও বন্ধু আছে, বন্ধু কি বলছে শুনে নি।
2: আমি হচ্ছে একজন দৃষ্টিহীন ব্যক্তি, তো আমার বয়স 58+, তো আমি হচ্ছে বহুদিন ধরে প্রেশার আর সুগার মানে ভুগছি। এবার আমার প্রেশারটা দেখেছি সবসময় মানে 142 থেকে মোটামুটি 120 ভিতরে আপ ডাউন করে। এবার আমি লাস্ট যে বারবারই গেছিলাম হেলথ সেন্টারে, ওখানে 128 বাই 94 ছিল। এটা আমি অতিরিক্তটা বুঝি কিন্তু নিচেরটা আমি বুঝতে পারি না যে ওটা মানে 94 বা 84 কতটা খারাপ কি ভালো। আর একটা ব্যাপার হচ্ছে বাঁ হাতে মাপলে প্রেশার একরকম আসে আর ডান হাতে মাপলে আরেক রকম আসে, এটা কেন?
1: আমরা ডাক্তারবাবুর কাছে শুনে নেব এই বিষয় নিয়ে।
0: ঠিক, তো খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। একটা হচ্ছে যে এই যে উনি বললেন যে 142-94, দেখুন আমরা 140 উপরের প্রেশার অর্থাৎ সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারটা 90-এর নিচে নর্মাল ধরি, অর্থাৎ 140/90 নিচে থাকলে সেটা নর্মাল। এবারে আমি ঠিক বুঝতে পারলাম না উনি ওষুধ খান কি না, যদি ওষুধ খেয়ে আপনার প্রেশার 142/94 থাকে তাহলে সেটা মোটের ওপর ভালো কন্ট্রোল বলে ধরে নিতে হবে। যেহেতু নিচেরটা একটু বেশি 94, হয়তো সামান্য ওষুধের ডোজ বাড়ানো যেতে পারে নাও যেতে পারে, কারণ এটা মোটামুটি দেখুন একটা প্রেশার রিডিং দিয়ে কিন্তু আমরা কোনো স্থির সিদ্ধান্তে আসি না, আমরা অ্যাভারেজ রিডিং এর উপর নির্ভর করি। অর্থাৎ আপনার যদি প্রতিবারই দেখা যায় যে নিচের প্রেশারটা 90-এর উপরে আসছে তাহলে হয়তো ডাক্তারবাবুরা ওষুধ একটু বাড়ানোর কথা ভাববেন, কিন্তু কখনো 84 কখনো 86 একাধবার 92-94 যদি নিচের প্রেশারটা হয় তাহলে সেটাকে আমরা নর্মাল বলেই ধরে নেব। অতএব আমার মনে হয় না আপনার চিন্তার খুব একটা কারণ আছে, একটু নিয়মিত প্রেশারটার উপরে নজর রাখুন। আর যেটা উনি বললেন বাঁ হাত ডান হাত আলাদা হওয়ার কথা, এটাও কিন্তু একটা ব্যাপার, সাধারণত খুব বেশি তফাত হওয়া উচিত নয়, দুটো হাতের মধ্যে 10-এর কম তফাত হওয়া উচিত সিস্টোলিক প্রেশারে। তো যদি তার থেকেও বেশি হয় তাহলে আমাদের একটু চেক করে দেখতে হবে যে কোনো হাতের শিরায় কোনো ব্লকেজ হচ্ছে কিনা, অর্থাৎ হাতের যে রক্ত নালীগুলি আছে তার মধ্যে ব্লকেজ হলে যেদিকে ব্লকেজ সেই দিকের প্রেশারটা একটু কমে যাবে। তো এটা কিন্তু দু হাতের পালস মেপে ডাক্তারবাবুরা বুঝতে পারবেন বা অনেক টেস্ট আছে সেগুলো করে বোঝা যায়।
3: আচ্ছা ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে মাথা ঘোরাচ্ছে বলেই অনেকে অনেক সময় প্রেশারের ওষুধ খেয়ে নেয়, এবার সেটা অন্য কারণেও হতে পারে, তার মানে প্রথমেই কি আমাদের ডাক্তারের কাছে গিয়ে বা কোন হেলথ সেন্টারে গিয়ে প্রথমে চেক আপ করানো উচিত যে আমাদের এই মুহূর্তে প্রেশার কত রয়েছে এবং তারপরেই সেই অনুযায়ী ওষুধ নেওয়া উচিত?
0: অবশ্যই অবশ্যই, মাথা ঘোরা দুভাবেই মানুষ ইন্টারপ্রেট করে। আমরা দেখেছি যারা রক্তচাপের ওষুধ খাচ্ছে তারা অনেক সময় মাথা ঘুরলে প্রেশার লো হয়েছে ভেবে ওষুধ বন্ধ করে দেয়, আবার যারা খাচ্ছেন না তারা অনেক সময় মাথা ঘুরছে আমার প্রেশার বেড়ে গেছে একটা এক্সট্রা খেয়ে নিই বা না জানিয়ে ওষুধ চালু করে দিই, এটা কোনোটাই উচিত নয়।
3: এবং অনেক সময় দেখা যায় যে প্রেশার লো থাকলে বা প্রেশার আপ ডাউন করছে এটা বুঝলে আমরা নুন চিনির জলও খাই।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, প্রেশার লো থাকলে অনেকেই নুন চিনি জল খেয়ে নেয়, তাতে উল্টে হয়তো প্রেশার বেড়ে যেতে পারে। তো আমি প্রথমেই যেটা ক্লিয়ার করলাম যে মাথা ঘোরাকে সবসময় প্রেশারের সাথে রিলেট করবেন না, এটা সবসময় সঠিক নয়, খুব অল্প কিছু ক্ষেত্রে হয়তো সঠিক হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে নয়। দু নম্বর হচ্ছে যে এই যে প্রসঙ্গটা বারবার উঠছে যে আমার প্রেশার 140-94 এরকম, দেখুন প্রেশার একটা কনস্ট্যান্ট জিনিস নয়, প্রেশার কিন্তু প্রতি মুহূর্তে ওঠানামা করছে। অতএব আমি যদি দিনে 10 বার প্রেশার দেখি আমার 10 রকম ভ্যালু আসাটাই স্বাভাবিক। অনেকে আমাদের বলেন আমার সকালবেলা 130/80 দেখলাম, সন্ধ্যেবেলা 136/84 হয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেলেন, এটাই স্বাভাবিকতম ব্যাপার। মানে এই ভ্যারিয়েশনটা না থাকলে আমরা চিন্তা করি। তো আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, আমাদের মানসিক উত্তেজনা, আমরা ঘুম থেকে উঠে প্রেশার মাপলে একরকম, আমরা সারাদিন কাজের পরে প্রেশার মাপলে একরকম, তো আমাদের প্রেশার কিন্তু ভ্যারি করবে। সেই জন্য একটা রিডিং দেখেই চিন্তিত হওয়ার কিছু নেই, ইট ইজ অ্যান অ্যাভারেজ রিডিং। যে জন্য আমরা প্রথমবার যখন ডাক্তারখানায় কেউ আসে আমরা কিন্তু বলি যে 3 বার প্রেশার মাপো, মানে আইডিয়ালি আমাদের হয়তো সময় হয় না কিন্তু

0: আমাদের ডাক্তারদেরও কিন্তু উচিত প্রথম যখন কাউকে আমরা উচ্চ রক্তচাপ বলে চিহ্নিত করছি তাকে আমরা 5 মিনিট অন্তর অন্তর 3 বার প্রেশার মাপি, প্রথম রিডিংটাকে ডিসকার্ড করে দিই, পরের দুটো রিডিং এর অ্যাভারেজ করি। তো এটা হচ্ছে একদম গাইডলাইন রেকমেন্ডেশন, এইভাবেই ডায়াগনোসিস করা উচিত। এবার আমাদের ব্যস্ত সময় আমরা পারি না হয়তো একবার বিপি দেখেই একটা কিছু সিদ্ধান্ত নিলাম, কিন্তু উচিত যদি কোনটা বলো তাহলে এইটা এইভাবে করা উচিত। তো একটা ভ্যালুকেই গুরুত্ব দেওয়া উচিত নয়, অ্যাভারেজ রিডিংটা মোর ইম্পর্টেন্ট।
1: বেশ, আমাদের টেলিফোন লাইনে বন্ধু ব্যাং করছে, বন্ধু কি বলছো শুনি। হ্যালো, কি বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার মধুদি।
1: নমস্কার, কি বলছো, কোথা থেকে বলছো?
2: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: শঙ্কর বলো, তোমার কি প্রশ্ন?
2: ডাক্তার ওকে নমস্কার।
0: নমস্কার,
2: আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিশেষ করে চাষিবাসী অনেক মাঠে চাষবাস করা হয়, এবার বর্তমানে আমরা যখন মাঠে কাজ করি হয়তো একটুখানি হয়তো রোদ যখন লাগলো, রোদ লাগি আচমকায় মাথাটা ঘুরে যায় আর মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, আর বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে আমার কাজের ক্ষেত্রে হয়তো কাজ ফাজ হয়ে গেলে ডিমটাও বেশি করা হয়ে যায়, চা কফি বা লবণটা কতটা পরিমাণে খেতে হবে বা ডিম ডিমটা যখন করছি কতটা পরিমাণে ডিমটা কমিয়ে রাখতে হবে সেটা একটু বললে খুব ভালো হয়। নমস্কার,
1: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
0: ঠিক, তো যেটা আপনি বললেন যে মাঠে কাজ করার পর রোদ দূরে একটু মাথাটা ঘুরে যায়, তো এটা এমনি দুর্বলতা থেকে বা গরম থেকেও এগুলো হতে পারে। তো যেটা আমরা বারবারই আলোচনা করছি, যদি সন্দেহ হয় যে এটা রক্তচাপ বলে মনে হচ্ছে তাহলে সেই সময় একটু ব্লাড প্রেশারটা দেখানো, আপনার কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে গিয়ে একটু প্রেশারটা চেক করে তবেই মানে রক্তচাপ সম্বন্ধে যে সতর্কতা বলুন বা যে সিদ্ধান্ত বলুন সেটা নেবেন। আর যেটা আপনি একটু অ্যাডিকশনের ব্যাপারে বললেন যে মদ্যপান বা ধূমপান বা এগুলো, দেখুন ধূমপান মদ্যপান একেবারেই করা উচিত নয়, এর কোনো লিমিট নেই যে ডাক্তারবাবুরা বলবেন যে এইটুকুর নিচে করা যায়। হ্যাঁ, কারণ আমি সবসময় আমার রুগীদের একটা কথা বলি যে বিষের কম বেশি হয় না, মানে কেউ বললো আমি একটু কম বিষ খাই আরেকজন বললো আমি অনেক গ্লাস গ্লাস বিষ খাই, এটার কিন্তু কোনো দুটোই হাস্যকর। তো এই জন্য আমরা বলি যে একেবারেই করা উচিত নয়। এবারে যদি একদম থিওরিটিক্যাল বলেন, যে আমরা অনেক সময় টেক্সট বুকে পাই যে এক এক পেগের নিচে যদি আমরা করি আর কি ড্রিঙ্ক অ্যালকোহল তাহলে সেটা খুব বেশি ক্ষতি করে না, কিন্তু সেই মাত্রাটা আমরা সবসময় বজায় রাখতে পারি না বলে আমরা কিন্তু সবাইকে বলি যে একেবারেই মদ্যপান উচিত নয়। আর ধূমপানের তো প্রশ্নই নেই, ধূমপানের মতো ক্ষতিকর হার্টের পক্ষে আর কিছুই নেই, মানে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর প্রত্যেকটার জন্যই কিন্তু ধূমপান মারাত্মক রকমের ক্ষতিকারক। আর নুন তো অবশ্যই আমাদের কম খেতে হবে, আমরা যেটা বলি যে এক্সট্রা সল্ট খাবেন না, মানে তরকারিতে কম নুন দিয়ে বিস্বাদ করবার কোনো দরকার নেই, সেই মানে রান্নার যেটুকু তো নুন লাগে সেটুকু দিন, কিন্তু আমরা পাতে যে এক্সট্রা নুনটা অনেক সময় নিই অনেকে সেইটা নেবেন না। এছাড়া নোনতা খাবার কম খেতে হবে, যেমন ধরুন আমরা অনেকেই জানি না যে পাঁপড়ে বা আচারে কিন্তু প্রচুর নুন আছে, আমরা অনেক রুগী পাই সে বলে আমি তো কোনোদিন নুন খাই না কিন্তু তার বিপি কমছে না, দেখা যায় সে প্রতিদিনই প্রচুর আচার খাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো বা মুড়ি, অনেক সময় গ্রামের দিকে কিন্তু মুড়িতেও প্রচুর নুন থাকে, তো সেই নুনের নোনতা খাবার, চানাচুর, চানাচুরে প্রচুর নুন থাকে, হয়তো আপনি মুড়ি দিয়ে চানাচুর খাচ্ছেন অথচ ভাবছেন যে নুন খাচ্ছি,
1: দুটোতেই
0: নুন আছে। তো এইভাবে নোনতা খাবারের প্রতিও আমাদের এ রাখতে হবে। আর তেলে ভাজা, ঘি, মাখন এগুলো তো আমরা বারবার আলোচনা করেছি যে তৈলাক্ত খাবার কম খেতে হবে।
1: বেশ, আমাদের এই আলোচনা তো চলছেই এবং আমি এটুকুনি বুঝতে পারছি যে আমাদের এই আলোচনাতে আমাদের রেডিওর উপরে থাকা প্রত্যেকটি শ্রোতাবন্ধুর চাপ বোধহয় একটু একটু করে কমতে শুরু করেছে। আরও একটু চাপ কমাতে অঞ্জন দত্ত একটি গান গিয়েছিলেন বহুদিন আগে, চলো আপাতত শুনে নিই সেই গান, ফিরছি আবার শরীরস্বাস্থ্যের আড্ডায়। সঙ্গে রয়েছি আমি তোমার যোগবাণীর বন্ধু ব্রতদীপ এবং আমার সঙ্গে রয়েছে শাহিনী এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সিদ্ধার্থ মানি। ফিরছি ঠিক গানের পরেই।

0: আসলে বয়স বাড়ছে ঠিকই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পারিপার্শ্বিক, সামাজিক, মানসিক, পারিবারিক সমস্ত চাপই থাকছে, এবং এই চাপই কোথায় কোথায় গিয়ে, হ্যাঁ,
1: শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানগুলো শুনতে শুনতে এই বয়স বেড়ে যাচ্ছে, কোথাও গিয়ে একটু বয়সটাকে আর একটু কম,
0: আমরা আপাতত স্থগিত রেখেছি বয়স বাড়াটাকে, কারণ আমাদের যুববাণী, আমরা সবসময় যুব। এবং হ্যাঁ, কল সবাই করতে পারছেন, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332213342, এবং আজ শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানে রয়েছি আমরা, এবং আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিং। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না, আমরা অপেক্ষায় রয়েছি বন্ধুর। আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332213342, এবং আমাদের কমেন্ট বক্সেও একটি কমেন্ট এসেছে, আমরা একটু কমেন্টটা পড়িনি। সৌভিক বলছেন, রাতে ঘুমের সময় শ্বাসকষ্ট বা নাক ডাকার সঙ্গে কি উচ্চ রক্তচাপের সম্পর্ক আছে? আমরা ডাক্তারবাবুর কাছে চলে যাই।
2: হ্যাঁ, একদম আছে। এবং এই যে নাক ডাকা বা ঘুম বারবার রাত্রিবেলা ভেঙে যাওয়া, এর একটা বড় কারণ হতে পারে ওএসএ, অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই স্লিপ অ্যাপনিয়া কিন্তু আজকের যুগে একটা মহামারীর আকার ধারণ করতে চলেছে, এবং এটা সম্বন্ধে কিছু দশক আগেও আমাদের এতটা সচেতনতা ছিল না, এতটা পড়াশোনা ছিল না, আমরা এতটা গুরুত্ব দিতাম না। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু শুধু রক্তচাপ নয়, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর প্রত্যেকটার প্রবণতা বাড়ছে, এবং এটা বেশি সংখ্যায় হয় ওবেসদের, অর্থাৎ যাদের স্থূল চেহারা, মোটা চেহারা, তাদের ক্ষেত্রে। এছাড়াও কারোর কারোর যদি নাকের হাড় বাঁকা থাকে বা নাকের মধ্যে পলিপস বা মিউকোসাল হাইপারট্রফি থাকে, মানে নাকের সমস্যা থেকে হতে পারে, কখনো কখনো টনসিল বা অ্যাডেনয়েড গ্ল্যান্ড যদি গলায় কারোর বড় থাকে সেটা থেকে হতে পারে। তো বিভিন্ন কারণে মোট কথা আমাদের শ্বাসনালীটা অবস্ট্রাক্টেড হয়ে যায় ঘুমের সময়, এবং এর ফলে হাওয়া চলাচলে বাধা হয়ে অক্সিজেনের ঘাটতি হয়, এবং বারে বারে ঘুম ভাঙে, বা আমরা নাক ডেকে নাকটাকে ফুলিয়ে আমরা ওই শ্বাসনালীটাকে, মানে ওই হাওয়া চলাচলের পথটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো এতে কি হয় অ্যাকচুয়ালি, দেখুন ঘুমের সময় মানুষের কিন্তু হার্ট রেট, হৃৎস্পন্দনের গতি বা রক্তচাপ দুটোই কমে যাওয়ার কথা। কিন্তু যদি একজন ঘুমের মধ্যে 10 বার কি 15 বার কি আরও বেশি, কারো কারোর আছে 50-100 বারও আমরা দেখেছি ঘুম ভেঙে যায়, সবসময় উনি বুঝতেও পারছেন না, পেশেন্ট বুঝতেও পারছেন না, কিন্তু অজান্তে ঘুম ভেঙে যাচ্ছে, হয়তো পাশের যারা আছে তারা নোটিস করছে যে বারবারে হাত পা ছুঁড়ছে, বারবারে জেগে উঠছে, বারবারে চোখটা পিটপিট করছে। তো এই যেটা ব্যাপার, যদি বারবার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু প্রতিবারই একটু করে হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, রক্তচাপটা বেড়ে যাচ্ছে, এবং লং টার্মে দেখা যায় এটা থেকেই হাই ব্লাড প্রেশার তৈরি হয়ে গেল, এটা থেকেই লং টার্মে হার্ট ফেলিওর হতে শুরু করলো। তো এটা অবশ্যই চিকিৎসা করতে হবে।

0: এবং যদি নাক ডাকার সমস্যা থাকে তাহলে ইএনটিও দেখাবেন এবং পালমোনোলজিস্ট অর্থাৎ লাং স্পেশালিস্ট যারা যারা এই স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট করে তাদেরকে দেখিয়ে প্রয়োজনে ওষুধ বা কখনো আমরা সিপ্যাপ মেশিনেরও সাহায্য নিই, অর্থাৎ এক রকমের নন ইনভেসিভ ভেন্টিলেটর মেশিন যেটা মুখে মাস্ক বেঁধে শোয়া হয় এবং তারা হাই প্রেশারে অক্সিজেনটাকে ডেলিভার করে। তো অনেক রোগীদেরই কিন্তু আমরা এইগুলো বলি, তো অবশ্যই এটা এটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে।
1: এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে যে ডায়াবেটিস বা কোলেস্ট্রলের সঙ্গে কি এর কোনো সম্পর্ক রয়েছে?
0: একদম, এরা সব ভাই ভাই। তো আমি সবসময়ই বলি যে এটা একটা স্পেকট্রাম, আমাদের দেখবেন এখন কার্ডিয়াক ডিজিজ আর বলা হয় না বা রেনাল ডিজিজ আর বলা হয় না, কি বলা হয়, কার্ডিও রেনো মেটাবলিক সিন্ড্রোম, মানে হার্ট কিডনি এবং মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে এই ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, ডিসলিপিডেমিয়া অর্থাৎ কোলেস্টেরল বা মানে চর্বিগুলো বেড়ে যাওয়া, ডায়াবেটিস, এইগুলোকে ইনক্লুড করা হয়। তো এই যে বললাম কার্ডিয়াক, রেনাল এবং মেটাবলিক, এরা কিন্তু একে অপরের মানে একজন আরেকজনকে বাড়ায় এবং সবাইকে একসাথেই আমাদের চিকিৎসা করা উচিত।
2: আচ্ছা, আমাদের কিন্তু মানে অনেকটা মানে জ্ঞানের বিস্তার কিন্তু অনেকটাই ঘটছে এবং হ্যাঁ, আগামীতে আমাদেরও বয়স বাড়বে, দেখা যাক আমাদের এই বিষয়টি
1: আমাদেরকে মেনে
2: চলতে হবে। একদম একদম, এবং আমরাও বলবো দর্শক আমাদের শ্রোতা বন্ধু রয়েছে কলে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, না বন্ধুর সঙ্গে করা গেল না যোগাযোগ। বেশ, আমরা ডাক্তারবাবুর কাছে চলে যাব। যেমনটা আর কি বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এই কথার ছলেই, আড্ডার ছলেই আমরা কিন্তু পেয়ে গেছি। একটা বিষয়, কেউ যদি নিয়মিত রক্তচাপের ওষুধ খায় তবে কি তার খাবারে কিছুটা বাড়তি লবণ বা কাঁচা লবণ সে খেতে পারবে, নাকি ওষুধ চলাকালীন সেই করা ডায়েটটা মেনে চলতেই হবে আর কি?
0: মেনে চলা উচিত অবশ্যই, কারণ আমরা সবসময়ই বলি চিকিৎসার ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ জীবনশৈলীর পরিবর্তনটা সবার আগে দরকার, সেটা মানার পরে ওষুধ তার ফল দেখাবে। কিন্তু কেউ যদি বলে আমি ওইটা মানি না, তাহলে এটা সেই মানে আমরা বলি যে ট্যাপের ওপর থেকে জল ভরছি আর নিচে একটা ফুটো করে রেখে দিয়েছি, তাহলে কোনো লাভই হবে না। ব্যাপারটা সেরকম, আপনি ওষুধ খেয়ে আপনার শরীরের সল্টকে কমাচ্ছেন, ওদিকে আপনি খাবারে সল্ট খাচ্ছেন, তাহলে তো রক্তচাপ কমবে না, তো এটা মানতে হবে। তবে আমি যেরকম বললাম যে নুন কম খাওয়া মানে কিন্তু মানে তরকারিটাও বিস্বাদ করে খাওয়া নয়, নুন কম খাওয়া মানে জাস্ট অ্যাডিশনাল নুনটা কম খাওয়া। আমি পেয়ারা খাচ্ছি নুন মাখিয়ে, এই যে এক্সট্রা সল্টগুলো খাওয়া এইটা আমাকে বন্ধ করতে হবে, বাকি আপনি ভাত তরকারিতে যেটুকু আপনার লাগে সেটা কিন্তু খেতেই পারি আমরা।
1: হ্যাঁ, মানে অনেক সময় হয় যে ধরুন রান্নার সময় নুনটা একটু কম হয়েছে এবং সেটা আমরা হয়তো খাওয়ার সময় টের পাচ্ছি, তখন হয়তো আমরা কাঁচা নুন দিয়ে সেটাকে ম্যানেজ করছি।
0: হ্যাঁ দেখুন, এটা যদি হ্যাঁ একদমই, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি তরকারিতে নুনটা কম হয় তাহলে আপনি এক্সট্রাটা নিয়ে সেটা ম্যানেজ করলে সেটা কিন্তু আপনার লিমিটের মধ্যেই রইল। কিন্তু আপনি দেখবেন পরিবারের অনেকের কিন্তু এরকম থাকে যে সবাই খাচ্ছে, সবাই বলছে নুন ঠিক আছে, একজন বয়স্ক উনি এক্সট্রা একটু নুন নিয়ে, না আমার নুন কম লাগছে, তাহলে ইনার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা হয়ে গেল সল্টটা।
1: আচ্ছা, অনেকের আবার নুন কম লাগে, হয়তো রান্নায় নুন ঠিক আছে কিন্তু অন্য একজন বলছে যে রান্নায় নুন কম আছে,
0: সেটাই বলছি তারা কিন্তু একটু এক্সট্রা খেয়ে নিচ্ছেন, কারণ সকলের লাগছে না মানে কিন্তু ধরে নেওয়া যেতে পারে তরকারিতে পরিমাপ মতোই নুন আছে, কিন্তু যার বেশি লাগছে তার কিন্তু তার মানে একটা এক্সট্রা সল্ট খাওয়ার টেন্ডেন্সি আছে এবং এদের ক্ষেত্রে কিন্তু নুন মানে রক্তচাপ বাড়ার একটা প্রবণতা থাকবে।
1: আর যাদের ধরুন রান্নায় নুন ঠিক থাকার পরও বেশি লাগছে, মনে হচ্ছে যে নুনটা একটু পরিমাণে বেশি,
0: তাতে কোনো ক্ষতি নেই, বরং ভালো, সে যদি একটু নুন কম খায় তাতে তো কোনো ক্ষতি নেই, নুন কম খেলে কিন্তু খুব একটা ক্ষতি নেই শরীরের।
2: বেশ বেশ, আরেকটি বিষয়, সেটা বারংবার এই উচ্চ রক্তচাপের যখনই প্রসঙ্গ আসে তখনই বিষয়টা বারবার আসে, মানসিক দুশ্চিন্তা কতটা মানে সরাসরি রক্তচাপের সঙ্গে কতটা সম্পর্কিত?
0: ভীষণভাবে সম্পর্কিত। আমরা যদি ফিজিক্স দিয়ে বা ফিজিওলজি দিয়ে বলি না, তাহলে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু হার্ট রেট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের হার্ট রেট অর্থাৎ হৃৎস্পন্দনের গতির সঙ্গে যদি আমরা কার্ডিয়াক আউটপুট মানে প্রতিটা হার্টবিটে কতটা রক্ত বেরোচ্ছে এটার একটা গুণ করি, তাহলে রক্তচাপ পাওয়া যায়। এটা কেন বললাম, তোমরা খেয়াল করে দেখবে একটু যদি উত্তেজনা হয় বা তুমি ধরো এক্ষুনি যদি একটু রেগে যাও কারোর উপরে, একটু জোরে কথা বলো, তোমার হার্ট রেটটা বেড়ে যায়, তুমি নিজেই নিজের পালসে হাত দিয়ে বুঝতে পারবে যে হার্ট রেটটা বেড়ে গেল। আর হার্ট রেটটা বেড়ে গেল মানেই কিন্তু গুণিতকটা বেড়ে গেল, অর্থাৎ ব্লাড প্রেশারও বেড়ে গেল। অতএব উত্তেজনা যে ব্লাড প্রেশারকে বাড়ায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেই জন্যই আমরা ব্লাড প্রেশার মাপার আগে রোগীকে বলি যে আধ ঘন্টা চুপ করে বাইরে বসুন, শান্ত হয়ে থাকুন, কোনো রকম উত্তেজনা

0: মানসিক এ যেন না থাকে। তো অবশ্যই দুশ্চিন্তার প্রভাব আছে, মানসিক চাপের প্রভাব আছে এবং সেটা থেকে রক্তচাপ ডেফিনেটলি হতে পারে।
1: আচ্ছা, এই যে যাদের ধরুন মানে বংশগত বংশগত কি এটা হতে পারে, মানে আমার বাড়ির কারোর ছিল সেখান থেকে আমার?
0: সব থেকে বেশি বংশগতই হয়। তো যত আমরা উচ্চ রক্তচাপের রোগী দেখি তার মধ্যে 90% হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ ফ্যামিলিয়াল।
2: আচ্ছা বেশ, আমাদের টেলিফোন লাইনেও বন্ধু রয়েছে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো
2: হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
3: হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে?
2: শুনতে পাওয়া যাচ্ছে,
1: হ্যাঁ বলো।
3: হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং বলে বলছি। আজকে খুবই ভালো লাগছে, তবে স্যারের কাছে একটা প্রশ্ন করছি যে আমার মাঝে মধ্যে কান লাল হয়ে গরম হয়ে যায়, এবারে এটা কি উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ?
0: মনে হয় না এটা উচ্চ রক্তচাপের লক্ষণ, তবে অবশ্যই সেই সময়ে যখন এরকম ফিলিং হচ্ছে একটু বিপিটা মেপে নিতে পারলে কনফার্ম হওয়া যাবে, নিশ্চিত হওয়া যাবে। অনেক সময় হরমোনাল কারণে কিন্তু এই ধরনের, এটাকে হট ফ্ল্যাশেস বলা যেতে পারে, হতে পারে। তো যদি দেখা যায় ব্লাড প্রেশার এই সময় নর্মাল থাকছে, তাহলে সেক্ষেত্রে হরমোনাল টেস্টিং করতে হতে পারে, যেমন থাইরয়েড এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এরকমের কানটা গরম হয়ে যাওয়া, মাথাটা গরম হয়ে যাওয়া এরকম হতে পারে, বা টেনশন থেকেও হতে পারে, সিম্পল অ্যাংজাইটি টেনশন থেকেও এরকম ফিলিং হতে পারে।
1: আচ্ছা, এই যে আপনি ব্লাড প্রেশার মাপার কথা বললেন, আমরা অনেকের বাড়িতেই এখন দেখি, মানে যেটা আমরা হসপিটালে বা কোনো হেলথ সেন্টারে দেখতে পাই যে প্রেশার মাপার যে অ্যাকচুয়াল মেশিনটা, সেটা তো সবার পক্ষে মানে দেখাটা সম্ভব নয় বাড়িতে। তো অনেকের বাড়িতেই এখন দেখা যায় যে ডিজিটাল বিপি মেশিন। এই ডিজিটাল বিপি মেশিনে দেখাটা কতটা যুক্তিযুক্ত?
0: ঠিক, এটা নিয়ে বেশ অনেকটাই বলার আছে। প্রথম কথা হচ্ছে যে অফিস বিপি, অর্থাৎ যেটা আমাদের চেম্বারে এসে মাপা হয় সেটাকে আমরা বলি অফিস বিপি। অফিস বিপি কিন্তু অনেক সময়ই বেশি আসে। কেন বেশি আসে? তার কারণ যখনই কোনো রোগী ডাক্তার দেখাতে আসে, তার মনে একটা ভেতরে ভেতরে অ্যাংজাইটি চলতে থাকে যে আমি ডাক্তার কি বলবে, কি বেরোবে। তো এই অ্যাংজাইটিটার জন্য ব্লাড প্রেশার একটু বেড়ে যায়। এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। এটা ভীষণ কমন, ভীষণই কমন। তো সেই জন্য আমরা এবং সারা পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল বডিজ, তারা কিন্তু এখন হোম ব্লাড প্রেশার মনিটরিংকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ বাড়িতে মেপে যে বিপি রেকর্ডিংটা আসছে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে আমার চেম্বারে কি আসছে তার থেকে। তাহলে এই জন্য সবাইকেই আমরা বলি যে হোম ব্লাড প্রেশার অভ্যেস করুন। এবারে হোম ব্লাড প্রেশার মাপতে গেলে যেটা ডিজিটাল মেশিন সেটাই ঠিক আছে, তার কারণ যে অ্যানেরয়েড মেশিনে আমরা মাপি সেটা বাড়িতে ডাক্তার না হলে মাপাটা সঠিকভাবে সম্ভব নয়। তো ডিজিটাল মেশিনে হয়তো কখনো কখনো নিচের প্রেশারটা একটু লো আসতে পারে, তবে সেটা খুব বেশি হেরফের হয় না, মোটামুটি অ্যাকিউরেট মেনেই চলা যেতে পারে। এবং যে রিসার্চ, সারা পৃথিবীতে যত রিসার্চ হয় সেখানে কিন্তু বেশিরভাগ ডিজিটাল মেশিনই ব্যবহার করা হয়, অর্থাৎ ডিজিটাল মেশিন যদি ভালো কোম্পানির হয় এবং সেটা মাঝে মাঝে একটু আমরা ক্যালিব্রেট করে নিতে বলি। ক্যালিব্রেট মানে কি? যে ধরুন ছ মাস কি বছরে একবার আপনি কোনো একটা চেম্বারে নিয়ে গিয়ে ভালো অ্যানেরয়েড মেশিনে কত বিপি আসছে আর আপনার মেশিনে কত আসছে সেটা একটু প্যারিটি করে দেখে নেওয়া, যে সামঞ্জস্যটা আছে কিনা। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা খুব বেসিক টিপস আমি বলছি, যেটা প্রেশার মাপার সময় মাথায় রাখতে হবে। প্রথমত প্রেশার মাপবেন সাধারণত সকালবেলা টিফিন খাওয়ার আগে, অর্থাৎ খাওয়ার আধ ঘন্টার মধ্যে কিন্তু প্রেশার মাপা উচিত নয়, যে কোনো খাবার, সেটা চা বিস্কুট হোক বা টিফিন হোক, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে প্রেশার মাপার আগে অন্তত 5 মিনিট স্থির হয়ে বসবেন। গত 30 মিনিটের মধ্যে কোনো স্মোকিং করা চলবে না, অর্থাৎ কেউ যদি ধূমপান করে থাকে তাহলে আগামী 30 মিনিট ব্লাড প্রেশার মাপা চলবে না, বিপি কিন্তু বেড়ে থাকবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং যখন মাপবেন তখন একটা সুন্দর চেয়ারে বসে পাটা যেন মাটিতে লাগানো থাকে, মানে পাটা ঝোলা অবস্থায় মাপলে কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে। তো পাটা মেঝেতে রাখা থাকবে, হাতটা কমফোর্টেবলি একটা টেবিলের উপরে রাখা থাকবে কনুইটা, এবং আপনার ব্লাড প্রেশার মেশিনটি যেন আপনার হার্টের লেভেলে থাকে, মানে মেশিনটা অনেক উপরে রাখা বা মেশিন নিচে রাখা হলেও কিন্তু ব্লাড প্রেশার রেকর্ডিং ভুল আসবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যখন বিপি কাফটা হাতে জড়াতে হবে সেটা যেন খুব টাইট করে বাঁধা না হয় বা খুব লুজও না হয়ে যায়। আমরা কি করে বুঝি? আমরা দেখি যে বিপিটার কাফটাকে, মানে ওই যেটা দিয়ে জড়ায় হাতে, সেটা জড়ানোর পর তার মধ্যে একটা আঙুল যেন কমফোর্টেবলি ঢোকানো যায়, মানে আমি যে কাপড়টা জড়ালাম সেই কাপড় আর আমার চামড়ার মধ্যে যে ফাঁক, সেই ফাঁক দিয়ে একটা আঙুলই কমফোর্টেবলি ঢুকবে। যদি অনেকগুলো আঙুল ঢুকে যায় তার মানে লুজ হয়েছে, যদি আঙুল ঢুকছেই না তার মানে বেশি টাইট বাঁধা হয়ে গেছে। এই সমস্ত জিনিস কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু আমাদের বিপি মাপা উচিত এবং একসাথে দু মিনিট গ্যাপ দিয়ে দিয়ে দু থেকে তিনবার বিপি রেকর্ডিং করা উচিত এবং তার অ্যাভারেজটা অর্থাৎ গড় ভ্যালুটাকে নেওয়া উচিত। অর্থাৎ একটা মেপে ওই যেটা আমি প্রথমেই বলছিলাম যে একবার মেপেই একটু হাই পেলাম আমি সঙ্গে সঙ্গে সেটাই ধরে নিলাম তা নয়, একবার মাপলেন আবার এক মিনিট কি দু মিনিট গ্যাপ দিলেন আবার মাপলেন, এরকম করে তিনবার মাপতে হবে, তার অ্যাভারেজ নিতে হবে।
2: বেশ, আমাদের কাছে হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু অনেকটা অনেকটা ক্লিয়ার হলো। ঘড়ি কাটাও ইতিমধ্যেই আধ ঘন্টা কিভাবে কেটে গেছে আমরা সত্যি জানি না। আমাদের টেলিফোন লাইনও করছে ব্লিং, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
4: এখন চালু করেছি, করে এখন দেখছি 120/80 প্রায় দু মাস চলছে। যে ডাক্তারবাবু যেটা প্রেসার মানে মাত্রাটা কমিয়ে দিল বলে এটা চালিয়ে যান,
0: খুব ভালো প্রেশার ছিল। এখানে যদি আমি থাকতাম বা আরো অনেক কার্ডিওলজিস্টই কিন্তু ওষুধের মাত্রা কমাবে না, তার কারণ যে মাত্রায় ওষুধ খেয়ে আপনার ব্লাড প্রেশারটা নর্মাল আছে আমাদের উচিত কিন্তু সেই মাত্রাতেই ওষুধ খেয়ে যাওয়া। যদি ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া হয় হতে পারে কিন্তু আপনার আগামী দিনে আবার প্রেশারটা বেড়ে যাবে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এটা খুব কমন প্র্যাকটিস, সবাই অনেকেই এই ভুলটা করে যে বিপিটা যখনই কমে আসে তখন ওষুধের মাত্রাটা কমিয়ে দেয়, এটা একেবারেই ঠিক নয়। আমি যেভাবে আমার রোগীদের বোঝাই যে পাওয়ারের চশমা পরে নর্মাল দেখছো সেই পাওয়ারের চশমাই তো পরতে হবে, আমি যদি তখন বলি যে না এবার ভালো দেখছি এবার পাওয়ারটা কমিয়ে দিই তাহলে আবার আমি অস্পষ্ট দেখব, ব্যাপারটা সেরকম। আমি যদি ওষুধটা কমিয়ে দিই আমার কিন্তু আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে, তো এটা খেয়াল রাখবেন নাম্বার ওয়ান। নাম্বার টু, ভাত রুটির ক্ষেত্রে দেখুন আমাদের নর্মাল ডায়েটারি যে অ্যাডভাইস সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট যতটা কম খাওয়া যায়, কার্বোহাইড্রেট মানে ভাত রুটি, ঠিক আছে? অর্থাৎ ভাত রুটির পরিমাণ কমিয়ে যদি আমরা সবজি ফল ইত্যাদির পরিমাণ বাড়াই এবং প্রোটিনের পরিমাণ বাড়াই, প্রোটিন মানে হচ্ছে মাছ, ডিমের সাদা অংশ, চিকেন, আমাদের দুধ বা ছানা জাতীয় মানে দুধজাত যে প্রোডাক্টসগুলো বা সয়াবিন, ডাল, এইগুলো হচ্ছে প্রোটিন। তাহলে আমাদের নর্মাল অ্যাডভাইস হচ্ছে কার্বোহাইড্রেট কম খান, প্রোটিন বেশি খান, সবজি ফল ইত্যাদি বেশি খান এবং তৈলাক্ত খাবার ঘি মাখন বা তেলের খাবার সেটাকেও যতটা সম্ভব কম খান। তো এরকম কোনো ফিক্স নেই যে দিনে তিনবার ভাত খাবেন দুবার ভাত খাবেন, এরকম নয়। যতটা ভাত কম খেতে পারেন ততটা ভালো। আপনি যদি বলেন আমি দিনে একবারও ভাত খাই না, দিনে একবার দুটো রুটি খাই আর বাকি সময় শুধু সবজি আর ফল খাই, তাহলে তার থেকে ভালো আর কিছু নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, যতটা সম্ভব কার্বোহাইড্রেট কমাতে হবে, এটুকু করুন। আর যেটা বললাম যে নুন নিয়ে আমাদের অনেকবারই আলোচনা হচ্ছে, নুনটা কম খান কারণ উচ্চ রক্তচাপের কিন্তু কাঁচা নুনের ক্ষেত্রে মানে মানা আছে, নিষেধ আছে।
2: এইটুকুনি বলতে পারি, সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগিং দেখে তোমরা যারা ইন্সপিরিত হচ্ছ বিভিন্ন তৈলাক্ত এবং বিভিন্ন এই জাতীয় খাবার খাওয়ার থেকে, সেখান থেকে একটু বিরত থাকলে আশা করছি বিষয়টা আগামীতে অর্থাৎ ভবিষ্যৎ কিন্তু তোমাদের উজ্জ্বলই হবে, খুব একটা মানে অন্ধকার হবে না। গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে এবং এই আড্ডার ছলে আমরা এত কিছু জানতে পারছি ডাক্তারবাবুর থেকে, সেটা সত্যি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে গল্প করতে করতে অনেকটা সময়ও কেটে গেছে, আপাতত একটি সময় এখন সময় একটি ছোট্ট গানের, ফিরছি। মনের মধ্যে যদি ভয় থাকে সে ভয়টাকে আপাতত কাটাও, আপাতত শুনিনি অনুপম রায়ের কণ্ঠে এই গানটি।

0: এত সুন্দর একটা গান, তারপরে এত সুন্দর একটা আড্ডা, তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু আমাদের জানাতে ভুলো না, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবনে কলকাতা, সেখানে এসে আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে সেটা তো জানাতে ভুলোই না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিয়ে এসো আমাদের এই কমেন্ট বক্সে, অথবা আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332-1313-1342। আর বলতে বলতেই আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধুকে বলছো শুনি, হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যাঁ, আমি বেলামপুরের তো বাঁকুড়া ডাঙ্গারামপুর গ্রাম থেকে বলছি।
0: হ্যাঁ বলো।
1: আচ্ছা, আমার প্রশ্ন, যদি কোনোদিন প্রেশার ওষুধ দুবার খাওয়া হয়ে যায় কিংবা কোনোদিন যদি খেতে ভুল হয়ে যায় তাহলে কি ক্ষতি হবে খুব একটা? এই যে আমার ডাক্তার ওখানে, এইটা একটা প্রশ্ন।
0: বেশ, ডাক্তারের কাছে চলে যাবো আমরা।
2: ঠিক, দেখুন, ক্ষতি একটা ডোজ এদিক ওদিক হলে হয়তো প্র্যাকটিক্যালি অতটা ক্ষতি হয় না, কিন্তু আবার হতে পারে না তাও নয়। এটা কেন বলছি, তার কারণ বিশেষ করে ওষুধটা যদি আপনি মিস করেন তাহলে এবারে আপনার কতটা রক্তচাপ আছে তার উপরে নির্ভর করছে। যদি আপনার খুব হাই রক্তচাপের রোগী হন তাহলে হঠাৎ করে যদি একদিন ওষুধ না খান তাহলে বিপিটা কিন্তু দুম করে বেড়ে যেতে পারে। এবারে হঠাৎ করে বিপি বেড়ে গেলে অনেক সময় মাথার শিরা ফেটে যাওয়া বা স্ট্রোক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। মানে একজনের নর্মাল একটা প্রেশার চলছিল, হঠাৎ একদিন প্রেশারটা 180 কি 200 উঠে গেল। তো সেই কারণে ওষুধ মিস করাটা উচিত নয়। আর ডবল ডোজ খেলে কি হতে পারে, প্রেশারটা লো হয়ে যেতে পারে, তো অনেক সময় সেটা থেকে একটা দুর্বলতা বা মাথা ঘুরে যাওয়া বা বিপিটা ফল করে যাওয়া এরকম প্রবলেম হতে পারে। তো আমি বলবো, দেখুন, ওষুধ মানে প্রেশারের ওষুধকে হালকাভাবে নেবেন না, একটা দরকার হয় খাতায় মানে ওষুধ খেয়ে টিক দেওয়ার যে অভ্যেসটা, এরকম একটা কিছু করে যাতে মিস না হয় সেটাই বাঞ্ছনীয়।
0: বেশ বেশ, আমরা ইতিমধ্যেই আরেকটি প্রশ্ন বারবার আসছে যে রক্তচাপ সামান্য বেশি হলেই কি ওষুধ শুরু করা প্রয়োজন?
2: না, একেবারেই নয়। দেখো, প্রথমেই আমি ওই জন্য বারবার বলছি যে রক্তচাপ একবার হাই পেলেই না ইনি রক্তচাপের রোগী হিসেবে একদম স্ট্যাম্প মেরে দিলাম এবং ওষুধ চালু করে দিলাম, এরকম সবসময় নয়। তো প্রথমত হচ্ছে কনফার্ম করতে হবে যে সত্যিই তার রক্তচাপটা বেশি, নাকি তিনি ওই যে চেম্বারে এসে হোয়াইট কোট হাইপার টেনশনের জন্য বিপিটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময়ই তাকে হয়তো আবার কিছুদিন বাদে ডেকে বিপি মাপি, বা অনেক সময় তাকে বলি আপনি বাড়িতে একটা রেকর্ড করে কয়েকদিনের 7 দিনের বিপি রেকর্ড করে নিয়ে আসুন। তো এইভাবে আমরা প্রথমে কনফার্ম হই যে বিপিটা বেশি কিনা। আর বিপিটা বেশি থাকলে ওষুধ চালু করতে হবে, সেটা নো ডাউট। যদি খুব বেশি পাই আমরা প্রথমে, ধরুন প্রথমবারেই যদি আমরা এরকম যে 170 পাচ্ছি কি আরও বেশি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা হয়তো অপেক্ষা করবো না, একদম প্রথম দিনই দিনের দিনই ওষুধটা চালু করে দেবো। কিন্তু যদি দেখা যায় খুব বর্ডার লাইন 140 থেকে সামান্য বেড়েছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় রুগীদের একটু লাইফস্টাইল চেঞ্জেস, এই যে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন, একটু এক্সারসাইজ করা, এইগুলো করে আবার হয়তো রিপিট করি, করে তারপরে যখন কনফার্ম হই যে না এনার রক্তচাপ বেশি, তখন আমরা ওষুধ চালু করি।

0: আচ্ছা, আমাদের যে কমেন্ট বক্স সেখানে সৌমেন দাস তিনি জানতে চেয়েছেন যে ওনার কোনোদিনই প্রেশার ছিল না, ওনার বয়স 62 বছর এবং হঠাৎ করেই প্রেশার বেড়ে যাওয়ার জন্য উনি অসুস্থ হয়ে পড়েন। প্রেশার কি হঠাৎ করেই বেড়ে যেতে পারে?
1: বেড়ে যেতে পারে
0: বয়সের সঙ্গে সঙ্গে। কি এটা
1: শুধু বয়স নয়, দেখো দুটো জিনিস হয়। অনেক সময় ওই আমি বললাম না যে প্রেশার কোনো লক্ষণ দেয় না। এবারে যার প্রেশার নেই সে কি প্রতিদিন নিয়মিত প্রেশার মাপে? মনে হয় না। তো তাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে 6 মাস 1 বছর কোনোদিন প্রেশারটা দেখলামই না, হঠাৎ করে একদিন দেখলাম প্রেশারটা বেশি। তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে হয়তো নয়, হয়তো বহু মাস ধরেই প্রেশারটা বাড়ছিল, লক্ষণ হয়নি বলে উনিও গুরুত্ব দেননি, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে একেবারে সত্যি হঠাৎ করে, মানে গতকালও হয়তো প্রেশার দেখেছি নর্মাল ঠিক ছিল, আজকে দেখছি প্রেশারটা বেশি, তাহলে এক্ষেত্রে হয়তো কোনো মানসিক উত্তেজনা বা শারীরিক কোনো ওভারলোড, এক্সেসিভ এক্সারসাইজ, এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকতে পারে। তো মানে একেবারেই কাল অবধি যার প্রেশার 130/80, আজকের তার প্রেশার 180/110 হয়ে গেল, এটা কিন্তু খুবই অস্বাভাবিক, এরকম সাধারণত হয় না, কিন্তু ওই হঠাৎ উত্তেজনার ফলে বেড়ে যেতে পারে।
0: আচ্ছা,
2: একটা বিষয় অনেকেরই এই প্রশ্নটা থাকে যে একবার যদি ওষুধ শুরু হয় সেটা কি একেবারে দীর্ঘমেয়াদী হয়?
1: হ্যাঁ, সাধারণত ওই যে বললাম আমরা নিশ্চিত না হয়ে কিন্তু প্রেশার চালু করি না, মানে সন্দেহ হচ্ছে বিপি হাই না হতে পারে নাও হতে পারে, এসব ক্ষেত্রে আমরা কিন্তু ওষুধ চালু করি না, কিন্তু যখন আমরা শিওর হই কনফার্ম হই তখন ওষুধ চালু করা হয় এবং সেটা কিন্তু সারা জীবনই চলবে। অতএব ওই যেটা আবার একটা কোশ্চেন এসেছিল যে আমার বিপিটা কমে গেছে তখন আমার মাত্রাটা কমিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু একেবারেই হবে না। বিপি যদি ঠিক থাকে তাহলে ওই ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হবে।
2: আর সেক্ষেত্রে কি কোনো রকম দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া থাকে?
1: দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধ পৃথিবীতে নেই, কিন্তু সেই আমরা না ওষুধ দিই ক্রিয়ার জন্য, প্রতিক্রিয়ার জন্য নয়। তো এটা আমরা রোগীদেরও বলি যে এই ওষুধটা ভালো করছে বেশি রেদার দ্যান খারাপ করছে, তাহলে সাইড এফেক্ট একটু আধটু যা হতে পারে, হয়তো কিছু গ্যাস্ট্রিক সাইড এফেক্ট হতে পারে বা কখনো মাসেল পেন এরকম হতে পারে, কখনো একটু সোডিয়াম পটাশিয়ামের হেরফের হতে পারে, এই ধরনের হতে পারে সাইড এফেক্ট, কিন্তু সেটাতে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম। রেদার উল্টোটা যদি প্রেশার বেশি থাকে তার থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি, তাই কখনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভেবে কিন্তু আমরা ওষুধ বন্ধ করব না বা ওষুধ দেব না এরকম ভাববো না।
2: বেশ, আমাদের টেলিফোন লাইনে করছে ব্লিংক, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যাঁ, সরকারি হাসপাতালে প্রেশার ট্যাবলেট খাওয়া হয়, মাঝে মাঝে সাপ্লাই থাকে না, তখন কিনে খেতে হয়, তা কিছু অসুবিধা হবে কি? এই মাঝে দু রকম হচ্ছে ওষুধটা।
2: বেশ, ডাক্তারবাবুর কাছে চলে যাবো।
1: ঠিক, দেখুন কম্পোজিশন সেম থাকলে আর সেটা যদি ভালো কোম্পানির ওষুধ হয় তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, কারণ মোটামুটি যারা স্ট্যান্ডার্ড ফার্মা কোম্পানিজ ভারতবর্ষে আছে তারা একটা নির্দিষ্ট মান রেখে তবেই ওষুধ তৈরি করেন। কিন্তু এক্ষেত্রে বলবো কিছু কিছু কিন্তু লোকাল ব্র্যান্ডসও অনেক সময় আমরা পাই যেটা খুবই কম দামে হয়তো ওষুধ কেনার জন্য অনেকে অনেক সময় কিনে খান, কিন্তু সেটা একটু সাবধান থাকতে হবে যে সেই ফার্মা কোম্পানিগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করছে কি না, কোয়ালিটি মেনটেন করছে, কারণ কোয়ালিটি চেক কিন্তু সব কোম্পানিতে একইভাবে হয় না। তো চেষ্টা করবেন যদি খুব অসুবিধা না হয় তাহলে ওষুধটা যেন একটা স্ট্যান্ডার্ড কোম্পানির হয়, সেটা গভর্নমেন্ট সাপ্লাই হোক বা সেটা আপনি পয়সা দিয়ে কিনুন সেটা অসুবিধা নয়, কিন্তু একদম অনামি অজানা লোকাল কোনো কোম্পানি যার কোনো পরিচিতি নেই সেটা না হলেই ভালো আর কি।
2: সেক্ষেত্রে জেনেরিক মেডিসিন এবং নর্মালি যে মেডিসিনগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে ইদানিং, এক্ষেত্রে মানে পার্থক্যটা কি থাকছে?
1: দেখো পার্থক্য ব্যাপার হচ্ছে ওই একই কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার, মানে সল্টের ফর্মুলেশনস এবং তার কম্পোজিশন ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা, মোলার রেশিও ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা, এটা কিন্তু যতক্ষণ না সেই ওষুধটা শরীরে প্রবেশ করছে তার যে ফার্মাকোকাইনেটিক্স মানে শরীরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া সেটা যতক্ষণ না টেস্টেড হচ্ছে বোঝা খুব মুশকিল। তো জেনেরিক ওষুধ যদি কোয়ালিটি মেনটেন করে হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওইটা একটু আপনাদের সাবধান থাকতে, কারণ আমাদের বড় দেশ, আমাদের প্রচুর জনসংখ্যা, তাই অনেক কোম্পানি হয়তো ছোটখাটো কোম্পানি গজিয়ে ওঠে যারা ওষুধের ওষুধ বানিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে, তো সেইটা একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি যদি গভর্নমেন্ট চিহ্নিত বা গভর্নমেন্ট দ্বারা টেস্টেড কোনো কোম্পানি হয় তাহলে অসুবিধা হওয়া উচিত নয়।
2: বেশ বেশ, বেশ কিছু উত্তর আমরা পেয়েওছি, আমাদের টেলিফোনে আমাদের রয়েছে বন্ধু, বন্ধু কি বলছে আরেকবার শুনিনি।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কি বলছো? কোথেকে বলছো? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো না, শোনা গেল না। ধন্যবাদ। এখনো কিন্তু আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা, 0332213142 বলতেই কিন্তু টেলিফোন লাইন করছে ব্লিঙ্ক। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন? যাবো
3: আমি প্রথমে বলেছি 140/90 এর নিচে প্রেশারকে আমরা নর্মাল ধরি, তো সেক্ষেত্রে ওষুধ লাগবে না যদি আপনি এখনও ওষুধ চালু না করে থাকেন। তবে একটু নজর রাখুন যে আগামী দিনে এটা বাড়ছে কি না। আর এই প্রসঙ্গে একটা বলবো যে রিসেন্ট কিছু গাইডলাইন, ইউরোপিয়ান গাইডলাইন্সের কিছু চেঞ্জেস হয়েছে, যেখানে 120 থেকে 140 প্রেশার উপরেরটা মানে সিস্টোলিক আর নিচেরটা 70 থেকে 89, এই জায়গাটাকে কিন্তু আমরা একেবারে নর্মাল না বলে ইউরোপিয়ান সোসাইটি তারা বলছে দিস ইজ এলিভেটেড ব্লাড প্রেশার, অর্থাৎ একটু বেড়ে থাকা রক্তচাপ, উচ্চ রক্তচাপ বলে তাকে চিহ্নিত করছে না কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেড়ে থাকা। এই এই ডিমার্কেশন বা এই বিভক্তিকরণটা কেন করা হয়েছে, কিছু কিছু রোগী যাদের অন্যান্য রোগ আছে, যেমন আমি বলছিলাম কিডনি রোগ বা আনকন্ট্রোল ডায়াবেটিস বা হার্ট ফেলিওর, এই ধরনের রোগ যদি কারোর থাকে কখনো কখনো এই লেভেলেও মানে এই 120 থেকে 140 মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আমরা ওষুধ দিতে পারি, তবে সেটা একেবারেই কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্ট তাদের পরামর্শ মেনে করতে হবে। তো আপনার যেটা আছে 136/86, এটাতে আপনার যদি অন্যান্য কোনো রোগ না থাকে, ডায়াবেটিস বলুন, কিডনি রোগ, হার্ট রোগ, তাহলে আপনার ওষুধ লাগার কথা নয়।
1: বেশ স্যার, আপনার কাছে এই প্রসঙ্গে মানে উচ্চ রক্তচাপ প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করব যে এই মুহূর্তে যারা গর্ভবতী এবং সেই সমস্ত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি উচ্চ রক্তচাপ দেখা দেয় তখন তাদের কি করণীয়?
3: ঠিক, এই যে সাবজেক্টটা, এটা হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। দেখুন, প্রেগন্যান্সির সময় গর্ভাবস্থায় কিন্তু অনেক শরীরে হরমোনের হেরফের হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের অনেক হেরফের হয় এবং তার ফলে ব্লাড প্রেশার বাড়বার একটা সম্ভাবনা থাকে আর ব্লাড ভলিউমও প্রচুর বেড়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে, মায়ের শরীরে রক্তের পরিমাণটাও অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আদেও উনি উচ্চ রক্তচাপে ভুগছেন কি না, নাকি প্রেগন্যান্সির কারণে রক্তের ভলিউম বেড়ে একটু ব্লাড প্রেশারটা বেশি দেখাচ্ছে, এটা কনফার্ম করতে হবে। এবং যদি একেবারে নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ ইনার উচ্চ রক্তচাপ হচ্ছে, সেক্ষেত্রে ওষুধ তো অবশ্যই দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যে ওষুধগুলো আমরা সাধারণ পাবলিকদের বা জনগণকে দিই তার অনেক ওষুধই কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ সেটা বাচ্চার ক্ষতি করতে পারে, ফিটাসের ক্ষতি করতে পারে। তো সেই জন্য প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় খুব লিমিটেড 2-3 রকম গ্রুপের ওষুধ আছে যেটার দ্বারাই চিকিৎসা করা হয় এবং এটা শুধুমাত্র খুব ক্লোজ মনিটরিংয়ে গাইনোকোলজিস্ট বা কার্ডিওলজিস্টের সাহায্যেই করতে হবে। এসব ক্ষেত্রে কিন্তু একেবারেই সাধারণ কোনো ডাক্তার দেখিয়ে একটা যা হোক প্রেশারের ওষুধ চালু করলে কিন্তু মায়ের ক্ষতি তো হতেই পারে, ভ্রূণের ক্ষতি, ফিটাসের ক্ষতি হতে পারে।
0: বেশ, আমরা কিন্তু খুব দরকারি একটি বিষয়ে এই মুহূর্তে আলোচনা করলাম, যারা যারা শুনেছো তারা তোমরা জানবেই। আচ্ছা, একটি বিষয় সেটা হচ্ছে এই আমাদের জেনারেশন বলুন, একটা মানে এই সময়টাতে প্রায় সকলেই জিম অ্যান্ড অল এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, তো উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ভারী ব্যায়াম বা জিম করা কি ঝুঁকিপূর্ণ?
3: বেশ, রক্তচাপ, প্রথম কথা হচ্ছে যে যখন আমরা ব্যায়াম করছি, যখন আমরা ওজনটা তুলছি বা আমরা কোনো একটা ট্রেডমিলে দৌড়চ্ছি, সেই সময় কিন্তু আমাদের হার্টের গতিবিধি বাড়ছে এবং স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের রক্তচাপ একটু বাড়ছে। কিন্তু যদি আমাদের রক্তচাপ কন্ট্রোলে থাকে, মানে ওষুধ খেয়ে হোক বা যেভাবেই হোক নিয়ন্ত্রণে থাকে, তাহলে ওই সাময়িক রক্তচাপ বাড়াতে খুব একটা ক্ষতি হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে যে রক্তচাপের রোগীদের জিম করার আগে ভালো করে দেখতে হবে যে তাদের নর্মাল সময়ে রক্তচাপটা নিয়ন্ত্রিত কি না, যদি নিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে জিম করা যেতেই পারে বা ব্যায়াম করা যেতেই পারে, তাতে খুব একটা অসুবিধা হয় না। আর জিম বা ব্যায়ামের যেটা উপকারিতা, যেটা হচ্ছে ওজন কমিয়ে দেয়, কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে, গুড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল,

0: বাড়ায় বা ডায়াবেটিস কমায়, এই গুণগুলো কিন্তু আবার ইনডাইরেক্টলি প্রেশারকে হেল্প করে। মানে আপনার যদি ওজন কমে আপনার কিন্তু রক্তচাপ কমবে, তাহলে আপনার ওজনটা যদি আপনি ব্যায়াম করে একটু কমাতে পারেন আপনার কিন্তু রক্তচাপের ক্ষেত্রে সেটা ভালো হচ্ছে। তাই আমরা বলবো ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে আপনি ব্যায়াম করুন।
1: বেশ, আরো একটি বিষয় যে নিয়মিত হাঁটা, ব্যায়াম নিয়ে তো বললেন, নিয়মিত হাঁটা এই রক্তচাপ কমাতে কতটা সাহায্য করছে?
0: খুব সাহায্য করে, ওই একইভাবে ওজন কমানো এবং হার্টের অ্যাক্টিভিটি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেটা বলি রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে 30-45 মিনিটস ওয়াক 5 days a week, সপ্তাহে 5 দিন যদি আমরা হাঁটতে পারি তাহলেই যথেষ্ট। তবে সেই হাঁটাটা ব্রিস্ক ওয়াকিং হতে হবে। এখানে হাঁটার গতিটা নিয়ে একটু অনেকে রে থাকে যে আমরা কীভাবে হাঁটবো, খুব আরাম করে আস্তে আস্তে হাঁটলে কি হবে, নাকি খুব জোরে জোরে হাঁটবো, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে হাঁটবো, তো এটা কিন্তু নয়। আমরা ব্রিস্ক ওয়াক মানে বুঝি যে যে হাঁটালে যে স্পিডে হাঁটলে হালকা ঘাম হবে, এইটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াক। অতএব খুব আরাম করে হাঁটলে কিন্তু লাভ হবে না, আবার প্রচণ্ড ঘেমে নেই একদম হাঁপাতে হাঁপাতে দম ফুরিয়ে যাচ্ছে হাঁটছি, এটারও কোনো দরকার নেই, তাতে হার্টের ক্ষতি হবে। সো ব্রিস্ক ওয়াক করুন, হালকা ঘামবেন, বাট আপনি দেখবেন ওই স্পিডে হাঁটতে হাঁটতে আপনি কথা বলতে পারছেন, এটাকে বলা হয় ব্রিস্ক ওয়াক। এরকম 30 মিনিটস আ ডে ফর 5 days আ উইক যথেষ্ট।
1: এবং একদম সর্বশেষ প্রশ্নের দিকে আমরা এবার এগোই, হঠাৎ করে কারো রক্তচাপ খুব বেড়ে গেল, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমাদের প্রাথমিক চিকিৎসা বা বাড়িতে থাকাকালীন সেই প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত?
0: বেশ, এটা খুবই একটু মানে গোলমেলে প্রশ্ন। কেন বলছি, তার কারণ হচ্ছে ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধ খাওয়াটা আমরা কখনোই রেকমেন্ড করি না, কিন্তু কখনো কখনো সত্যি দেখা যায় যে ব্লাড প্রেশারটা এতটাই বেড়ে গেছে, হয়তো মাথা ব্যথা প্রচণ্ড হচ্ছে বা একটা বিপদের সম্ভাবনা, সেক্ষেত্রে যদি ফোনে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান সবচেয়ে ভালো হয়। এবারে যারা রক্তচাপের রুগী তাদের ক্ষেত্রে বাড়িতে তো ওষুধ থাকি, আমরা অনেক সময় ওই ওষুধটাই হয়তো একটা সেকেন্ড ডোজ বা একটা এক্সট্রা ডোজ খেয়ে নিতে বলি, তো সেটা। তবে আমি আবারও বলবো যে এটা একদম নিজের বুদ্ধিতে না করে পরামর্শ নিয়ে করা উচিত, আর একটু বিশ্রাম দেবেন, মানে ওই সময় ব্রেনকে বা মানসিক একে একদম দুশ্চিন্তাকে কমাতে হবে, পেশেন্টকে শান্তভাবে শুয়ে রাখতে হবে, কোনো রকম দুশ্চিন্তা উত্তেজনা করবেন না, বেশি আলাদা জল বা এক্সট্রা খাওয়ার দরকার নেই, মোট কথা শান্ত থাকুন, বিশ্রামে থাকুন, প্রয়োজন হলে পরামর্শ নিয়ে একটা এক্সট্রা ওষুধ খান।
1: ধন্যবাদ। আজকে শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানে আমরা অনেক অনেক কিছু জানলাম এবং আজ অনেকেরই প্রশ্নের উত্তরে নিবারণ ঘটেছে এবং আমাদের কমেন্ট বক্সেও বেশ কিছু নতুন প্রশ্ন এসেছে, সেগুলোর অলরেডি কিন্তু উত্তর আমরা অনুষ্ঠান চলাকালীন দিয়ে দিয়েছি, সুতরাং আলাদা করে সেগুলি নিয়ে আর প্রশ্ন করলাম না আমরা। আজ শরীর স্বাস্থ্য অনুষ্ঠানের সঙ্গে ছিলাম আমি তোমার যৌবনের বন্ধু ব্রতদীপ, আমার সঙ্গে ছিল শাওনী এবং আমাদের সঙ্গে ছিলেন আর এন টেগর হসপিটাল কলকাতার সিনিয়র কনসালটেন্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানি। ধন্যবাদ ডাক্তারবাবু সঙ্গে থাকার জন্য। আপনার এসে কেমন লাগলো?
0: খুব ভালো লাগলো, খুব সুন্দর, অনেকেই অনেক প্রশ্ন করলেন এবং প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক যেগুলো তোমরা বেছেছ, আমার মনে হয় উপকার হবে রোগীদের শ্রোতাদের।
1: ধন্যবাদ ডাক্তারবাবু, আজ আপাতত এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপাতত যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। তোমাদের জন্য রইল ক্যাকটাসের পক্ষ থেকে এই গানটি।
2: টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী দেবস্মিতা দাস। প্রথম গানটি লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

করে আফার দুফার গোলা পানি, তুফান ছাড়া রয় না জানি। আমার পরান্ডারে আছাড় মারে

0: পদ্মা গঙ্গের মাঝিও ভাই নাও বায়া কোন বিদেশে যাও ভাটি নাইয়া বন্ধুরে মোর পানে তো চাও।
1: প্রচলিত লোকগীতি শুনছেন অমর পালের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন বলেও মত প্রকাশ করেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনওয়াড়িতে পানীয় জল পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে। জল জীবন মিশন প্রকল্পের অধীনে মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত 11,670 কোটি টাকা অব্যবহৃত রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সব দপ্তরের সচিব এবং জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ, ডিরেক্টরেটস, রাজ্য সরকার পরিচালিত সংস্থা, বোর্ড, নিগম, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে পরিচালিত সমিতি, দপ্তর, আধা সরকারি সংস্থা এবং পথে নেমে কাজ করতে হয় এমন দপ্তরগুলোতে খরচ কমানো এবং দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, দপ্তরের কাজ ও পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল সভা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বাড়ি থেকে কাজের সুযোগও খতিয়ে দেখতে হবে। জরুরি নয় এমন ভ্রমণ কমাতে হবে। প্রয়োজনে গণপরিবহন, কারপুল এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার করতে হবে। সরকারি দপ্তর প্রতিষ্ঠানগুলোকে শক্তি সংরক্ষণ বা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ই অফিস ব্যবস্থা বাড়িয়ে খরচ কমাতে হবে। উৎসাহিত করতে হবে দেশীয় পণ্য, স্বদেশী উদ্যোগকে। দক্ষ লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থার প্রসার ঘটানোর পাশাপাশি বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেলের ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রয়োগ করার উপর জোর দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। এরপরই শুরু হচ্ছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন বিজেপি নেতার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ ফলতায় রোড শো করবেন, পাশাপাশি দিনভর ছোট সভা করার কথা রয়েছে তার। শেষবেলায় অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজ নিজ প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবে। পুরুলিয়ার পুঞ্চা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এক কিশোরের মৃত্যুর পর কর্তব্যরত মেডিকেল অফিসার এবং ব্লক মেডিকেল আধিকারিকের উপর আক্রমণের ঘটনায় অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন। গতকাল জেলা পুলিশ সুপারকে লেখা এক চিঠিতে তিনি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করার আবেদন জানান। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয়বাষ্পের কারণে আজ গোটা রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এদিকে গত সন্ধ্যায় ঝড়বৃষ্টিতে মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় গতকাল বিকেলের পর প্রবল ঝড়বৃষ্টি এবং পরপর বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। ভরতপুরের বাসিন্দা বছর 46-এর বিলকিস বেগম মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নবগ্রাম দাসপাড়ায় রাজেশ হাঁসদা নামে 27 বছরের এক যুবক প্রাণ হারিয়েছেন। হরিহরপাড়ার বালুর মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বাস পড়ে মৃত্যু হয়েছে 61 বছরের রায় শেখের। অন্যদিকে নওদার ঝাউবোনা এলাকায় 74 বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। কান্দিতে বাস পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। ডোমকল থানার অন্তর্গত ঘোড়ামারা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অজিত মণ্ডল নামে এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আজ সকালে একটি বেসরকারি অতিথিশালায় পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, আম গাছ বাঁচাতে ইলেকট্রিক তারে যে বেড়া দেওয়া হয়েছিল সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযান চালিয়ে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এডিসি কারা লক্ষ্মীনারায়ণ মিনা, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মাক্কারের উপস্থিতিতে গতকাল দুপুরে চলে তল্লাশি অভিযান। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ঘণ্টায় 50-30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
1: আমাদের নানান রকম ভাবনা থাকে, নানান রকম চিন্তা থাকে, নানান রকম পরিকল্পনা থাকে। আর আমাদের সমাজের, মানে সমাজের তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতিকল্পে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে। আর সেই বিশেষ ভূমিকাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নানান রকম ভাবনা চিন্তা পরিকল্পনা এবং শিক্ষা দীক্ষায় নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি অবশ্যই এমন একটি আলোচনা, সেই আলোচনা আমরা অংশগ্রহণ করার আগে আমরা সত্যি কথা, এটা কিন্তু দেখুন মা বোনেরা, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের পরিবারকে আরো সচ্ছল করার জন্য, আমাদের পরিবারকে আরো একটু ভালোভাবে থাকার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের কত রকম ভাবনা চিন্তা সকাল থেকে রাত পর্যন্ত। আর তার জন্য যদি আমরা আমাদের সময় বাঁচিয়ে কিছু কিছু বিষয়ে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করি এবং তার জন্য প্রশিক্ষণ নিই এবং তার সঙ্গে কিছু শিক্ষা দীক্ষা, কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিই, তাহলে কিন্তু আমরা অনেক রকম বিষয়ে আমরা স্বনির্ভর হতে পারি। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর আজকের আলোচনার বিষয় আপনাদের জানিয়ে দিই, স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
1: আচ্ছা, আমাদের এই যে প্রথমেই আমরা যেটা বলছি যে মাশরুম চাষ তো করব, কিন্তু সেটা অবশ্যই স্বনির্ভরতার লক্ষ্যে, তার মানে একটা বিশাল একটা মানে ভাবনা আপনাদের রয়েছে বিশেষজ্ঞদের, সেইখানে যাওয়ার আগে, মাশরুম চাষের বিষয়ে যাওয়ার আগে, আপনি একজন অধ্যাপিকা হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে, আজকে যে মহিলারা এগিয়ে যেতে চাইছেন এবং স্বনির্ভর হতে চাইছেন, সেই বিষয়টি তাদেরকে একটু স্পষ্ট করে দিন যে তারা কেন ভাববেন, তাদের আপনার ভাবনায় তাদেরকে একটা মূল লক্ষ্যে আপনি পৌঁছে দিন।
2: অবশ্যই, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের সমাজের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মহিলাদের যে অত্যন্ত স্বাবলম্বী হওয়া প্রয়োজন তা আমি নিজে মনে করি, কারণ আমি অধ্যাপিকা ছাড়াও একজন মহিলা এবং সেই হিসেবে আমার ধারণা যে মহিলাদের তো এগিয়ে যেতেই হবে, তবে অবশ্যই সংসারকে অবহেলা করে নয়, সংসারকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। তো আমাদের দেশের মহিলারা বিশেষত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। নিঃস্বার্থভাবে নিজের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের দেশের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রেই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে চলেছেন এবং নিজের সংসারকেও এগিয়ে নিয়ে চলেছেন। তথাপি অনেক সময় দেখা যায় যে মহিলারা তাদের প্রাপ্য ন্যূনতম মর্যাদাটুকুও পাচ্ছেন না। এর মূল কারণ হল অর্থনৈতিক পরনির্ভরতা। কোনো না কোনোভাবে তারা পুরুষের কাছে অর্থনৈতিকভাবে অবলম্বন করেন, তাই মহিলাদের ইচ্ছে অনিচ্ছার মূল্য দিতে গেলে বা তাদের প্রাপ্য সম্মান দিতে গেলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি খুবই জরুরি।
1: আচ্ছা, খুব সুন্দর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে গেল ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে। আমরা এইটুকু তার কাছ থেকে, তিনি অধ্যাপিকা, তিনি একজন স্বনির্ভর মহিলা এবং মানুষকে স্বনির্ভরতা

0: উপলক্ষে এই মাশরুম চাষের বিষয়ে আমাদেরকে একটা তথ্য দেবেন, একটা ভাবনা দেবেন। এবং সেই বিষয়টি জানার আগে আমরা জেনে নিলাম যে মহিলাদের কেন স্বনির্ভর হওয়া প্রয়োজন তার দৃষ্টিকোণ দিয়ে। এবারে যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয়, যে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, আমরা জেনে নিই এই যে মাশরুম চাষের কথা আজকে যে সমস্ত মহিলারা করছেন এবং করতে চাইছেন, তারা একটু বিষয়টি বিশদে জানতে চাইবেন যে মাশরুম আসলে কি।
1: প্রথমে বলি যে মাশরুম চাষকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে অত্যন্ত স্বল্প পুঁজির মাধ্যমে মহিলারা তাদের অবসরকালীন সময়তে অর্থ উপার্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তাকে কাজে লাগিয়েও কিন্তু এই চাষাবাদ সম্ভব। সেজন্য মাশরুম চাষ করতে গেলে কিন্তু আলাদাভাবে কোন ধরনের বিনিয়োগের প্রয়োজন আমাদের মা বোনেদের করতে হবে,
0: মানে একটা বিরাট পুঁজি দিয়ে যে লাভতে হবে মাশরুম চাষের লক্ষ্যে তা নয়, কি
1: না একেবারেই নয়। আর তার উপরে গ্রামীণ মহিলারা যারা আমাদের দরিদ্র সীমার কাছাকাছি রয়েছেন বা অত্যন্ত স্বল্প পুঁজির যে সমস্ত কৃষক সম্প্রদায় বা সংসার আছে, সেক্ষেত্রে স্বামী বা বাড়ির অন্যান্য পুরুষদের সঙ্গে সঙ্গে তারা যদি ওই কৃষিজ বর্জ্যকে কাজে লাগান তাহলে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন। মাশরুম জিনিসটা কিন্তু আজকে আর কারোর কাছে অজানা নয়, মোটামুটি বাড়িতে বাড়িতে এই মাশরুম বিষয়টি সকলের কাছে পরিচিত। এটিকে বাংলা ভাষায় বা গ্রামে অনেক সময় ছাতু বলা হয়ে থাকে, একে সাধু বাংলায় ছত্রাক বলা হয়। এই মাশরুম আসলে এখন হোটেলে বিভিন্ন বাড়িতে প্রোটিনজাত খাদ্যের একটি উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে যে মাশরুম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে গ্রহণ করি তাহলে আমাদের প্রোটিন খাদ্যের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারব।
0: প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের প্রয়োজন শরীরে অত্যন্ত, সে তো বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতেই পারি। এবং তার সঙ্গে সঙ্গে মাশরুম বিষয়টি আমাদের কাছে একটু সহজভাবে বিশেষজ্ঞের চোখ দিয়ে আমরা দেখতে পেলাম। এবারে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি আমরা সত্যি কথাই মা বোনেরা এই শ্রীভবনে আমরা অনেক সময় অনেক মহিলাকে পাই যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নানান রকম প্রশিক্ষণ নিয়ে তারা চাষাবাদ করছেন। এক্ষেত্রে এই যে মাশরুম চাষ তাকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, প্রথম কথাই কিন্তু আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে আমরা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এই মাশরুম চাষ করতে পারি। তবু আমরা বিশদে একটু জেনে নিই যে মাশরুম চাষকে কেন এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
1: অবশ্যই এখন এই মাশরুম চাষকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ যে আলাদা কোনো যন্ত্রপাতি বা মেশিন কিছুই ব্যবহার করতে হবে না মাশরুম চাষ করতে গেলে। বাড়িতে অনেক সময় আমাদের প্লাস্টিক, নেট, খড় ইত্যাদি দ্রব্য গ্রাম বাংলার বাড়িতে বাড়িতেই মজুদ থাকে, সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারব। এর মধ্যে দু ধরনের মাশরুমের কথা আমি পরবর্তীকালে আসব, যে চাষে পোয়াল ছাতু তার চাষের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বহুদিনের পুরনো পড়ে থাকা খড়কেও কাজে লাগানো যাবে। আবার যদি আমরা ঝিনুক ছাতুর চাষ করি সেক্ষেত্রে নতুন পরিষ্কার ঝকঝকে সাদা খড়ের প্রয়োজন হবে। কাজেই বাড়িতে পড়ে থাকা জিনিসপত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের মাশরুম চাষ করে সংসারের প্রোটিনের চাহিদা তো মেটাতে পারবই, তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত যে মাশরুম আমরা পাব তা কাছাকাছি বাজারে বিক্রয়ের মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন। এবং তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন তাহলে যেটা অনেক বেশি পরিমাণে সম্ভব যে এই মাশরুম বেড থেকে বা মাশরুম চাষের মাধ্যমে তারা অনেকখানিটাই স্বাবলম্বী হতে পারবেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতেও অনেকটাই তারা সাহায্য করতে পারবেন। এবং আরেকটি বিষয় যে এই চাষের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গাও আপনাকে ব্যবহার করতে হবে না। একটি মাচা তৈরি করে বা কতগুলি হুকের মাধ্যমে ওপর থেকে ঝুলিয়ে রেখে আমরা কিন্তু এই চাষ করতে পারব। সেই কারণে যেটা হয় যে ঘরের ভেতরে যদি আমাদের জায়গাও না থাকে, যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের ভেতরেও থাকি, সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় মাশরুমের মণ্ড, বিশেষত ঝিনুক মাশরুমের যে চাষ হয় তা ওপর থেকে ঝুলিয়ে রেখে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মাশরুম সংগ্রহ করতে পারব।
0: স্বনির্ভরতার ক্ষেত্রে মাশরুম চাষকে

0: ওটা কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা জানলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে মাশরুমে অনেক প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের অত্যন্ত প্রয়োজন। আমরা বিশদে জেনে নিই যে এই মাশরুমের খাদ্যগুণ সম্পর্কে।
1: অবশ্যই এখন মাশরুম বা এই ধরনের ছাতু কিন্তু খাদ্য প্রাণে একেবারে ভরপুর। প্রতি 100 গ্রাম মাশরুম যদি আমরা দেখি তাতে 42 ক্যালোরি আমরা শক্তি পেতে পারি। এর 90% জল থাকে, তাই অত্যন্ত সহজপাচ্য এবং আমাদের গর্ভবতী মহিলারা, শিশু, বৃদ্ধ, রক্তাল্পতা রোগীরা, এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কোন ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সব ধরনের রোগীরা কিন্তু এই মাশরুম গ্রহণ করতে পারবেন। এতে 3.5% প্রোটিন রয়েছে, ফ্যাট এবং শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর কম, আর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন C এবং ভিটামিন B3 বা নিয়াসিন প্রচুর পরিমাণে আছে। এত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য যেটা হয় যে এই ছত্রাক বা ছাতু যদি মহিলারা, যারা 30-40 মহিলা, তারা যদি বাড়িতে এটাকে চাষ করে গ্রহণ করেন, তাহলে কিন্তু তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট, যেটার কথা আমরা বলে থাকি, হয়তো শহরাঞ্চলে আমরা যে মহিলারা রয়েছি 30-এর ওপরে বয়স, অতি সহজেই গিয়ে দোকান থেকে এটি কিনে খেতে পারি, কিন্তু গ্রামাঞ্চলে তো সম্ভব নয় যে এত টাকা সংসার থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাব। সেক্ষেত্রে কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি তা বাড়ি বসে কিন্তু পূরণ করতে পারবেন। এবং এই মাশরুমের বা এই ছাতুর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই চাষ পদ্ধতি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং পরবর্তীকালে এই চাষের বেডগুলিকে বা মণ্ডগুলিকে কিন্তু জৈব সার উৎপাদনেও এই মহিলারা কাজে লাগাতে পারবে।
0: আচ্ছা, আমরা পুষ্টিবিদদের কাছ থেকে শুনে থাকি আমাদের দৈনিক খাদ্য চাহিদার জন্য আমাদের সবসময় আমাদের যে দৈনিক খাবার রয়েছে সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের খাদ্য তালিকায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্যগুণ কিন্তু সেই খাবারের মধ্যে থেকেই আমরা পেয়ে যেতে পারি। আরও একবার এই বিষয়ে জানলাম বিশদে। আর সেই সঙ্গে আমাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিশ্চয়ই ভাবছি মা বোনেরা, যে আমরা কিন্তু মাশরুম চিনতে অনেক সময় ভুল করি, কারণ আমরা অনেক সময় ভাবি যে এই মাশরুম খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে, কোনটা খেলে অসুস্থ হবে, কোনটা খেলে অসুস্থ হবে না, বা কোনটা চাষ করবেন তারা কিভাবে তারা সেই নির্বাচন করবেন বীজ, সেই বিষয়গুলো একটু বিষয়ে জেনে নি যে সব মাশরুমই কি খাবার যোগ্য, আর যদি না হয় সেটা তাহলে আমরা সেটা কিভাবে চিনব।
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে বিষয়টি তুলে ধরলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয়, কিছু মাশরুম আবার এদের মধ্যে বিষাক্তও হয়, তাই খাওয়ার আগে মাশরুমটি বিষাক্ত কিনা সেটি আমাদের জেনে নিতে হবে। ব্যাঙের ছাতা হিসেবে চারিদিকে যে মাশরুম আমরা দেখতে পাই তা কিন্তু খাওয়ার অযোগ্য এবং বেশ বিষাক্তও হয়। মাশরুম কেনার সময় আমাদের দেখে নিতে হবে যে সেটা যেন মোটামুটিভাবে শক্ত হয়, অর্থাৎ কিনা এলোমেলোভাবে তার উপরের অংশ যদি অবিন্যস্ত থাকে বা যদি একটু চাপ দিলে চুপসে যায় বা টুপিটা যদি মাশরুমের উপরকার যে টুপির মতো অংশটা তা যদি আলগা দেখতে হয় তাহলে কিন্তু সে মাশরুম না খাওয়াই ভালো। এই ধরনের মাশরুমকে সাধারণত মোরেল মাশরুম বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় আছে, খুব মিষ্টি গন্ধযুক্ত মাশরুম বা কমলা বা হালকা বাদামি রঙের কিছু মাশরুম পাওয়া যায় যেগুলি কিন্তু খাবার যোগ্য নয়। মাশরুমের যে ছাতার মতো অংশটি থাকে তার নিচের দিকে গিল বলে একটি অংশ থাকে, যেখানে খাঁচ খাঁচ খাঁচ খাঁচ কতগুলি দণ্ডাকার অংশ দেখা যায়। এই অংশের রং যদি একেবারে সাদা হয় সেই ধরনের মাশরুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয়। জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুম কেনার আগে বা খাওয়ার আগে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় যে মাশরুমের ছাতার তলা একটি দণ্ডাকার অংশ দেখা যায়, এই দণ্ডাকার অংশ যদি আমাদের হাতের আঙুলে যে আমরা আংটি পরি সেরকম একটি সাদা বলয় বা আংটির মতো অংশ দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের মাশরুম বেশ বিষাক্ত। সাধারণত অ্যামারিটা বলে একটি গণের মাশরুম হয় যা কিন্তু বেশ বিষাক্ত, তাই এই ধরনের মাশরুম কিন্তু খাবার খুবই

0: কর্তব্য এবং আমাদের দেখে নিতে হবে। এছাড়া আরো অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন মাশরুমের গির অংশটিকে যদি আপনি ছিঁড়ে নেন আর হাতে কিছুক্ষণ ধরার পর যদি দেখেন যে গির অংশটি আস্তে আস্তে গাঢ় হলুদ রং হয়ে যাচ্ছে, ইংলিশে আমরা বলে থাকি ক্রোম ইয়েলো, তাহলে কিন্তু ওই ধরনের মাশরুম বেশ বিষাক্ত হয়। আবার অনেক মাশরুমের ওই গির অংশটি ছিঁড়লে গাঢ় নীল রং হয়ে যায়, এই ধরনের মাশরুমগুলি কিন্তু খাওয়ার বেশ অযোগ্য। তাই মা বোনেদের অবশ্যই আমি বলবো যে প্রথম প্রথম মাশরুম চাষ করতে গেলে আপনারা কাছাকাছি কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের যে কার্যালয় থাকে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্পন বা বীজ গ্রহণ করার চেষ্টা করবেন। আর আমার মতে দু এক বছর চাষের পর আপনারা নিজেরাই এতটা অভিজ্ঞ হয়ে উঠবেন যে তখন আপনাদের কাছেই অন্যান্য মা বোনেরা গিয়ে
1: আবার
0: পরামর্শ নিতে পারবেন।
1: তার মানে অবশ্যই এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব মাশরুমই কিন্তু খাবার যোগ্য নয় এবং তাকে চিনতে হলো কয়েকটি বিশেষ পদ্ধতির কথা বললেন। প্রথম প্রথম হয়তো আমাদের সেগুলো মনে থাকবে কিন্তু পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, কিন্তু সেজন্যই রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অধিকর্তা যেখান থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। অবশ্যই তাদের পরামর্শ নিয়ে বীজ সংগ্রহ করে সেই মাশরুম চাষ করার কথাই আমরা বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম। এবার এই যে খাবারযোগ্য মাশরুম সেটা কত ধরনের রয়েছে এবং তাদের অবশ্যই আমরা জেনে নেব যে চাষ পদ্ধতিতে কি একই রকম আমরা একই রকমভাবে চাষ করব নাকি তার কোনো আলাদা পদ্ধতি রয়েছে?
0: অবশ্যই, সাধারণভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের খাবারযোগ্য মাশরুমকে চাষ করে থাকি। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পোয়াল ছাতু বা স্ট্র মাশরুম। এই স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে গেলে মা বোনেদের যেটা সবথেকে সুবিধে যে বাড়িতে যে কোনো পরিত্যক্ত জিনিসপত্রগুলোকে তারা ব্যবহার করতে পারবেন, বহুদিনের পুরনো খড় দিয়েও কিন্তু এখানে মন্ড বা বেড প্রস্তুত করা সম্ভব। ভিন্ডি ছাতু বা ওয়েস্টার্ন মাশরুম, যেটা এই ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেটা হয় যে একটু পরিষ্কার ঝকঝকে খড়ের প্রয়োজন হয়, তবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে পরিমাণ কিন্তু খড়ের অনেক কম লাগে, সে কথা পরে আসছি। আরেকটি বিষয় হচ্ছে বোতাম ছাতু বা বাটন মাশরুম। এই বোতাম ছাতু বা বাটন মাশরুম তা অ্যাগারিকাস বাইপোলার এই ধরনের প্রজাতি থেকে পাওয়া যায়। এটি কিন্তু খেতে সবথেকে ভালো হয় এবং খাদ্যগুণ অত্যন্ত বেশি। তবে বোতাম ছাতুর ক্ষেত্রে তাপমাত্রা সর্বদাই 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, যা পশ্চিমবঙ্গের সমতলে কিন্তু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। তাই দেখা যায় যে বোতাম ছাতু বাণিজ্যিকভাবে চাষ করা হলেও গৃহস্থ বাড়িতে মা বোনেদের পক্ষে কিন্তু চাষ করা অতটা সম্ভবপর হবে না। তাই মা বোনেরা যখন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চাষ করবেন অর্থাৎ কিনা মাশরুম চাষ করবেন, সেক্ষেত্রে পোয়াল ছাতু বা ভিন্ডি ছাতু চাষ করাই কিন্তু আমার মনে হয় তাদের পক্ষে অনেক উপযুক্ত হবে।
1: খাবারযোগ্য মাশরুম এবং তার মধ্যে কোন মাশরুমের চাষ করলে মা বোনেরা সহজভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সামান্য প্রশিক্ষণ যদি তারা নিয়ে নেন তাহলে তারা সেই চাষটি খুব সহজভাবে করতে পারবেন? আচ্ছা, এই যে পোয়াল ছাতুর কথা আমরা শুনলাম, এই চাষ পদ্ধতিটি একটু আমরা জেনে নিই মা বোনেদের জন্য।
0: অবশ্যই, এই পোয়াল ছাতু উষ্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো জন্মায়, 25-35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই ছাতু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মা বোনেরা চাষ করতে পারবেন। পোয়াল ছাতুর মধ্যে ভলভেরিয়েলা ভলভাসিয়া প্রজাতির কিন্তু ফলন আর গুণমান সব থেকে সেরা। এই ছাতু 15 দিনের মধ্যেই মা বোনেরা পেয়ে যাবেন। এর জন্য ছায়াযুক্ত জায়গায় ধানের পুরনো খড় কাঠ বাঁশ ইটের তৈরি মাচান, ডালের ভাঙা গুঁড়ো, স্পন এবং বীজ আর সাদা পলিথিনের চাদর ও জলের ঝাড়ির প্রয়োজন হবে। 20-25 কেজি খড় একটি স্তূপের জন্য প্রয়োজন হবে। এক একটি স্তূপে কিছু কিছু 200-250 গ্রাম ওজনের আটি খড় ব্যবহার করতে হবে। এই আটিগুলিকে প্রথমে 12-15 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পাটাতনের ওপর সমান চার স্তরে আড়াআড়িভাবে ভাগ করে নিয়ে স্তূপ সাজাতে হবে এবং এই স্তূপে স্পন বা বীজ, ডালের গুঁড়ো অর্থাৎ কিনা ছোলা ও মাসকড়াই, যে কোনো এক ধরনের ডালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে ছড়িয়ে দিতে হবে। বীজের স্তর হবে তিনটি, আর এই স্তূপের সবথেকে নিচে এবং উপরে কিন্তু খড়ের স্তর থাকবে। এভাবে কিন্তু পোয়াল ছাতুর চাষ করা যাবে।
1: আমরা পোয়াল ছাতুর চাষ পদ্ধতি সম্পর্কে শুনলাম, অবশ্যই এই বিষয়ে তারা পরামর্শ তো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অধিকার কর্তাদের কাছ থেকে নিতে পারবেন, সে বিষয়ে তো বললেন।
0: অবশ্যই অবশ্যই।
1: আরেকটি বিষয় যেটি আপনি বললেন ঝিনুক ছাতুর কথা, তার চাষ পদ্ধতিটি আমরা একটু সংক্ষেপে জেনে নিয়ে, আমরা আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই যে বীজের কথা, এই বীজটা তারা কোথা থেকে পাবেন এবং সঠিক বীজটা তারা সংগ্রহ কোথা থেকে করবেন, সে বিষয়ে একটা পরামর্শ দেবেন।
0: যেমন কোন গাছ তৈরি করতে গেলে আমাদের বীজের প্রয়োজন হয়, এই স্পন অর্থাৎ কিনা মাশরুমের যে ফলদেহ বা ফ্রুট বডি তার জন্য স্পন দরকার। এই স্পন কিন্তু যে কোনো কৃষি অধিকর্তা বা সহ কৃষি অধিকর্তাদের ব্লক অফিসে আমাদের মা বোনেরা একটু যোগাযোগ করলেই পাবেন, এবং তারা কিন্তু বিশদে মা বোনেদের একটি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে পারেন, যাতে এই স্পনকে তারা কিভাবে গুরুত্বের সঙ্গে বাড়িতে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।
1: আর এই বীজ উৎপাদন কি বাড়িতে করে নেওয়া সম্ভব হবে?
0: এই বীজ উৎপাদন বাড়িতে করা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর, একটি টেবিল এবং সুচ বা নিডলের প্রয়োজন হবে, যার মাধ্যমে তারা এই স্পন দিতে পারবেন। প্রথমেই ভালো জাতের বীজ বা স্পন তাদের নিয়ে আসতে হবে এবং তাকে পরবর্তীকালে একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরে।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। একবার জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শোনা যাবে 1:30 থেকে 2:20 রয়েছে নজরুল গীতির অনুরোধের আসর, 3:00 এবং 3:05 যথাক্রমে হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:00 হিন্দি খবর দিল্লি থেকে, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, আপনাদের প্রিয় পল্লী গীতি 6:40, আজ সন্ধ্যার আসর 7:10, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05 দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি পরে ইংরেজি সংবাদ, 8:25 আধুনিক গান, News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় গরমের মজা, আপনাদের সঙ্গে থাকব আমি দেবী সরকার মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছে বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, শুনবেন 7:30, 8:10, 8:20। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আরও একবার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: মৃত্যু হয়েছে। ভরতপুরের বাসিন্দা বছর 46 বিলকিস বেগম মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নবগ্রাম দাসপাড়ায় রাজেশ হাসদা, হরিহরপাড়ার বালুর মাঠপাড়া এলাকায় 61 রায়ত শেখ, নওদার ঝাউবোনা এলাকায় 74 বয়সী বৃদ্ধ বিশ্বনাথ মণ্ডল, কান্দিতে 20 শফিকুল শেখ এবং 65 বয়সী নবকুমার মণ্ডল বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের 3 পুরসভা ও 1 নোটিফাইড এলাকায় প্রশাসক নিয়োগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অলিভিয়া নার্সিং হোম
3: দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত।

মাননীয় সুর, সমস্ত শ্রোতা বন্ধুকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।

প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সূর্যিমামা ঠিক যখন মাথার উপরে চাঙ্গা, তখন প্রাণ জোড়াতে এক গ্লাস ঠান্ডা পানীয়ের চেয়ে বড় বন্ধু আর কেই বা হতে পারে বলুন। এই তীব্র গরমের অলস দুপুরকে এক ঝটকায় রিফ্রেশ করে দিতে পারে এক গ্লাস ঠান্ডা শরবতের গল্প। আর এই শরবতের মতোই মিষ্টি সতেজ এক আলোচনা নিয়ে আজকের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি। আর আজকের পুরোটা সময় জুড়ে আমাদের আড্ডার গ্লাসে যেমন থাকবে ইতিহাসের স্বাদ, সাহিত্যের সুগন্ধ এবং অবশ্যই আপনাদের ফোনের ওপারে তো পাবই এই বিষয় নিয়ে, তার সঙ্গে সঙ্গে এই গরমে সুস্থ থাকার দারুণ সব পরামর্শ দেবেন ডাক্তারবাবু। আমরা যদি একটু সাহিত্যের পাতায় খোঁজ করি তাহলে কিন্তু দেখব সাহিত্যের দিকপালরা এই গরম আর পানীয়কে একেবারে মানে ছেড়ে কথা বলেননি। তারা প্রতি মুহূর্তে ছত্রে ছত্রে লিখে গেছেন বিভিন্ন পানীয়ের কথা। যেমন ধরুন এই মাসটা যার জন্মমাস, মে মাস রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা সকলেই জানি, আর তাঁর লেখায় আমরা কিন্তু তাঁর গল্পে প্রতি মুহূর্তে গ্রীষ্মের দুপুরে সেই খসখসের পর্দার আড়ালে বেলের শরবত বা আমপোড়ার শরবতের উল্লেখ কতবার পেয়েছি মনে করতে পারেন? আবার রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস নিম পাতার শরবত পান করতেন তাও আমরা জেনেছি তাঁর লেখাতেই। আরও একটি গল্প আছে যেই গল্পটা বেশ কথিত বা বহুল প্রচলিত, যেমন যখন শান্তিনিকেতনে ছিলেন রবীন্দ্রনাথ, একদিন লেখক প্রমথনাথ বিশি তার শান্তিনিকেতনের ছাত্র সাত সকালে দেখা করতে গেছেন কবির বাড়িতে। তখন কবিগুরু প্রাতঃরাশ সারতে বসেছেন, প্রিয় ছাত্র এসেছে দেখে তিনি গৃহবৃত্তকে নির্দেশ দিলেন যে ছাত্রকে যেন জলখাবার পরিবেশন করা হয়। যেমন কথা তেমন

0: কাজ খানিক পরে প্রমথনাথ বিশের জন্য জলখাবার এলো। রবীন্দ্রনাথের পাতে যা যা আছে ও বউ তাই এসেছে, শুধু নেই ওই এক গ্লাস সোনালি শরবত। আর তারপরই অনেকক্ষণ ধরে প্রমথনাথ বিশি দেখছেন যে কবি গরমে পরম আয়েসে চুমুক দিচ্ছেন একটি গ্লাসে, এবং জিনিসটা নিশ্চয়ই খুব মজাদার তাই এত তৃপ্ত হয়ে কবি চুমুক দিচ্ছেন, এমনটাই ধারণা ছিল তাঁর। তো সেটা বুঝতে পেরে কবি প্রমথনাথ বিশির জন্য শরবত আনার নির্দেশ দিলেন। আর এমন সময় কিন্তু শরবত ভর্তি গ্লাস তাঁর জন্য এলো। দেখে তো বেজায় খুশি প্রমথনাথ বিশি, কিন্তু আদতে যখন তাতে মুখ দিলেন তখন তিনি বুঝতে পারলেন যে ওটি আদৌ কোনো সুমিষ্ট শরবত নয়, বরং তাকে দেওয়া হয়েছে তেতো চিরতার শরবত। আর এতে হতাশে বিস্ময়ে যখন প্রমথনাথ বিশি কবির মুখের দিকে তাকালেন, তখন যেন দুষ্টুমি ভরা চোখে কবি বলতে চাইলেন, কি সাত সকালে কেমন জব্দ করলাম তোমাকে। আর এরকম নানান মজার মজার গল্প শরবত কাহিনী রয়েছে আমাদের সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে। যেমন ধরুন, যদি একটু সুকুমার রায়ের ছোটোবেলার লেখাগুলোয় ফিরে যাই, সেই যে অবাক জলপান, মনে আছে জলের সন্ধানে বেরিয়ে কত রকম বিচিত্র জলের খোঁজ পেয়েছিলেন ক্লান্ত পথিক, কখনো ঝুড়িওয়ালা বা বৃদ্ধদের কাছ থেকে নাকের জল, চোখের জল, বৃষ্টির জল, ডাবের জল, ফুকো মানে ফটিকের জল, এমনকি হুকুর জলেরও সন্ধান তিনি কিন্তু পেয়েছিলেন। তো এরকম সাহিত্যের পাতা উল্টালেই বোঝা যায় যে বাঙালি চিরকালই খাদ্যরসিক, আর এই গরমে তৃষ্ণা মেটানোর রসদ তৈরিতে তারা কিন্তু একদম ওস্তাদ। কিন্তু ধরুন আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে তো আমাদের কাছে ফ্রিজ আছে, আইস কিউব আছে, কিন্তু একটা সময় ছিল যখন এগুলোর ছিল না। কিন্তু তখন কি শরবত জনপ্রিয় ছিল না, বা রাজদরবারে কি শরবত পৌঁছাতো না? অবশ্যই পৌঁছাতো। রাজা রানীরা কীভাবে নিজেদেরকে ঠান্ডা রাখতেন, তাদের সেই ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে কিন্তু বোঝা যায় মোগল সম্রাট বা বাংলার যে সমস্ত নবাবরা ছিলেন তারা গরমকালে অত্যন্ত শৌখিন বিভিন্ন পানীয় পান করতে পছন্দ করতেন। তার মধ্যে যেমন ছিল গোলাপ শরবত বা খসের শরবত, খাঁটি গোলাপের পাপড়ি আর তার সঙ্গে সুগন্ধি খস মানে এক ধরনের ঘাস দিয়ে শরবত তৈরি ছিল রাজদরবারের প্রথম পছন্দ। আর কি ছিল? আর ছিল জাফরানি শরবত। সেটা কি হতো না, দুধে জাফরান, পেস্তা, বাদাম এসব বিভিন্ন বাদশাহী ফলকে, শুকনো ফলকে মিশিয়ে তৈরি করা হতো জাফরানি শরবত, যা কিনা ছিল শাহি পানীয়। আবার শুনলে অবাক হতে পারেন যে এমনটাও কথিত আছে, যেহেতু সেকালে আমাদের মতন বড় বড় ফ্রিজ ছিল না, বরফ রাখার জায়গা ছিল না, তাই নাকি সম্রাট আকবরের সময় শীতকালে হিমালয় থেকে বরফ এনে বড় বড় ভূগর্ভস্থ ঘরে, যাকে এখন বলা হয় বরফখানা, সেই সমস্ত ঘরে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হতো, যাতে গরমে ওই শাহি পানীয় তৈরি করে ঠান্ডা রাখতে পারেন রাজা রানীরা নিজেদেরকে, এবং সেই সব পানীয়ই পরিবেশিত হতো রাজদরবারে। তাহলে কী সব মজার গল্প, এবং মানে এই যে শরবতের একটা দীর্ঘ ইতিহাস তা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা নিজেদের কলকাতার কথাও ভাবি, কলকাতারও এরকম অলিতে গলিতে এখন প্রচুর অপশন ছড়িয়ে আছে। আমাদের যে প্রজন্ম চাইলেই কোল্ড ড্রিঙ্কসের দোকানে যেতে পারে বা ক্যাফেটেরিয়ায় যেতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতার রাস্তাঘাটে কিন্তু মিশে আছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিভিন্ন শরবতের দোকান, যেমন ধরুন কলেজ স্ট্রিট বা মহাজাতি সদন বা উত্তর কলকাতার অলিতে গলিতে সেই সমস্ত শরবতের দোকানে বিভিন্ন বিখ্যাত মানুষেরা আসতেন, তারা শরবত পান করতেন। এমনকি আজও এই নস্টালজিয়াকে বহন করে নিয়ে চলেছে বাঙালি। তাই গরমকালে সেই সমস্ত শরবতের দোকানের গুলিতে ভিড় এখনও উপচে পড়ে, আর ডাব শরবত হোক বা আজকের কোকো মল্ট ক্রিম সিরাপ যাই হোক না কেন, একের পর এক গ্লাসে চলতে থাকে চুমুক, তা যেন এনে দেয় এক স্বর্গীয় তৃপ্তি। হ্যাঁ, এই তীব্র যে গরম একটা পড়ে আমাদের কলকাতার শহরে বা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই সময়ে আমরা অনেক সময়ই কৃত্রিম বিভিন্ন কেমিক্যালের খেয়ে থাকি বা উপাদান মিশিয়ে জলের সঙ্গে পান করে থাকি, কিন্তু তার পাশাপাশি আজকের দিনে আবারও নতুন করে প্রাকৃতিক জিনিস অর্থাৎ ডাবের জল, লেবুর রস বা পুদিনা পাতার শরবত, তেঁতুল আমের শরবত, এগুলোর চাহিদাও কিন্তু বাড়ছে ধীরে ধীরে, এবং তা কিন্তু আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখছে। আসুন এই বিষয়ে ডাক্তারবাবু আমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন আজকের মাননীয় শুতে একটু শুনে নেওয়া যাক। ডাক্তার নীলাদ্রি সরকার রয়েছেন আমাদের সঙ্গে, তার কি পরামর্শ শুনে নিয়ে জানবো আপনাদের কথাও, টেলিফোনের ওপারে কি কি শরবত আপনারা পছন্দ করেন খেতে। এখন ঘরোয়া পরামর্শ, এই গরমে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে শুনে নেব ডাক্তার নীলাদ্রি সরকারের কাছ থেকে।
1: নমস্কার, শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমার যেটা বলবার সেইটা হচ্ছে যে সবসময় কৃত্রিম পানীয়র থেকে ঘরোয়া পানীয়ই ভালো, এবং সেটা সাধারণ জল থেকে শুরু করে এইবার বিভিন্ন ধরনের গ্রীষ্মকালে ফল পাওয়া যায় সেগুলো থেকে শরবত তৈরি করা যেতে পারে। একটা দুটো তো আমি বলেই দিতে পারি, যেটা হচ্ছে পোড়া আমের শরবত, বেলের শরবত খান অনেকে, সেটা খাওয়া যেতে পারে সুন্দর করে বানিয়ে। তারপরে তরমুজ পাওয়া যায় এই সময়টা, তরমুজের শরবত খাওয়া যেতে পারে। আর কোনো ফল না থাকলেও বাঙালি বাড়িতে মনে হয় একটু একটু লেবু থাকে, তো সেই লেবু দিয়ে একটু নুন দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়া যেতে পারে। কিন্তু চিনি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এই কারণে যে এই সময়টা আমরা লক্ষ্য করছি যে ইদানিং প্রচুর মানুষ ডায়াবেটিসে ভুগছেন, তো যাদের ডায়াবেটিস আছে তারা নয় অল্প নুন দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খাবেন, এই শরবতগুলো খাওয়াই ভালো। আর ওই হঠাৎ করে এই শরবতের মধ্যে যদি আবার কেউ বরফ দিতে চান সেগুলো না দেওয়াই ভালো, জলটা নর্মাল টেম্পারেচার অথবা একটু ঠান্ডা মিশিয়ে সেটা করা যেতে পারে, এইটাতে উপকার হয়। আর আরেকটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে যে এই গ্রীষ্মকালে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রচুর ঘাম হয়, ঘামের সঙ্গে তো শুধু জল বেরিয়ে যায় না, জলের সঙ্গে আমাদের ধরুন শরীরে যে সোডিয়াম আছে পটাশিয়াম আছে সেগুলো বেরোয়, তার ফলে সেগুলোর মাত্রাও কমতে থাকে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো খুবই কমতে থাকে, যেটা বেশি হয় যে সোডিয়ামটা কমে যায়, সেই কারণে তাদের দুর্বলতাটা বাড়ে। তো এটার জন্য একটা রেডিমেড সলিউশন হচ্ছে যে ওআরএস কিনতে পাওয়া যায় বাজারে, সেই ওআরএস এর প্যাকেট খুব কম দামেও কিনতে পাওয়া যায়, আমাকে যে সবসময় একটু দামি ওআরএস কিনতে হবে তা নয়, সেই ওআরএস খাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা গোটা প্যাকেট সেটা কিন্তু আপনাকে এক লিটার জলে গুলে খেতে হবে। এবারে অনেকে এটা ভুল করে, যেটা হচ্ছে তারা চামচে করে নিয়ে হয়তো বললো যে দু চামচ এক গ্লাস জলে মিশিয়ে খেলাম, সেটা না করাই ভালো। এবং এই এক লিটারে যদি মিশিয়ে এটা তৈরি করে রাখা যায় সেটা যার প্রয়োজন হলো সে তো খেলোই, এবং অন্য কেউ নর্মাল লোক যার হয়তো অতটা অসুবিধে নেই শরীরে তিনিও খেতে পারেন। আর এই ক্ষেত্রেও বলা যে এটা হচ্ছে অল্প ঠান্ডা জল মিশিয়ে খেলে যে নর্মাল টেম্পারেচার আমরা জলটা খাই সেইটা অ্যাচিভ করতে পারলেই ভালো হয়। মনে রাখতে হবে যে আমাদের তো শরীর থেকে জল বেরোচ্ছে, সোডিয়াম পটাশিয়াম এগুলো বেরোচ্ছে, গ্লুকোজটা তো ওইভাবে বেরোয় না, আর গ্লুকোজ গুলে খেলে যেটা হয় অনেকের একটু পেটটা ফুলতে পারে, সেই জিনিসটা কিন্তু যদি আমরা ওআরএস গুলে খাই তাহলে সেটা হয় না। আর ডায়াবেটিক পেশেন্টদের তো গ্লুকোজ খাওয়া বারণই, আর অন্যান্য যারা আছেন যাদের ডায়াবেটিস নেই তাদের কিন্তু এই গ্রীষ্মের সময়টা ওআরএস গুলে খাওয়াই ভালো। আমাদের মনে রাখতে হবে যে কৃত্রিম পানীয় মানেই সেটাতে কিছু অ্যাডেড সুগার তো থাকেই, তার সঙ্গে ওতে কার্বন ডাইঅক্সাইড মিক্স করা থাকে, যাতে ওই যখন ঢালা হয় তখন যে ওঠে একটু জলের বুড়ুবুড়ি বলি আমরা বাংলাতে, তো সেটা ওঠে, সেটা হচ্ছে ওই গ্যাসের কারণেই হয়। বয়স্ক মানুষদের মনে হয় না খাওয়াই ভালো, কিন্তু আমি ইয়াং কাউকে এটা হঠাৎ করে যদি বারণ করে দিই, সেটা একটা তো খাওয়ার আনন্দও আছে, তাদের হয়তো অতটা ক্ষতি হবে না, কিন্তু বয়স্ক মানুষ

0: মানুষরা যারা আছেন তাদের এটা অ্যাভয়েড করাই ভালো। কারুর যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে আমরা হিসেবটা করি আসলে যতটা ডিহাইড্রেশন হচ্ছে তার সঙ্গে হচ্ছে মেনটেন্যান্স ফ্লুইড, এর একটা হিসেব আছে ওজন অনুযায়ী। তো আমি যদি এই হিসেবটা এখন বলি সেটা তো কারোর পক্ষে ফলো করা সম্ভব নয়। তো মোটামুটি গ্রীষ্মকালে চেষ্টা করবেন যে যাতে 2 লিটারের বেশি অন্তত পানীয় খান, সেটা প্লেন জল হতে পারে, শরবত হতে পারে, অন্য কিছু হতে পারে। 2 লিটারের কম না খাওয়াই ভালো। আর যাদের কিডনি সংক্রান্ত কোনো অসুস্থতা আছে, কিডনি তো আমাদের শরীরের জল বের করে, দূষিত জল বের করে, তো সেইটা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সেইটা সম্পূর্ণভাবে বের করতে পারে না, তার ফলে সেই জলটা শরীরে জমে যায়। তো আমরা একটা জিনিস বলি যে আমাদের ইনসেন্সিবল লস বলে, যে ঘামটা তো আমরা দেখতে পাই যে বেরোচ্ছে, জল বেরোচ্ছে, কিন্তু শীতকালেও আমাদের ইনসেন্সিবল লস হয় যেটা আমরা চোখে দেখতে পাই না। তো সেটা আমাদের 500 থেকে 600 ml ধরতে হয়। এবার ওটা তো খাবেই, তার সঙ্গে 1 লিটার অবধি অ্যাড করা যেতে পারে, তার বেশি না খাওয়াই ভালো। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।
1: ডাক্তারবাবুর পরামর্শ তো আমরা শুনলাম, আর এই তীব্র গরমের দাবদাহকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি কোন শরবতে চুমুক দিচ্ছেন সে কথা কিন্তু আপনার থেকেও শুনব। আমাদের টেলিফোন লাইনে 2213-1342, এই লাইনটা আপনাদের পরিচিত লাইন, আপনারা চলে আসতে পারেন আপনার পছন্দের শরবতের কথা জানাতে। আর এবার আমাদের চলে আসতে হবে এই মে মাসের মাননীয় সুরচিঠির বিষয়, জীবনের ধ্রুবতারা। আসলে জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, তাদের মধ্যে কিছু মানুষ থাকেন যারা আমাদের জীবনের এক অটল ভরসা, অবলম্বন হয়ে থাকেন, যে কোনো সমস্যায় প্রয়োজনে তাদের কাছে ছুটে চলে যাওয়া যায়। দৃগভ্রষ্ট নাবিককে যেমন পথ দেখায় ধ্রুবতারা, তেমনি তাঁরা আমাদের আলো দেখান। আর তাঁদের কথাই আপনাদের লিখতে হবে এবারের মাননীয় শুতে। আমাদের ইমেল আইডি mannoniyoshu.air@gmail.com, অথবা চিঠি পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায়, মাননীয় শু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের মে মাসে মাননীয় শুর জীবন বিষয়, জীবনের ধ্রুবতারা।

পাকে পাকে জড়িয়ে ধরেছে আমাকে। কোথায় পথ, কোথায় আলো, বিক্ষুব্ধ জীবন সমুদ্রে আমি যেন এক পথহারা দিশাহারা উদ্ভ্রান্ত নাবিক। লক্ষ্যহীন ঠিকানাহীন অন্ধকারে ভেসে চলেছি, যেন এক দিক শূন্যপুরের যাত্রী আমি। হঠাৎ ধ্রুবতারার মতো আমার অন্তর আকাশে জেগে উঠেছেন রবীন্দ্রনাথ। জীবনের চরম দুঃখ শোকে এক মিস্টিক চেতনার দিব্য আলোকে উজ্জীবিত করেছেন, প্রাণিত করেছেন আমাকে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। দুঃখ নয়, মৃত্যু নয়, শোক নয়, পরিতাপ নয়, এক নিরবচ্ছিন্ন জীবন প্রবাহ, এক অন্তহীন আনন্দধারা বহিছে ভুবনে। এই সত্যের অভিমন্ত্র আমাকে দিশায়িত করেছে আলোকের পথে। আমার সকল সুখে, সকল দুঃখে, সকল আশায়, ভালোবাসায়, কান্না হাসির রোজ নামচায়, জীবনের প্রতিটি স্তরে আছেন তিনি ধ্রুবতারা হয়ে। তাঁরই আলো আমাকে পথ দেখায় জীবনের স্থির লক্ষ্যে, অসত্যের থেকে সত্যের অভিমুখে নিয়ে যায় আমাকে। তাঁরই আলো ঠিকরে পড়ে আমার প্রাণের অন্ধকারে। আমার কর্ম, আমার ধর্ম, আমার মর্মের দেবতা তিনি তো, চিরশাশ্বত, চিরপ্রশান্ত ধ্রুব নক্ষত্র রবীন্দ্রনাথ। আমার সকল মন প্রাণ প্রণত হয় তাঁরই পায়ে, তাঁরই উদ্দেশ্যে গিয়ে ওঠে। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না কো পথহারা।

দুয়ার ভেঙে যিনি আলোর পথ দেখান, তাদের কথাই লিখছেন আমাদের শ্রোতা বন্ধুরা। মে মাসের জীবনের ধ্রুবতারা এই বিষয়ের চিঠিতে পরবর্তী চিঠি পড়ব, তার আগে জানিয়ে দিই আগের চিঠিটি পাঠিয়েছিলেন গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস রাজকিশোর রায়চৌধুরী লেন বি গার্ডেন হাওড়া থেকে। লিখেছেন পথপ্রদর্শক মাননীয় সু। জীবনের ধ্রুবতারা কেবল একটি জাগতিক বস্তু নয়, এটি একটি গভীর জীবনদর্শন ও পথপ্রদর্শক চেতনার প্রতীক। অকুল সমুদ্রে দিকভ্রষ্ট নাবিকরা আকাশের স্থির ধ্রুবতারা দেখেই গন্তব্য খুঁজে নিতেন, তেমনি অস্থির ও অনিশ্চিত জীবনে একটি ধ্রুবতারা বা সুনির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজনীয়তা অপরিসীম। কঠিন সময় দ্বিধাগ্রস্ত জীবনের সঠিক আদর্শে বা লক্ষ্যে ধ্রুবতারা পথ দেখিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়। পরিবর্তনশীল জীবনে যদি উচ্চতর মূল্যবোধ বা উদ্দেশ্য থাকে, হাজারো প্রতিকূলতাও তাকে বিচলিত করতে পারে না। বিপদের সময় ধৈর্যশীল ও অবিচল থাকতে শেখায় ধ্রুবতারা। আদর্শবিহীন জীবন পরিস্থিতির স্রোতে দিকবিদিক ঘুরিয়ে বেড়ায়, ধ্রুবতারার ন্যায় স্থির স্বপ্ন থাকলে জীবন হয় অর্থবহ। ধ্রুবতারা হল নৈতিকতার প্রতীক, অন্ধকার প্রলোভনের থেকে পথে বিবেককে জাগ্রত করে সঠিক ভুল এর পার্থক্য নির্ণয়ে সাহায্য করে। জীবন মানে শুধু বেঁচে নয়, জীবন মানে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে চলা। প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন একটি নিজস্ব ধ্রুবতারা। হতে পারে সেটা কোনো মহান আদর্শ, প্রিয় ব্যক্তিত্ব বা সযত্নে লালিত কোনো স্বপ্ন। এই ধ্রুবতারাকে পাথেয় করে শত বাধা বিপত্তি অতিক্রান্তে অন্ধকারের বুক চিরে আলোর পথে এগিয়ে যাওয়ার সাহস দেখায়। পরিস্থিতি যাই হোক, নিজের সততাকে ধ্রুবতারা করলে পথ হারানো কঠিন। লিখেছেন মীনাক্ষী দাশ

0: এবার চিঠি পড়তে পড়তে অবশ্যই আমাদের ফোনে কোন বন্ধু অপেক্ষা করছেন দেখে নিতে হবে, কারণ আজকে আমাদের তো শুনে নিতে হবে শ্রোতা বন্ধুদের থেকে ঠিক কোন শরবত খেতে তারা পছন্দ করছেন এই গরমের দিনে। আসুন জেনে নিই কোন বন্ধু আছেন টেলিফোন লাইনের ওপারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমানের দায়াত থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এই যে গরম, এই গরমে সত্যিকারের ঠান্ডা জল বা শরবতটা কিন্তু সত্যিকারে আমাদের প্রত্যেকের খাওয়া দরকার এবং খেয়েও থাকি আমরা। আমার সব থেকে ওই ঘোলের শরবত, আগে এই ঘোলটা খুব পাওয়া যেত, আমরা আগে খেতাম ছোটবেলাতে ঘোল, এই গড়ি যেমন বিক্রি করতো ঝাঁকা নিয়ে সেই রকম ঘোলও বিক্রি হতো, তা সেই ঘোল আমরা কিনতাম। এবার কিনে সেই বাড়িতে ঘোলের শরবত মা ঠাকুমায়েরা করে দিত, খুব সুন্দর কিন্তু সেই ঘোলের শরবতটা লাগতো। মানে এখনো সেই ঘোলের যে শরবত, সেই শরবতের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু মানে এখনো মুখে লেগে আছে। কিন্তু এখন আর ঘোলটা পাওয়াও যায় না, খেতেও পাই না, খুব আশা করলে মানে করে যে ঘোলটা খাই, তার বদলে ওই দই, দইয়ের যে শরবত মাঝে মধ্যেই ওই দইয়ের শরবতটা এখন ফ্রিজে রেখে ভালো করে বাড়িতে তৈরি করে খেতে খুব সুন্দর লাগে।
0: আর তাতে কি কোনো কৃত্রিম ফ্লেভার দিয়ে খেতে পছন্দ করেন নাকি একেবারে শুধু দইয়ের শরবতটুকুই ভালো লাগে খেতে?
1: না না, কৃত্রিম ফ্লেভার দিয়ে ভালো লাগে না, এমনি শুধু একটু ওই চিনি, একটু লেবু আর ওই দই, এই দিয়ে একটা শরবত করলে ঠান্ডা জল তাতে দিয়ে একটা বরফ দিয়ে দেয় মাঝে মধ্যে, খেতে সত্যি করে খুব ভালো লাগে এবং খায়ও।
0: একেবারে ডাক্তারবাবুও কিন্তু আমাদেরকে সেই পরামর্শটুকুই দিচ্ছিলেন যে আপনারা যাই খান না কেন সেটা একেবারে বাড়ির বানানো হলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী, কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সংমিশ্রণের বরফ থাকে বা বিভিন্ন সংমিশ্রণের জল থাকে, আমাদের উপায় না থেকে সেগুলোর সাহায্য নিতে হয় তেষ্টা মেটানোর জন্য, কিন্তু চেষ্টা করা উচিত সেগুলো যতটা আমরা এড়িয়ে চলতে পারি শরীরের কথা ভেবেই। অসংখ্য ধন্যবাদ যে শ্রোতা বন্ধু ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে।

আজকের আরেকটি চিঠি, পরবর্তী চিঠির দিকে এগিয়ে যাই। চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি ব্যারাকপুর থেকে। লিখেছেন, প্রিয় মাননীয়সু, অটো চড়ে বাড়ি ফিরছি। অটোর সামনে লেখা ধ্রুবতারা। কৌতূহল হলো নাম নিয়ে। আমি একাই ছিলাম, তাই অটো চালকের সঙ্গে গল্প করতে আরম্ভ করলাম। ভাই, অটোর মালিক কি তুমি? বলল, হ্যাঁ দিদি। ধ্রুবতারা নাম কেন? সে এক দুঃখের কাহিনী দিদি। প্রথমে অটো চালাতাম, মাসে যা রোজগার করতাম কিছু টাকা দেশের বাড়িতে বাবাকে পাঠাতাম। বাকি টাকা দিয়ে আমার একার থাকা খাওয়া খরচ চলে যায়। আমার একটা শখ আছে, সপ্তাহ শেষে টোটো নিয়ে একা একা ঘুরে বেরিয়ে পড়ি। একবার একটা গ্রামে গিয়ে ঘুরতে গিয়ে সহজ সরল এক মেয়ের প্রেমে পড়ে গেলাম। হরিণের মতো ডাগর ডাগর চোখ। মাঝে মাঝেই ওই গ্রামে মেয়েটিকে দেখব বলে চলে যেতাম। এমন আদুরে মুখ এর আগে দেখিনি। ভাবলাম দুজনে মিলে বাকি জীবন কাটিয়ে দেব, কিন্তু করোনায় মেয়েটি আকাশের তারা হয়ে গেল। গ্রামে এত গাছপালা, বিশুদ্ধ বাতাস, তাও শ্বাসকষ্ট হচ্ছিল। আলাদা অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমল না। ভালোবাসার মানুষটা আমার জীবনের ধ্রুবতারা হয়ে থেকে গেল। আমার জমানো টাকা আর টোটো বিক্রির টাকা দিয়ে অটোটা কিনে ফেললাম, নাম দিলাম ধ্রুবতারা। এই চিঠি আমাদের পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে।

চিঠি পড়ছিলাম মে মাসের বিষয়ে জীবনের ধ্রুবতারা নিয়ে, কিন্তু স্টুডিওর ঘড়ি এবারে বলছে যে আমাদের ধীরে ধীরে গুটিয়ে ফেলতে হবে আজকের অনুষ্ঠান। আজকের মাননীয় সুর দরবারে যেমন শোনাচ্ছিলাম আপনাদের জীবনের ধ্রুবতারা এই বিষয়ের চিঠিপত্র, তেমনি আপনাদের জন্য ছিল এই গরমে কোন কোন শরবত বা কোন কোন পানীয় আপনার আমার শরীরের জন্য উপকারী, সেই বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে মাননীয় সুতে ছিলাম আমি মৌলি দাশগুপ্ত। গরমের দিনে নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর অবশ্যই আপনার শরীরের জন্য পর্যাপ্ত যেটুকু পানীয় দরকার সেটি খাবেন, পান করবেন, এবং তার সঙ্গে সঙ্গে রাস্তায় বেরোলে, বাইরে বেরোলে অবশ্যই ছাতা, সানগ্লাস যেগুলো দরকার হয় সেগুলোকে ব্যবহার করতে থাকুন। আজকের মতো মাননীয় সু থেকে বিদায় নিলাম এবং আপনাদের আরও একবার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মাননীয় সু আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে বেলা 2:20 হয়ে 35 সেকেন্ড। দূরে কাছের আমার সমস্ত বন্ধুকে সঙ্গে নিয়ে আরও একটি নজরুল গীতির অনুরোধের আসরে আপনাদের স্বাগত। শুরু করি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গানটি দিয়েই আজকের অনুরোধের আসর।

এবারে আসি একে একে আপনাদের অনুরোধে। চুয়াপুর শরৎপল্লী থেকে রীতা, রীনা, মিতা এবং সুচরিতা আপনারা শুনতে চেয়েছেন যে গানটি, শুনুন শম্পা কুণ্ডুর কণ্ঠে।

আশিস অদ্রিকা ভট্ট, অদ্রিতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন আপনারা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌতাথই, কৌশিক ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনতে চেয়েছিলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, গানটি শুনিয়ে দিয়েছি। এবারে আসি পরের বন্ধুর অনুরোধের গানে, তুমি যদি রাধা হতে শ্যাম। শুনতে চেয়েছেন খোরশেদ আলী মণ্ডল, নূরজামান মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। ফেরদৌস আরা বেগমের গাওয়া আপনাদের অনুরোধের গান রইল।

এবারের অনুরোধকারী শ্রোতারা হলেন, আচ্ছা একজনই শ্রোতা অনুরোধ করেছেন, বিশ্বনাথ দালাল, অন্যদের নাম থাকে চ্যামেলি দালালের, আজ নেই, মারগ্রাম মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন অনুপ ঘোষালের গাওয়া এই গানটি।

এবারের গানের অনুরোধ করেছেন পাঁচকড়ি দাস, শেফালী দাস, মোল্লাগেড়ের ধার, খাগড়া, বহরমপুর থেকে। শুনতে চেয়েছেন পরদেশী মেঘ, যাওরে ফিরে। শোনাবো আপনাদের ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কণ্ঠে।

এবারে অনুরোধ রাখবো, রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে যে গানটি শুনতে চেয়েছেন সেই গানের, খেয়া চট্টোপাধ্যায়।

আজও মনে হচ্ছে সকলের অনুরোধ রাখা সম্ভব হলো না, তবে এরই মাঝে সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে বলছেন সঙ্গে রয়েছেন মধুমঙ্গল পাল, ত্রিমোহিনী নওদার বন্ধু, আজ আপনার অনুরোধ রাখা হলো না বোধ হয়। তবে শেষ করব এ কথাই বলে তপতি দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর থেকে, আলাউল মল্লিক দেউড়া আমতা থেকে, আপনাদের অনুরোধ আজ রাখা সম্ভব হলো না, কেমন? পরে আবার চেষ্টা করব। তবে রতন ব্যানার্জির অনুরোধের গান দিয়েই শেষ করব। মোহাম্মদ রফি নয় গানটি শোনাচ্ছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নমস্কার, প্রত্যেক দিনের মতন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনান্তিকা। এমন কথা শুনেই বোধহয় বড় হয়েছি, আমাদের আবেগ একটু বেশি। বাঙালির আবেগ নাকি আর অন্যান্য সম্প্রদায়ের মানুষের চেয়ে একটু বেশি। সেই আবেগ যেমন নিজের দেশ নিয়ে, যেমন নিজের দেশের মানুষ নিয়ে, তেমনই মাতৃভাষা নিয়ে। মাতৃভাষার জন্য বাঙালি কি করেছে সারা পৃথিবীর

0: করতে পাচ্ছেন। ১৯৫২র আন্দোলন রাজনৈতিক ভাষ্য তৈরি করেছিল। ১৯৭১-এ জন্ম হলো বাংলাদেশের, সে তো ২১শে ফেব্রুয়ারির কথা। কিন্তু ভাষা নিয়ে আমাদের আবেগ আরও একটি অধ্যায় জড়িয়ে রয়েছে আজ দিনটির সঙ্গে, আসবো সে কথায়। তবে প্রত্যেক দিনের মতোই দিনান্তিকার শুরুতে একটি গান শোনাব, গানের পর ফিরে আসব আজকের প্রসঙ্গে।
1: ইংরেজ আমলে সমস্ত দেশের নাম ইংরেজি হবার উত্তরে দাদা ঠাকুর বললেন, আমরি বাংলা ভাষা তোমার বাঁচার নেই কো আশা।

গানের পর ফিরে এলাম দিনান্তিকায়। ইতিহাসের পাতা ধরে আজকে একটু পেছনে হাঁটব, চলে যাব বেশ কিছু বছর আগে। ঔপনিবেশিক শাসকরা প্রশাসন

অনেক স্বার্থে উত্তর পূর্বকে কাটাকুটি করেছেন বারে বারে। উত্তর পূর্ব মানে সেই সাত কন্যা, জানেন আপনি তাদের কথা। সাংস্কৃতিক ভূগোলের সঙ্গে খাপ খায়নি এই ঔপনিবেশিক শাসকদের তৈরি করা রাজনৈতিক ভূগোল। 1826 সাল, ইয়ানডাবু সন্ধি, অসম ইংরেজ শাসনের অন্তর্ভুক্ত হয়, জোড়া হয় তখনকার বাংলার সঙ্গে, বাংলা বিহার উড়িষ্যার সেই বাংলা। বাংলায় তখন সরকারি কাজকর্ম এবং আদালতের ভাষা হচ্ছে ফার্সি। তখনকার এই উত্তর পূর্বেরই কাছাড় তখন ডিমাসা শাসনাধীন। ডিমাসা রাজার রাজদরবারে প্রধান ভাষাই ছিল বাংলা। সরকারি ভাষা হিসেবে বঙ্গদেশেই তখন বাংলার প্রচলন হয়নি। ঠিক তখন কাছাড়ে বাংলা ভাষার রমরমা। ডিমাসা বা কাছাড়ি রাজত্বে ঋণদান এবং দণ্ডদান বিধি লেখাই হতো বাংলায়। এ প্রসঙ্গে মনে পড়ছে ডিমাসা রাজদরবারের সেই বাঙালি পণ্ডিতদের কথা। সময়টা সপ্তদশ শতক, কাছাড়ি রাজসভার কবি ভুবনেশ্বর বাচস্পতি পয়ার ছন্দে তখনই লিখে ফেলেছেন নারদীয় রসামৃত, যা তিনি করেছেন অনুবাদ বাংলায়। পরের শতকে মানে অষ্টদশ শতকে রাজা সুরদর্প নারায়ণ, রাজা সুরদর্প নারায়ণ সম্পর্কে আর এক কবি চন্দ্রমোহন বর্মণ লিখেছেন পয়ার ছন্দে, হেথাই হেরম্ব দেশে সুরদর্প রাজা, আশ্বিনে প্রতিমা গড়ি করে দুর্গা পূজা। বলার অপেক্ষা রাখে না বাংলা সংস্কৃতির কি প্রভাব সেই সুরদর্প রাজার রাজত্বে। বর্তমান বরাক উপত্যকায় বাংলার প্রচলন এবং প্রসারের ইতিহাসের সূত্র সেই মধ্যযুগ থেকে। অথচ যারা রাজনীতি নিয়ে কাজ করেন, যারা প্রশাসনিক বড় বড় দায়িত্ব সামলান, তারা কিন্তু চিরকালই মানুষের কথা না ভেবে তাদের সুবিধের কথাটাই ভেবেছেন। তাই ভাষা সমস্যার সূচনা হয়েছিল এই দেশে 1837 সালে। বঙ্গদেশে বাংলাকে সরকারি ভাষা বানিয়ে ইংরেজরা অসমের সরকারি দপ্তর, আদালত এবং শিক্ষাক্ষেত্রেও চালু করেছিল সেদিন বাংলা। নবজাগ্রত অসমীয়া মধ্যবিত্ত একতরফা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তারা মনে মনে ভাবতেন যে যেহেতু বাঙালিদের সঙ্গে ইংরেজদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তাই বাঙালিরাই এই দুষ্কর্ম করেছেন। যদিও ভুল ভেঙেছে পরে, অসমীয়া গবেষকরাই একটা সময় দেখিয়ে দিয়েছেন যে বাংলা চালুর পিছনে আসলে বাঙালিদের ভূমিকা ছিল না, ছিল ঔপনিবেশিক শাসকদের। 1873 এই সিদ্ধান্ত পাল্টে দিয়ে তারা অসমীয়াকে গুরুত্ব দিতে শুরু করেন। ততদিনে অসমীয়া জাতীয়তাবাদের চোখে বাঙালিরা একেবারে দাগি অপরাধী। পরের বছর চিফ কমিশনার শাসিত অসম প্রদেশ তৈরি করতে গিয়ে বাংলাভাষী গোয়ালপাড়া, সিলেট এবং কাছাড়কে প্রশাসনিক বিভাগে ঢুকিয়ে দিলেন ইংরেজরা। কারো কোনো মতামত নেবার প্রয়োজনই বোধ করলেন না। অসম এবং সিলেট প্রতিবাদে মুখর হয়ে ওঠে। বাঙালিরা তখন এই নতুন অসমে সংখ্যাগরিষ্ঠ, আর সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিসেবে সিঁদুরে মেঘ দেখেন সেদিনের অসমীয়া মধ্যবিত্তরা। সম্প্রসারণবাদী বাঙালিদের আক্রমণে তাদের অধিকার যায় যায়। এটা ছিল তাদের একেবারেই নিজস্ব ধারণা। অবশেষে স্বাধীনতা আসে বাংলাকে ভাগ করে। গণভোটে 3.5 থানা বাদ দিয়ে সিলেট চলে যায় পাকিস্তানে। অসমে কমে যায় বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা। স্বস্তি নেমে আসে অসমীয়া জাতীয়তাবাদের ঘরে, কিন্তু ভাষা বিদ্বেষের কবলে পড়ে অসম। এক ভাষা প্রতিষ্ঠা সেই পটভূমিতেই। পরের কথা বলবো একটা গানের পর ফিরে এসে।

0: গানের পর ফিরে এলাম দিনান্তিকায়। কাছাড়ের গণসংগ্রামের ফলে সংশোধিত হয় সরকারি ভাষা আইন, বরাক উপত্যকার ভাষা হয় বাংলা, রাজধানীর সঙ্গে যোগাযোগের ভাষা ইংরেজি। আজও অসমে বাংলা সাহিত্য চর্চার প্রাণোদনা এই আন্দোলন। তার মূল চরিত্রে প্রতাপ বা বিদ্বেষ কিচ্ছুটি ছিল না। কাছাড় থেকে পদত্যাগ করা প্রথম বিধায়ক নন্দকিশোর সিংহ, তিনিও অবাঙালি। শিলংয়ে সেদিন মিছিলের পুরোভাগে ছিলেন খাসিয়ারা। অসমের সব ভাষাগোষ্ঠীর অধিকার সুরক্ষিত রাখাই ছিল সেই আন্দোলনের উদ্দেশ্য। তবু 60 বছর পরেও এমন একটি ঘটনা ঘটে যা শুনলে আজও কাঁটা দেয় গায়ে, শিহরিত হই। 1960-এর 24শে অক্টোবর বিধানসভায় অসমের সরকারি ভাষা আইন পাশ হয়। বিমলা প্রসাদ চালিহা মন্ত্রিসভার এই বিল নিয়ে কংগ্রেসের অন্দরেই ছিল অসন্তোষ। কাছাড়ের বিধায়করা ভাষা নীতি মানতে পারেননি। ওই বিলে অসমিয়াকেই সেই রাজ্যের একমাত্র সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়। একভাষী রাজ্যের চেহারা পায় অসম। অথচ ইতিহাস, নৃতত্ত্ব বা সংস্কৃতির নিরিখে অসম কখনো একভাষী নয়। সংবিধানের সপ্তদশ অধ্যায়ের 345 নম্বর অনুচ্ছেদ অনুসারে যে ভাষা আইন বিধানসভায় গৃহীত হয় তা 347 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী হয়ে যায়। সেদিন শুধু অসমিয়া নয়, বাংলারও সরকারি ভাষা হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু হয়নি। পরেরটা ইতিহাস। আবারও এমন ঘটনা ঘটল। শুরুতেই বলেছিলাম না, 1952-র ভাষা আন্দোলন 1971-এ জন্ম দিয়েছিল বাংলাদেশের। কিন্তু 19শে মে আমরা ভুলে গেছি, যদিও আমরা গাইতে ভালোবাসি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। কিন্তু আমার ভাই বোনের রক্তে রাঙানো 19শে মে কজন বাঙালি মনে রেখেছে? আমাদের আবেগ তখন কি কোথাও চাপা পড়ে যায়? শিলংয়ে মিছিলের পুরোভাগে যেমন ছিলেন খাসিয়ারা, আবার অবাঙালি বিধায়কও প্রতিবাদ করেছিলেন এক ভাষা হয়ে যাওয়ার। অসমে সমস্ত ভাষাগোষ্ঠীর অধিকার সুরক্ষিত রাখা যে আন্দোলনের উদ্দেশ্য ছিল তা তো হলো না। গুলিচালনা তদন্তের সত্যি কি ঠিকঠাক বিচার হয়েছে, প্রতিবেদন প্রকাশিত হয়েছে? না, ভুলে গেছি আমরা। 19শে মে বাঙালির ইতিহাসে আরও একটি বিশেষ দিন। 60 বছর আগের এই দিন রাষ্ট্রের বুলেটে প্রাণ হারিয়েছিলেন অসমের 11 জন বাঙালি। তাদের অপরাধ ছিল মাতৃভাষা বাংলা ভাষার সম্মান আদায় করতে তারা পথে নেমেছিলেন, আন্দোলন সত্যাগ্রহ করেছিলেন অহিংস পথে। যদিও এই ঘটনার প্রেক্ষাপট ছিল অসমের বাঙাল খেদা, যা শুরু হয়েছিল দেশ স্বাধীন হতেই। আর এরই জেরে অসম সরকার অসমীয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষার স্বীকৃতি দিলে বাঙালিরা অনুভব করেন তারা আজ নিজ ভূমি পরবাসী। এতদিনের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, তবে কি জলাঞ্জলি দিতে হবে? আন্দোলনের পথে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্যই পূর্ব পরিকল্পনা মতো 1961-এর 19শে মে বরাক উপত্যকা জুড়ে বিক্ষোভ শুরু হয়। চাষি, জেলে, তাঁতি, স্কুল কলেজের ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত হরতাল, পিকেটিং। পুলিশও ছিল সক্রিয় পিকেটিং আটকাতে। তৈরি ছিল আধা সামরিক বাহিনী, লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও বিক্ষোভকারীদের যখন হটাতে পারে না তারা, তখন দুপুর 2:30 নাগাদ শিলচর রেল স্টেশনে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানে হঠাৎই পুলিশ এলো পাথাড়ে গুলি চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে লুটিয়ে পড়লেন কমলা ভট্টাচার্য, তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর, সচীন্দ্র পাল, সুনীল সরকার, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সুকোমল পুরকায়স্থ, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব এবং কানাইলাল নিয়োগী। রক্ত নদী বয়ে গেল স্টেশন চত্বর জুড়ে। সেদিন বাংলা ভাষার দাবিতে শহীদ হলেন যে 11 জন সৈনিক, তাদের নামটুকুও কি মনে রেখেছি আমরা? অসমে বাঙালির বিপন্নতা বিন্দুমাত্র কমেনি। না, কোনো রাজনৈতিক বিতর্কে যাব না, শুধু একটাই আবেদন আপনাদের বিবেকের কাছে। আমরা বরকতের নাম মনে রেখেছি, কিন্তু কমলা ভট্টাচার্য, তাকে মনে রেখেছি কি করে ভুলে গেলাম? 19 মে সেই দামাল ভাই বোনেরা আমাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু শ্রদ্ধাকে দাবি করতে পারেন না? একটু ভেবে দেখবেন। আজকের দিনান্তিকা এ পর্যন্তই। ভালো থাকুন সকলে যে যেখানে আছেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, চিন্ময় চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের পর সমবেত কণ্ঠে গাওয়া গান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই।

বিভিন্ন শিল্পীর গাওয়া নজরুলগীতি শুনলেন। আজ সুস্মিতা গোস্বামী, ফিরোজা বেগম, ধীরেন বসুর গাওয়া গান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা দীর্ঘদিন ধরে আমরা যারা চাষবাস করি, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আগে যেমন আমরা ফলন পেতাম, এখন কিন্তু আমরা সেরকম ফলন আর পাই না। এই ফলন না পাওয়ার পেছনে অনেকগুলোই কারণ আছে। আমাদের যে চাষ করতে গেলে যে যে উপাদানগুলো দরকার হয়, সেই উপাদানগুলোর মধ্যে কিন্তু সার একটা ভালো উপাদান। এই সারটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা যদি অনেক বছর আগে আমার বাপ ঠাকুরদাদার আমলে যে চাষবাস হতো, সেই চাষবাসের কথা যদি এখন আমরা ভাবি, তো তখন আমরা দেখব যে তখন কিন্তু আমরা শুধু, তখন তো রাসায়নিক সার ছিল না, তখন কিন্তু গোবর সার বা জৈব সার ছিল, তখন আমরা কিন্তু জৈব সার ব্যবহার করতাম। রোগ পোকার আক্রমণ বা কোনো কিছু ফসলের কিন্তু আমরা সেরকম সমস্যা সম্মুখীন হইনি, কিন্তু তারপরে যখন সারের ব্যবহারটা শুরু হলো, কিন্তু সেই সারের ব্যবহারটা কিন্তু আমরা শুধু যে ব্যবহার করলাম তা নয়, যথেচ্ছভাবে আমরা সারের ব্যবহারটা করে গেলাম রাসায়নিক সারের। এর ফলে কি হলো, আমরা মাটির স্বাস্থ্যটা খারাপ হলো, আমরা যেভাবে যে কাঙ্ক্ষিত যে আমরা ফলনটা চাই, সেই কাঙ্ক্ষিত ফলন কিন্তু আমরা আজকে আর পাই না। এর একটাই কারণ যে আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে গেছে। তো আমরা আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, মাটির স্বাস্থ্যটা কিভাবে আমরা ফেরত আনতে পারি, কিভাবে আমরা ঠিকঠাক ফলন পেতে পারি, কি করণীয়, যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেটা কিভাবে আমরা ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করব, সেই নানান বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা জেসমিন খান্দেকারকে। ম্যাডাম, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: যে কথা বলছিলাম যে জমিতে সারের ব্যবহার বা মাটির স্বাস্থ্য, প্রথমে আমরা অনেকেই বলি যে মাটির স্বাস্থ্য বা মানুষের স্বাস্থ্যর সঙ্গে মাটির স্বাস্থ্যরও অনেকটাই মিল রয়েছে। তো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মাটির স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, প্রথমে একটু একটা আমরা জেনে নিই।
1: দেখুন, মাটির স্বাস্থ্য বলতে যেটা বোঝায় সেটা হলো মাটির সেই উৎপাদনশীলতা বা সক্ষমতা যেটার মাধ্যমে মাটি গাছকে পুষ্টি সরবরাহ করতে পারে, তারপরে জল ধারণ করতে পারে, উৎপাদনশীলতা বজায় রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য, মানে যেভাবে মাটি গাছকে খাদ্য যোগায় সেটাই, সেই পুরো ব্যাপারটাকেই বলা হয় মাটির স্বাস্থ্য।
0: তো এই মাটির স্বাস্থ্যর জন্যই তো আজকে আমরা আমাদের ফলনটা পাচ্ছি, ঠিকঠাক আগে ছিল, এখন সেই পরিস্থিতি এখন আর নেই। তো এই পরিস্থিতি নেই একটাই কারণে, মানে রাসায়নিক সার অত্যধিক পরিমাণে আমরা ব্যবহার করেছি, যার জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। তো এই মাটির স্বাস্থ্যটাকে যদি আমাদেরকে ফেরাতে হয় তাহলে আমাদেরকে কি কি করতে হবে?
1: দেখুন, একটা কথা আছে যে কৃষি হলো আমাদের দেশের ভিত্তি, আর কৃষির ভিত্তি হলো মাটি। তো দিনের পর দিন মাটির উপর অনেক ধরনের অত্যাচারের ফলে মাটির উৎপাদনশীলতা প্রায় হারিয়ে যেতে বসেছে। তো আগে আমাদের একটা নির্দিষ্ট ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ সার প্রয়োগ করতে হতো, এখন সেই সেম পরিমাণ ফসল উৎপাদনের জন্য আমাদের অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে, যার ফলে মাটির স্বাস্থ্য আজ বিপদের মুখে। এবার এটাকে আমি বলবো না যে একদিনে আমরা ঠিক করে ফেলতে পারবো, আমাদের সময় সাথে সাথে এই মাটির স্বাস্থ্যটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি ভাবি যে রাসায়নিক সার থেকে আমরা একদম জৈব সারে শিফট হয়ে গেলাম বা চলে গেলাম, তাহলে আমাদের মাটির স্বাস্থ্য ফিরে যাবে না। আমাদের যেটা করতে হবে, রাসায়নিক সারের দরকার তো আছে, রাসায়নিক সারের সাথে আমাদের উপযুক্ত পরিমাণে জৈব সার, বায়ো ফার্টিলাইজার, এগুলো মাটিতে আমাদের দিতে হবে, মানে একসাথে দিতে হবে। তাহলে মাটির স্বাস্থ্য বলুন বা মাটির উৎপাদনশীলতা বলুন, যাই বলুন না কেন, সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হবে। জৈব সার বলতে যেরকম ধরুন,
0: কি কি জৈব সার আমরা ব্যবহার করতে পারি,
1: বলতে যেরকম ধরুন আমরা কম্পোস্ট ইউজ করতে পারি। কম্পোস্ট ব্যবহার বলতে মানে যেরকম ধরুন আমাদের রান্নাঘরে রোজ দিন যে সমস্ত সবজির খোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পচনশীল জৈব পদার্থ।
0: আগে যে আমরা একটা মানে গ্রামের বাড়িতে দেখতাম যে একটা খাল করে সেখানে সমস্ত কিছু ফেলা, গোবর ফেলা, তারপরে এই মানে রান্নার জিনিসপত্র গুলো ফেলে সেখানে একটা সার তৈরি হতো, সেই সারটা কিন্তু আগে জমিতে দেওয়া হতো, এখন আর মনে হয় সেই ধরনের আর কিছু পাওয়া যায় না।
1: হ্যাঁ, মানে এটা কিন্তু খুবই কঠিন কাজ নয়, আমার মনে হয় এটা বানানোটা সব থেকে সহজ কাজ, কারণ আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিছু না কিছু হচ্ছে। সব থেকে বড় কথা, কৃষি তো মূলত গ্রামে হয়, সেখানে গ্রামের রান্নাঘরে এই সবজির খোসা হচ্ছে, এই হচ্ছে, সেগুলো নিয়ে আমরা পচিয়ে জৈব পদার্থ তৈরি করতে পারি। আরও আছে যেরকম ফার্মিয়ার্ড ম্যানিউর, ফার্মিয়ার্ড মানে হচ্ছে গরু মোষের ওখান থেকে যা পেয়ে যাচ্ছি সেগুলো পচিয়ে নিয়ে আমরা করতে পারি। গোবর সার আছে আমাদের হাতে, তারপরে আছে সবুজ সার। সবুজ সারটা কিন্তু খুবই একটা ভালো জিনিস, মানে যেরকম ধরুন ধইঞ্চা গাছ যেটা একটা আছে, সেটা যদি আমরা ধরুন ফসল উঠে গেল, ধরুন ফসল করার আগে আমরা ধইঞ্চা লাগালাম, লাগিয়ে কিছুদিন পরে ওটা যখন মানে পরিণত হয়ে গেল ওটাকে মাটির সাথে মিশিয়ে
0: দিলাম,
1: তাহলে কি হলো, আমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা চলে আসলো, যেটা আমরা যেটার জন্য আমাদেরকে সার দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে হচ্ছে, সেটা আমরা প্রাকৃতিক পদ্ধতিতে পেয়ে যাচ্ছি। এবং তারপরে হচ্ছে বিভিন্ন রকম সুবাবুল আছে, করঞ্জা আছে, এই সমস্ত গাছের পাতা যদি আমরা নিয়ে এসে মাটিতে মিশিয়ে দিই, এগুলোও পচে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, এগুলো হচ্ছে মানে রীতিমতন মাটিকে সমৃদ্ধ করে, এই সমস্ত কিছু আছে। তারপরে হচ্ছে আর আমি সবথেকে বেশি বলতে চাই যে এগুলোর খরচা সব মানে প্রচণ্ড কম, রাসায়নিক সারের জন্য মানে আমাদের চাষিদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়, তো সেখানে যদি আমরা মানে কিছুটা জৈব সার ব্যবহারের মাধ্যমে তাদেরকে এগিয়ে দিতে পারি, তাহলে তাদের ইনকাম বাড়বে, যেটা আমাদের মানে মূল লক্ষ্য, তাদের
0: ইনকামটা বাড়বে, খরচটা বাড়বে
1: এবং খরচাটা কমবে।
0: এছাড়াও প্রতি বছর আমার মনে হয় প্রতি বছরে একবার অন্তত ডাল শস্যের চাষটাও করা খুব দরকার। শস্য
1: যেটা বলছি, শস্য চক্র মানে মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে আমি ধান করছি, ধান করার পরে ধান হচ্ছে মাটি থেকে প্রচুর পরিমাণে আপনার নিউট্রিয়েন্ট যেটা বলছে সেটা শুষে নিচ্ছে, এবার কি হচ্ছে তারপরে যদি আমি আবার একটা ধানের মতন শস্যের চাষ করি, তাহলে আমার ও তো আবার শুষে নিচ্ছে, তো আমি মাটিকে খাদ্যটা দিচ্ছি, মাটিকে তো দিতে হবে, সেই দুটো বড় শস্যের মাঝখানে আমরা যদি একটা ডাল জাতীয় শস্যের চাষ করি তাহলে মাটিটা সমৃদ্ধ হচ্ছে। এবার ডাল জাতীয় শস্যের চাষে মাটিটা সমৃদ্ধ হচ্ছে কিভাবে, মানে ডাল জাতীয় শস্যের মূলে এক ধরনের গুটি থাকে, যেখানে আমাদের হচ্ছে একদম রাইজোবিয়াম বলে একটা জীবাণু থাকে, তারা বাতাসের নাইট্রোজেনটাকে নিয়ে সরাসরি আপনার গাছকে দিচ্ছে। এবার ডাল জাতীয় শস্য হয়ে গেল, তাহলে কি হচ্ছে, আমাদের একটা এক্সট্রা ইনকাম হচ্ছে ডালে, প্লাস আমরা মাটিটাও সমৃদ্ধ
0: হচ্ছে।
1: আর ডাল জাতীয় শস্যের সব থেকে বড় কথা, খরচা বেশি নেই,
0: সব দিকেই লাভ, মাটির স্বাস্থ্যটাও ভালো থাকবে, আবার খরচও কম, লাভটাও বেশি। এবং প্রত্যেকটা ডালের তো এখন অনেক মানে দামটা বেড়ে গেছে, এবং তাও অনেক কৃষক বন্ধুরা ডাল থেকে বিরত থাকে, খুব কম ডাল চাষ করে, আমাদের তো এখানে জেলায় মনে হয় ডাল চাষের এটা খুব কম আছে।
1: আমি যেরকম আমার প্রতিটা মিটিংয়েই সবাইকেই বলি এটা, যে আপনারা ডাল জাতীয় শস্যের চাষ করুন, আর মানে তাতে যে আপনাদের মাটিটা কি ভালো হবে এটা মানে আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন, এটা এটা যেরকম হয়। আর একটা আমাদের কাছে আমাদের মানে খুবই কম জনপ্রিয়তা আছে অ্যাজোটোব, একটা অ্যাজোস্পাইরিলাম বলে কিছু জীবাণু সার পাওয়া যায়, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু তারাও কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, তো তারাও মাটিকে সমৃদ্ধ করছে, তো আমাদের কাছে উপায় অনেক আছে, শুধু আমাদের রাসায়নিক সারের দিক থেকে একটু
0: মনটাকে ঘোরাতে হবে। তাহলে প্রথম আমার মাটির স্বাস্থ্যটাকে যদি ফেরাতে হয় তাহলে আমাকে জৈব সার ব্যবহার করতে হবে, এবং বিভিন্ন ফর্মে আমরা জৈব সার পেতে পারি, আমরা সবুজ সার পেতে পারি, ধনচে লাগিয়ে এক বছর মানে প্রতি বছর বর্ষার আগে যদি আমরা একটা ধনচেটা চাষ করে একবার মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে সারা বছর আমরা অন্যান্য চাষ করতে পারবো, কোনো অসুবিধে নেই। বাড়িতে আমরা জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করতে পারি, গোবর সার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের, এছাড়া আরও ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা, সেটাও আমরা ব্যবহার করতে পারি, খুব ভালো কেঁচো সার, খুবই ভালো। তো এইগুলো যদি আমরা মানে চাষ করার আগে জমিতে দিয়ে ভালো করে চাষ করে তারপরে যদি ফসল লাগাই, তাহলে কিন্তু সেই ফসল কিন্তু খুব ভালো হবে, মানে কাঙ্ক্ষিত যে আমরা ফলন চাই সেটা আমরা পেতে পারি। শুধু যে মানে আমরা ফলনটা পাচ্ছি তা নয়, আমরা বিভিন্ন রোগের হাত থেকেও কিন্তু, রোগ বা পোকামাকড়ের আক্রমণ থেকেও কিন্তু অনেকটা নিজেদের ফসলকে আমরা রক্ষা করতে পারবো।
1: অবশ্যই।
0: এছাড়া আর কি কি পদ্ধতিতে আমরা জৈব সার ব্যবহার করতে পারি? কেন্দ্রীয় সরকার একটা প্রস্তুতি নিয়েছে ন্যাচারাল ফার্মিং, ন্যাচারাল ফার্মিং মাধ্যমেও এখন এখন চাষের মধ্যে আস্তে আস্তে ফিরে আসতে হবে এবং সেখানে খুব কম খরচ। ন্যাচারাল ফার্মিং এখন আমাদের প্রায় কৃষকের বাড়িতে আমাদের গরু থাকেই না, এখন আমি গিয়ে দেখি, গ্রামে গিয়ে দেখি বাড়িতে গরু নেই। আগে তো প্রত্যেকটা বাড়িতে কৃষক বাড়ি মানেই গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত কিছু থাকে, কিন্তু এখন দেখা যায় যে বাড়িতে গরু নেই। কোথাও যদি জৈব সার দেওয়ার ইচ্ছা থাকে তাহলেও সেই আরেক জায়গা থেকে কিনে নিয়ে এসে দিতে পারে, কিন্তু বাড়িতে প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় যে কৃষক পরিবারে প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো তিনটে করে গরু রাখা উচিত। এতে কি হবে, আমাদের জমি মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে, জমিতে আমরা গোবরটা ব্যবহার করতে পারবো এবং দুধটাও খেতে পারবো, ভালো দুধও খেতে পারবো, আয়ও বাড়বে, সব দিক থেকেই হবে। শুধু একটা দুটো গরু পুষতে তো এমন কিছু মানে ইয়ে হয় না।
1: আসলে একটা আমার মনে হয় যে একটা মেজর শিফট হয়েছে, মানে কৃষিটা যে একটা মানে ভিত্তি হতে পারে আর কি, এটা মানুষের, মানুষ কিন্তু এখন অনেকে, আপনি দেখবেন একটা কৃষক পরিবারের সন্তানকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি চাষ করবেন কি না, পরে সে বলবে না আমি করব না, কারণ তাদের মানে আয়টা কমে গেছে। আমাদের লক্ষ্য কিন্তু তাদের আয়টাকে বাড়ানো, খরচাটাকে কমানো। সেখানে কিন্তু এই জিনিসগুলো, ন্যাচারাল ফার্মিং বলুন, তারপরে ইন্টিগ্রেটেড ফার্মিং, আপনি যেটা বললেন ইন্টিগ্রেটেড ফার্মিং, এই ব্যাপারগুলো, যেমন ধরুন আমি ধান চাষ করছি, তার সাথে আমি মাছ চাষ করতে পারছি, তার সাথে আমি গরু পালন করছি, তার থেকে মানে আমার একটা অনেক দিকে অনেক ইনকাম হচ্ছে, তার সাথে সাথে আমাদের এই যে বিভিন্ন জৈব পদার্থ বলুন, সার বলুন, এগুলোর অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। এই দিকগুলোতে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই দিকে
0: নজরটাকে দেওয়া,
1: যাতে চাষিরা এইদিকে নজরটা
0: জানে, প্রত্যেক কৃষক বন্ধুই জানে যে চাষ করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, কিন্তু অনেকটা আগে এরকম না যে রাসায়নিক সার ব্যবহার করলাম দেখলাম ভালো ফলন হচ্ছে, কি আর জৈব সার ব্যবহার করতে যায়। তো এই শুধু জৈব সার ব্যবহার করলে তো হবে না, রাসায়নিক সারও ব্যবহার করতে হবে, কিন্তু রাসায়নিক সার যে ব্যবহার করব সেটা কিন্তু আমাকে মাটিটা পরীক্ষা করে তারপরে আমাকে রাসায়নিক সারটা দিতে হবে, কারণ অযথা দিয়ে তো আমার পয়সাটা খরচ হয়ে যাবে। বেশি সার ব্যবহার করব, যে হয়তো যে সারটা আমার দরকার নেই সেই সারটাই ব্যবহার করলাম, এরকমভাবে ভুল হতে পারে। তো প্রথম মানে কৃষক ভাইদের বলবো, প্রথম যে টার্গেট থাকবে সেটা হচ্ছে মাটি পরীক্ষা করা, কীভাবে আমরা কোথায় মাটি পরীক্ষা করব, সেটা আপনার ব্লকে যে কৃষি আধিকারিক যে দপ্তর রয়েছে ব্লকে থাকে, সেই কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন যে আমরা মাটি পরীক্ষা করতে চাই, কীভাবে কোথায় আমরা মাটি পরীক্ষা করব। তাই তো, মাটি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে আমার মাটিতে বা আমার জমিতে কী ধরনের আমরা সার, কতটা পরিমাণে সার আমরা ব্যবহার করব। এছাড়া আর কোন কোন দিকে আমাদেরকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাটির স্বাস্থ্যটা আরেকটু ফিটতে পারে, ভালো হতে পারে?
1: আমি এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, যে আমি চাষিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা জিনিস দেখবেন, যে আমরা যখনই ইউরিয়া বেশি করে দিচ্ছি আমাদের গাছটা প্রচণ্ড সবুজ সতেজ হয়ে যাচ্ছে, এই দেখে আমরা মানে প্রচণ্ডভাবে আকর্ষিত হয়ে আমরা হয়তো বেশি করে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যেরকমভাবে আকর্ষিত হচ্ছি পোকামাকড়ও কিন্তু সেইভাবে আকর্ষিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনি যখনই একটা গাছকে ওরমভাবে প্রচণ্ড সবুজ ঘন করে দিচ্ছেন, তখন আপনার কিন্তু পোকামাকড়ের উপদ্রবটাও বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আপনাকে স্বাভাবিকভাবে কীটনাশক প্রয়োগ করতেই হবে, কারণ যখন ওরকম মারাত্মক পরিমাণে পোকামাকড় আমার আক্রমণ হবে, তখন কিন্তু আবার আমি যদি ভাবি আমি এখনই জৈব ইয়ে দিয়ে কন্ট্রোল করবো, তাহলে সেটা সম্ভব নয়। তাহলে আপনাদের প্রথমেই, আমরা তো প্রথমেই পারছি, প্রথমে আমাদের হাতেই তো, আমরা যদি প্রথমেই ইউরিয়ার ব্যবহার বা যাই বলুন না কেন এগুলো যদি কমিয়ে দিই, তাহলে আমাদের অত দূর পর্যন্ত ভাবতে হচ্ছে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন যেটা শস্য পর্যায়ক্রম যেটা করতে হবে ওটা করা উচিত, তারপরে হচ্ছে জৈব সার ব্যবহার করুন অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আপনারা যেরকম ধরুন মানে আপনাদের যে লোকাল কৃষি আধিকারিক আছে তাদের সাথে একবার কথা বলে নিন, কারণ বিভিন্ন জায়গায় ধরুন সব জমিতে সবসময় সব কিছু লাগে না আর কি, আপনার জমিতে কি লাগবে বা আপনি কি ফসল চাষ করছেন তার সাথে কি যাবে সেটা তারা অনেক ভালোভাবে আপনাদেরকে বলে দিতে পারবেন। তো আমি বলবো আপনার লোকাল আধিকারিকদের সাথে যোগাযোগ বাড়ান, তারা আপনাকে সর্বসম্মতভাবে হেল্প করবে। তারপরে হচ্ছে সেচটা একটু বুঝে শুনে দিন, তাহলে সেচটা বুঝে শুনে দিলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুই। আপনার ধরুন আপনি বেশি সেচ দিচ্ছেন, আপনি যা সার দিচ্ছেন সেগুলো ধুয়েই চলে যাচ্ছে, তাহলে আপনাকে সেচটাও একটু পরিমিতভাবে দিতে হবে। আর হচ্ছে যা বললাম বায়ো ফার্টিলাইজারগুলো ইউজ করুন, ওগুলো অনেক ভালো ফল দেবে আপনাকে। আপনি চেষ্টা করুন যে আপনি বলছি না পুরোটা শিফট করতে হবে,
0: কিছুটা পরিমাণ আমাকে জৈব সার ব্যবহার
1: করতেই হবে প্রতি মরসুমে
0: একবার করে করতে হবে। প্রত্যেকটা ফসলের আগে আমাকে যেভাবেই হোক, অনেক ফর্ম রয়েছে, যেভাবেই হোক আমাদেরকে একটা জৈব সার ব্যবহার করতেই হবে যদি আমাদেরকে ঠিক মতন ফলনটা পেতে হয়। শুধু ফলন পেলে হবে না, যদি ফলন পাই কিন্তু ফলনটা লাস্টিংও করতে হবে। যদি খুব বেশি রাসায়নিক সারে যদি আমি ফলনটা পাই, কোনো সবজি পাই বা যে কোনো জিনিসই পাই, কিন্তু তার মানে স্থায়িত্বটা কমে যাবে, লংজিবিলিটিটা কমে যাবে। এবং জৈব সারে যদি সেইটা আমরা চাষ করি তাহলে তার লংজিবিলিটি অনেক বেড়ে যাবে, তাই না?
1: আর যখন কিনবেন তখন বিশ্বস্ত জায়গা থেকে জানেন যে হুট করে গেলাম এটা কিনলাম, এরকম নয়। আপনি বিশ্বস্ত উৎস থেকে, বিশ্বস্ত সূত্র থেকে আপনি জানেন যেখানে এখানে ভালো হয়, এরকম জায়গা থেকে খোঁজখবর নিয়েই কিনবেন, এটাই বলবো।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জমিতে জৈব সারের ব্যবহার আমরা কীভাবে করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন কীভাবে পাবো, সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই বিষয় যদি আপনাদেরকে বিশদভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকে যে কৃষি আধিকারিক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে চাষ করাই আমার মনে হয় এখন খুব ভালো। কারণ এখন চাষের যা খরচ বেড়েছে, খরচটাকে কমাতে হবে এবং লাভের পরিমাণটাকে আমাদেরকে অনেকটাই বাড়াতে হবে। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা জেসমিন খান্দেকারকে। জেসমিন দি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3,000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষীকে মাছ চাষীকে তার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনব কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই আপনার নাম
5: মহিউদ্দিন মোল্লা
4: মহিউদ্দিন মোল্লা বয়স কত এখন আপনার
5: 53
4: জমি জায়গা কিছু আছে
5: হ্যাঁ জমি জায়গা আছে
4: কতটা আছে
5: ওই বিঘা 6.5
4: 6 বিঘা আর এছাড়া মাছ চাষ করেন
5: হ্যাঁ মাছ চাষ করেন
4: মাছ চাষের জন্য জলা কতটা আছে
5: জলা একটা মোটামুটি 1.5 বিঘা একটা 1 বিঘাতে কিছু বেশি হবে
4: মানে এই জলাটা কি সবটাই আপনার
5: না আমার নিজস্ব নয় কিছু অংশ আছে
4: তার মানে এটা আপনার লিজে নেওয়া
5: হ্যাঁ লিজে নেওয়া
4: লিজে নেওয়া তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে পয়সা দিতে হয়
5: ওই যেটা বেশি অংশ অর্ধেক অংশ পাবো তাকেও টাকা দিতে হয় বাদবাকিরা মাছ নেই তারা টাকা নেয় না
4: মাছ নেই তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে হয়
5: বুদ্ধি রেখেই করতে হয়
4: বুদ্ধি রেখে করতে হয়
5: লাভ তো করতে হবে প্লাস ফলনটা তো
4: বাড়াতে হবে তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে তো এই যে মাছ চাষ আপনি করছেন তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন
5: প্রশিক্ষণ এখন কিছু পাইনি আগে ব্লক থেকে কিছু মানে
4: ব্লক থেকে
5: ট্রেনিং হয়েছিল প্লাস কিছু দিয়েছিল উপদেশ দিয়েছিল সেই হিসাবেই চাষ করি
4: সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত
5: মাছ চাষে মোটামুটি 19 বছর থেকে
4: কি ধরনের মাছ চাষ করেন
5: মাছ ওই ডিম ফোঁকা ডিম ফেলি হাঁচড়ি থেকে হোক গঙ্গা থেকে হোক নিয়ে আসি ওইটাকে আস্তে আস্তে বড় হয় ধানি হয় ধানির পরে চারাপোনা হয় চারাপোনা বিক্রি করে দেয় আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে সেগুলো মাঠ মাছে পরিণত
4: তার মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে বিক্রি করা
5: চারাপোনা তৈরি করা
4: তার ডিম ফেলে
5: বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার আছে
4: অত্যাচার হতে পারে
5: বিভিন্ন রকম ই আছে এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম এক গ্রাম থেকে
4: পরিচর্যা করা একটা মুশকিল
5: হ্যাঁ একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি
4: ঝোঁকটা মানে এটাতে একটা শর্ট টাইমে আপনি
5: হ্যাঁ শর্ট টাইমে
4: এটা বছরে কতবার করতে পারেন
5: এটা তিন চারবার
4: করা যেতে পারে
5: তিন চারবার হয়
4: তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন মানে ডিম নিয়ে আসছেন ডিম নিয়ে এসে ফেলছেন সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন তারপরে ধানি পোনা করছেন তারপরে চারাপোনা বা ফিঙ্গারলিং করছেন করে বিক্রি করছেন এই যে ডিম নিয়ে এসে এই পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার
5: মোটামুটি 1 মাস 6 মাস এরকম 1 মাস বা 45 দিন এরকম
4: 45 দিন তার মানে 45 দিনে আপনার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে তো এই যে আপনি ধরুন যে চাষটা করছেন এর জন্য তো পুকুরটার পরিচর্যা করতে হয়
5: হ্যাঁ করতে হয়
4: এর জন্য কি আলাদা কোনো পুকুর আছে না
5: না আলাদা পুকুর নাই
4: একটা পুকুরেই আপনি ধান
5: পুকুরে তো দুরকম চাষ করি
4: একটা একটু বড় করেন কিছুটা মাছ বড় করেন আর বাদ বাকিটাই চারা মানে একটা পুকুরেই করেন তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে
5: এবার ওতেই হয়তো ওই মহুয়া খোল পাতনাতে পচাই পচে দেই মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে আস্তে আস্তে আস্তে ওগুলো মহুয়া খোল হয়তো 1 কুইন্টাল হোক 2 কুইন্টাল হোক যেমন যেটাই লাগবে সেরকম দেই প্লাস চুন লাগে চুনের পরে আপনার ওই ক্লিনার বলে একটা ই আছে ওষুধ আছে বেশি দিলে মাছ মরবে অল্প দিলে পোকাটা মরবে ওই পোকা দিয়েই তারপরে ধরুন ডিম পোনাটা ছাড়া হয়
4: তার আগে তো আপনি পুকুরে জলটাকে টেস্ট করতে হয়
5: হ্যাঁ জল টেস্ট করতে হয়
4: একটা টাইম আছে দিয়ে
5: মাছ থাকেই তো আমাদের
4: থাকেই মাছ থাকে জাল টেনে দেখেন মাছগুলো কেমন
5: মাছ কেমন কি আছে বা টানও দিতে হয় পুকুরে যেন গ্যাস না থাকে
4: সেই জন্য একটু পুকুরে পরিচর্যাটা একটু জাল টাল টেনে নিতে হয় তো এই যে সেই সময় আপনি যখন ডিম ফেলছেন ধরুন তো তখন খাবার কি দেন ওদের
5: খাবার ওই যে মহুয়া খোল থেকে খাবার হয় এবার আস্তে আস্তে ধরেন খোল ভিজানো মানে সরিষার খোল ভিজিয়ে আজকে ভিজালাম কালকে হয়তো পাতলা করে ছেটালাম কিংবা ময়দা প্লাস খোলকে চেলে হ্যাঁ চালনা দিয়ে চেলে মিহি খোল বা ময়দা হালকা করে ছিটাই আর ওই সরিষার খোল মানে একটা হাঁড়িতে ভিজিয়ে আজকে ভিজিয়ে কালকে ছিটাতে হয় এরকম।
4: আবার ওটা কি ছিটিয়ে দেন নাকি
5: জলের সাথে ঘুলে, মানে পাতলা করে জলের সঙ্গে ঘুলে জলেই ছিটিয়ে দিই ধারে ধারে
4: ধারে ধারে ছিটিয়ে দিলে। এটা মোটামুটি মানে প্রতিদিন দিতে হয়
5: না? প্রতিদিন না, ওই দুদিনের মাথায়, তিন দিনের মাথায়,
4: তিন দিনে মানে আজকে
5: আজকে দিলাম, তিন দিনের মাথায়, চার দিনের মাথায় এরকম
4: একবার করে দিয়ে দিন। মানে একবার করে সারাদিন একবারই নাকি?
5: সারাদিন সারাদিন মানে তিন দিনের মাথায় একবার
4: একবার। এটা কি মানে ঠিকঠাক হয়, যথেষ্ট হয় এটা মানে তিন দিন
5: পরে? এবার আস্তে আস্তে যেমন যেমন বাড়ে সেরকম খাবারটা বাড়াতে হয়,
4: খাবারটা তখন বাড়াতে,
5: তখন খাবারটা বাড়াতে হয়, তখন শুকনো খাবার হয়তো বেশি বাড়াতে হয়, তারপরে আপনার এই ভিজা খোলটাও বেশি বাড়াতে হয়। প্রথমে হয়তো তিন কেজি দিলাম, তারপরে চার কেজি দিলাম, তারপরে পাঁচ কেজি দিলাম, তারপরে আট কেজি অবধি দিতে হয়। ওই খোলটা আট কেজি ভিজালাম, ভিজিয়ে হয়তো দিলাম, তারপরে হয়তো চার কেজি ময়দা আর চার কেজি খোল হতে চলে শুকনো করে, যখন দেখি দেখা যায় কিছু মাছ ছোটো আছে, তখন ওই ছোটো মাছটাকে উপরের খাবার দিয়ে মানে শুকনো খাবার দিয়ে ভাসে, তখন ওই ওই মাছটা খেতে পাই।
4: এটা মোটামুটি শীতকাল অবধি করেন নাকি? মানে
5: শীতকাল
4: আশ্বিন মাস অবধি?
5: হ্যাঁ আশ্বিন মাস অবধি।
4: তারপরে শীতের পরে আর?
5: শীতের পরে তখন আর ধরেন আমার যে পোহরটা সেটা কিন্তু বারো মাসই এক মনে হয় একই বাড়ে।
4: বেশ, আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
5: আপনাকেও ধন্যবাদ, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

রানী আমার অষ্ট সখী পরিবৃত হলি রণে, প্রেমের আহ্বান জানালেন রস বৈষ রসের নাগর শ্রীনন্দের নন্দন প্রাণ বল্লভ।

কীর্তন শুনছিলেন নীতা সাহা পালের পরিবেশনায়। অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। আবারও যাব কীর্তনে। এবারে শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

কীর্তন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমে নীতা সাহাপাল, পরে রামকুমার চট্টোপাধ্যায়, শেষে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। একটু পরে শুনবেন কর্মখারীর খবর, শুনবেন আজকের জীবিকার জন্য। 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 প্রিয় পল্লীগীতি। আজ সন্ধ্যার আসর 7:10 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:30, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর। 8:10 এবং 8:20 রয়েছে বিজ্ঞাপনদাতার পরপর দুটি অনুষ্ঠান। 8:25 বাংলা আধুনিক গান, বিভিন্ন শিল্পীর গাওয়া। নিউজ 9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 10:10 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আপনাদের সঙ্গী আজ দেবী সরকার মুখোপাধ্যায়, বিষয় গরমের মজা। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালী সংক্রান্ত ঘোষণা আজকের জীবিকার জন্য। এনএমডিসি লিমিটেড 2026-এর এক বিজ্ঞপ্তিতে তারা 180 জন অ্যাপ্রেন্টিস ভারতবর্ষের নানান প্রান্ত থেকে আহ্বান করছেন। ডিপার্টমেন্ট হচ্ছে ট্রেনিং, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বাইলাডিলা আয়রন ওর মাইন, বাচ্চেলি, ছত্তিশগড়, দন্তেওয়াড়াই। তারা বলছেন যে তারা যে পদগুলিতে অ্যাপ্রেন্টিস চাইছেন, ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, মোট 180টি পদ। স্টাইপেন্ড পাওয়া যাবে ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, তবে ইন্টারভিউ যাওয়ার জন্য প্রার্থীকে কোনো TA/DA দেওয়া হবে না। এই পদ্ধতি, মানে অ্যাপ্রেন্টিস নেওয়ার পদ্ধতি, শুরু হচ্ছে 1 জুন থেকে, চলবে 11 জুন পর্যন্ত। আবারও বলি, এই পদ্ধতি চলবে 1 জুন 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত। বাইলাডিলা আয়রন ওর মাইন বাচ্চেলি কমপ্লেক্স ট্রেনিং, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট 180 জন প্রার্থীকে নেবেন। বিস্তারে জানতে এদের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, www.nmdc.co.in, এখানে গিয়ে আরও বিস্তারে দেখতে পারবেন। আপকামিং এনএমডিসি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026-এ 180টি শূন্যপদ রয়েছে। ঠিকানা হচ্ছে এনএমডিসি লিমিটেড, বাইলাডিলা আয়রন ওর মাইন, সংক্ষেপে BIOM, বাচ্চেলি কমপ্লেক্স, দন্তেওয়াড়া, ছত্তিশগড়। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 9 মে। 9 মে থেকে 15 মে 2026-এ প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায়। আবারও অনুরোধ করব, যে সমস্ত আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইন্টারভিউতে যাবার আগে এদের নিজস্ব ওয়েবসাইটে এদের নিয়মকানুন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি আরও বিস্তারে দেখতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে BC/DGM ব্র্যাকেটে MIN, অথবা TS&E/APR 301A। তবে অনুরোধ করব সকলকে, www.nmdc.co.in, এখানে গিয়ে আরও বিস্তারে আপনার জিজ্ঞাসা পরিষ্কার করতে পারবেন। শুনলেন কর্মখালী সংক্রান্ত ঘোষণা, শুনলেন আজকের জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই 6:35-এর বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতেই জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন।
2: আমার মনে হয় দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে এনটিআর তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। দলের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। সদ্য বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, বিজেপি অথবা নির্বাচন কমিশন ফলতায় কোনো ভয়ের পরিবেশ তৈরি করেছে কিনা তা নিয়েও মানুষের মনে প্রশ্ন উঠছে। এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ওই কেন্দ্রে বিজেপির সঙ্গে সিপিআইএম এর সরাসরি লড়াই হবে বলে দলের নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। রাজ্য সরকার দামোদর ভ্যালি লিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরশুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে ডিভিসি এবং সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে ডিভিসি, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে ডিভিসি রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার ওই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। পশ্চিম বর্ধমানের আসানসোলে বার্নপুরের ত্রিবেণী মোড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের জমি দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে তৈরি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আজ ভেঙে দেওয়া হয়। এর আগে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও ওই জমি খালি করা হয়নি। এদিকে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় যুব তৃণমূল নেতা অভিক গোস্বামী কর্তৃপক্ষের এই পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছেন। পাশাপাশি বার্নপুর চত্বরে সেলের জমি দখল করে আরও যেসব ব্যবসায়ী সংস্থা বা নির্মাণ চলছে সেগুলির বিরুদ্ধে কোনো ইসকো কর্তৃপক্ষকে সমভাবে ব্যবস্থা গ্রহণ করে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি রাঙা এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে খবর। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক এল আর দেবাহতী ইন্দ্র, হবিবপুর ব্লকের বিএলআরও সহ অন্যান্য আধিকারিকরা। ভারত বাংলাদেশ সীমান্তের জিরো ল্যান্ড এলাকায় চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন তারা। এদিকে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাচার রুখতে বিএসএফ এর সঙ্গে তথ্য আদান প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ। বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, মালদায় প্রায় 40 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী চোলাচালানকারী ভারতে কোনো অবৈধ কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। কোচবিহার জেলায় আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এবং কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে গতকাল জেলার বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এক বৈঠক করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। উত্তর দিনাজপুর জেলার করুণধিকি ব্লক এর লাউতোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবধান হাইস্কুল সংলগ্ন তিনঘড়িয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে তুলে সরব হয়েছেন এলাকার গ্রামবাসীরা। প্রায় 83,92,000 টাকার ওই রাস্তাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর যে পিচ ঝালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকার বাসিন্দাদের কথায়, রাস্তার অবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদারদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। পাটের ফলনে লাভের আশা দেখছেন হুগলি জেলার বড়াগড় ব্লকের পাট চাষিরা। অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি কুইন্টাল প্রতি কাঁচা পাটে 5,925 টাকা সহায়ক মূল্য ঘোষণা করার পর এই জেলায় হুগলির চটশিল্পে পাটের চাহিদা বেড়েছে। অন্যদিকে হুগলির আরামবাগ, তারকেশ্বর, পোলবা সহ বিস্তীর্ণ এলাকায় এবার ধানের ফলন কম হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। যে পরিমাণ ধান বোনা হয়েছে এবারও তার ফলন অর্ধেক হয়েছে বলে কৃষকদের দাবি। ক্ষতি হয়েছে আলু চাষেও। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
3: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। এখন প্রিয় পল্লীগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনুন লোকগীতি।

0: বার্তা।
1: প্রিয় পল্লী গীতি আজ এ পর্যন্তই। আজ শুনলেন বিষ্ণুপদ দাস, আব্বাসউদ্দিন আহমেদ, উৎপলেন্দু চৌধুরী, রুনা লাইলা, স্বপন বসু, অংশুমান রায়, গীতা চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী ও পূরবী চট্টোপাধ্যায়ের গাওয়া গান, সবশেষে নির্মলেন্দু চৌধুরীর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা বিজ্ঞাপনের পর।
2: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন, যারা প্রতি মুহূর্তে চিঠি লিখে অপেক্ষায় বসে থাকেন, যারা আমাদের অনুভূতির সঙ্গে নিজেদের মিলিয়ে নেন, যারা মনে করেন রবি ঠাকুর প্রাণের ঠাকুর, যারা বিশ্বাস করেন প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা, তেমনি বন্ধুরা পাঠিয়েছেন তাদের অনুভূতির কথা, ভাগ করে নেব আপনাদের সকলের সাথে। আজকে প্রথমেই পড়ব ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা চিঠি। শ্রীরামপুর হুগলি থেকে আপনি লিখছেন, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। রবীন্দ্রনাথের এই রচনায় তার পূজা ভাবনা থেকে শুরু করে প্রকৃতি, প্রেম, প্রার্থনা এবং বিচিত্র সঙ্গীত ভাবনার মধ্যে পাওয়া যায় স্বকীয়তা, উদ্ভাবনী শক্তির অভিনব পরিচয়। তিনি বাণী, সুর, কথা ও ভাবের অপূর্ব সমন্বয় করে তার গানগুলি রচনা করেছিলেন। আজ সারা বিশ্বে রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত। নৃত্যচর্চার অঙ্গনে প্রথম সারিতে যে নামটি উঠে আসে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপন মনের মাধুরী মিশায়ে তিনি আমাদের উপহার দিয়েছেন চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, সাপমোচন, ঋতুরঙ্গ, তাসের দেশ, নটীর পূজা, নটরাজ ইত্যাদি অপরূপ নৃত্যনাট্য। তার ছোট গল্পের মধ্য দিয়ে দার্শনিক ভাবনার পরিচয় দেখতে পায়। তাঁর লেখা ছোট গল্পের মধ্য দিয়ে পুরানো ও নতুনের দ্বন্দ্ব, নিষ্ঠুরতা ও স্পর্শকাতরতার ছবি, নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, নিঃসঙ্গতা ও একাকিত্বের আর্তির ছবি ফুটে ওঠে নিপুণভাবে। তিনি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর শিক্ষা দর্শন ছিল দিবে আর নিবে, মিলাবে মিলিবে। নাটক নিয়েও তিনি চর্চা করেছেন। তাঁর রচিত নাটকগুলি হল বাল্মীকি প্রতিভা, রাজা ও রানী, বিসর্জন, গোড়াই গলদ, নটীর পূজা, বৈকুণ্ঠের উইল, রক্তকরবী, মুক্তধারা। 38টি নাটক রচনা করে আমাদের নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। লেখালেখির পাশাপাশি তিনি একজন দক্ষ হোমিও বায়োকেমিক চিকিৎসক। সুষ্ঠু জনস্বাস্থ্য গঠনে তিনি জোর দিয়েছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছিলেন, জল নিকাশি ব্যবস্থা উন্নত করার ওপর, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই তো বলি, প্রণাম আমার তাঁর চরণে সর্বত্রই, যার আসন পাতা রয়েছে সাহিত্যের সর্বক্ষেত্রে। এইরকম একজন অন্তরতরকে তাঁর 165তম জন্মজয়ন্তীতে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। লিখলেন এই চিঠি ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। ঠিক তাই, তাকে বর্ণনা করার ভাষা, সম্পূর্ণভাবে বর্ণনা করার ভাষা কলম সত্যি যোগায় কি? লেখার পরেও মনে হয় কত কথা বলা বাকি রয়ে গেল।

তোমারই করিয়াছি জীবনের রুদ্রবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। এই অঙ্গীকার দিয়েই চিঠি শেষ করেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম এবং ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান। বিশ্বজয়ী বিশ্বকবি আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, একজন সম্পূর্ণ মানুষ, অথচ তিনি বিশ্বের বিস্ময়। আমাদের আনন্দ, আমাদের বেদনায়, জীবন মৃত্যুতে, সুখে দুঃখে সর্বদাই তিনি সাথে রয়েছেন, বেঁচে রয়েছেন তার অনবদ্য সৃষ্টির মধ্যে। রবীন্দ্রনাথ কুসংস্কার, জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় গোড়ামির অচলায়তন ভেঙে মানুষকে মানবতা প্রেমের মন্ত্রে দীক্ষা দিয়েছেন। স্বাদেশিকতার মন্ত্রে দীক্ষিত বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর গানে, কবিতায় জাগরিত করেছেন দেশবাসীকে। আদমরাদের ঘা মেরে বাঁচিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার প্রেরণা জুগিয়েছেন। গুরুদেবের কবিতা, গান আমার বাঁচার রসদ, আমার এগিয়ে চলার মহামন্ত্র। যখন দুঃখ পাই গুনগুন করে কবির গান গাই। বন্ধু, দার্শনিক, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ বুঝেছিলেন শিক্ষা ছাড়া মানুষের মুক্তি নেই, তাই শান্তিনিকেতনে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলেন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি চেয়েছিলেন কৃষি এবং শিল্পের প্রসার ঘটাতে। আজ যখন সর্বক্ষেত্রে দুর্নীতি দেখি, তখন স্মরণ করি প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে। তিনি বটবৃক্ষের মতো ছায়াতরু, আমাদের পরম আশ্রয়, প্রণম্য কবি সদা বিরাজিত থাকবেন আমাদের মনের মণিকোঠায়। তার গানে গানেই বলতে ইচ্ছে করে, তোমারেই করিয়াছি জীবনের রুদ্রবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। লিখলেন গ্রাম এবং ডাকঘর, কৈচর, পূর্ব বর্ধমান থেকে বিশ্বনাথ বন্ধু।

0: হাতে তুলে নিলাম আজকের
1: আমার কাছে পাওয়া শেষ চিঠি। রানী ভবানী মিশ্র জয়পুরা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সে ছোটবেলায় তাকে পেয়েছি সহজ পাঠে, তারপর যতদিন গেছে তাকে পেয়েছি পত্রে পুষ্পে ঋতুচক্রের আবর্তনে। তিনি মানুষের জীবনের সব পর্যায়ে মধুর বাতাস বইয়ে দিয়েছেন গানের মাধ্যমে। তার গল্পের মধ্যে পেয়েছি মনের আরাম, অন্তরের শুভ বুদ্ধি। তাই তো তোমায় বলতে ইচ্ছে করে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। অনেকদিন আগের চিঠি, আপনি লিখেছেন সামনে আসছে 25শে বৈশাখ। হে বিশ্বকবি, সেদিন তোমার গানে, তোমার কবিতায়, তোমার গল্প উপন্যাসে, তোমার প্রবন্ধে তোমাকেই স্মরণ করব, গঙ্গা জলে গঙ্গা পুজো করে। কারণ জানি সবখানেই তোমার চরণ পাতা আছে। এ চিঠি লিখলেন রানী ভবানী মিশ্র জয়পুরা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে।

0: আজকের আজ সন্ধ্যার আসর শেষ করব এখানেই। আবারও স্মরণ করি ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা চিঠি শ্রীরামপুর হুগলি থেকে, বিশ্বনাথ বন্ধুর লেখা চিঠি গ্রাম এবং ডাকঘর কৈচর পূর্ব বর্ধমান থেকে, রানী ভবানী মিশ্র জয়পুরা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লেখা বন্ধুদের চিঠি পাঠ করলাম। ভালো থাকবেন সকলে, নমস্কার। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো রাত 11টা পর্যন্ত আপনাদের শ্রবণ সঙ্গী। আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আবারও বলি, ভালো থাকবেন সকলে, নমস্কার। আজকের আজ সন্ধ্যার আসর শুনলেন, এরপরে চলে যাব বিজ্ঞাপনদাতার অনুষ্ঠানে।
1: অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 ভাই আসি, আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে। আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাব না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লোকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লোকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো, তার 10 বছর বাদে গ্লোকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লোকোমা আছে, অথবা মূলত আপনার গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদন, কে ব্যানার্জি রোড, গোড়া বাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
5: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

0: বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ খন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে

0: এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে দেশে পথকুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26-30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

এখন জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। রাত আটটায় শুনবেন আজকের প্রসঙ্গ, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। শহর কলকাতা 8:15 এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 শুনবেন কথায় কাহিনী, সম্পাদক কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অর্থনীতি দুনিয়া 8:45 এই অনুষ্ঠানে শুনবেন অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা বিষয়ে আলোচনা, শুনবেন প্রথম পর্ব।

রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস। 9:30 শ্রবণী অনুষ্ঠানে শুনবেন কবি দেবদাস আচার্যের স্মরণে অমৃতাবোধে স্বরচিত কবিতা পাঠে শুভাশিস ভাদুরী, স্বরচিত গল্প শোনাবেন শান্তা মুখোপাধ্যায়, বাংলা ছায়াছবির গান রাত 10টায়। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। দেবস্মিতা দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 10:45। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী অনুষ্ঠানের খবর।

0: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দ শ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে একুশে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে তিন আইএএস এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। আরজিকর মামলায় ঘটনাস্থলে ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে আরজিকরে অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়া প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
5: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী একুশে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
4: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নতি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
6: আবার প্রশ্ন হচ্ছে যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসত, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
4: যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আজ প্রশ্ন তোলেন, বিজেপির কাছে কে নথি স্বীকার করল, জাহাঙ্গীর নাকি অভিষেক?
7: তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াকওভার দিয়ে দিল, এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াকওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইকে ঝুঁকলো?
4: তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতে জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল।
8: পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল সেটা সত্যিকারের লড়াই ছিল না, এটা একটা লড়াই একটা ভাব ছিল, আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস।
4: এদিকে ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর আজ দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনায় ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। এই বৈঠকেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকার কথা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার একুশে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আজ বিজেপি প্রার্থীর হয়ে ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। পূর্ব বর্ধমানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল ও সামিরুল ইসলামের নেতৃত্বে এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ জেলার বিভিন্ন ব্লকে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। হামলার ঘটনার বিবরণ শোনার পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তারা। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আইন অনুযায়ী তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকতে পারেন না। সে কারণে পরবর্তী সিইও পেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশনের হিসেবে কর্মরত 12 জন IAS আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করেছে রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের IAS শাখা থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে 2025-এর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই IAS আধিকারিকদের উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাউতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবধান হাইস্কুল সংলগ্ন তিনঘড়িয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার গ্রামবাসীরা। প্রায় 83,92,000 টাকার এই রাস্তাকে কেন্দ্র করে এলাকায় আজ চরম বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর যে পিচ ঠালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকার বাসিন্দাদের কথায়, রাস্তার অবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও গ্রামবাসীদের অভিযোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফির নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আগামীকাল বিকেলেই কলকাতায় ফিরে তিনি BSFকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। বৃহস্পতিবার তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরশুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে DVC ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে DVC, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে DVC রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির 2টি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যেই আজ থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে জনভাগিদারী অভিযান। চলবে 23 মে পর্যন্ত। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
9: নদিয়া জেলায় আজ থেকে শুরু হয়েছে জনভাগিদারী অভিযান। আদিবাসী অধ্যুষিত 6টি গ্রামে বিশেষ শিবিরে তপশিলী উপজাতি সম্প্রদায়ের মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য, সামাজিক নানান প্রকল্প ও চিকিৎসা পরিষেবা। শিবিরে সুবিধা পেয়ে খুশি তপশিলী মানুষজন।
10: আমাদের যে আদিবাসীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প, ভূমি সংস্কার, তারপরে স্বাস্থ্য, একটা ক্যাম্প করেছে আদিবাসীদের জন্য শুধু, আমাদের খুব ভালো লাগছে।
11: খাদ্য কার্ড, এসটি কার্ড যেগুলো নেই সবকিছু জমা নেওয়া হচ্ছে, আবার ওই চিকিৎসা গরু ছাগল সবকিছু এখানে শুরু হয়েছে। আমাদের আদিবাসীদের মধ্যে কোনোদিনও এরকম দেখিনি, নতুন সরকার আসার পর আমরা আদিবাসীরা খুব খুশি হয়েছি।
9: জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন,
12: আমরা ওই পরিষেবা দেওয়ার জন্য সব চেষ্টা, যা কিছু দরকার আছে ও সবগুলো কন্টিনিউ করব।
9: অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
13: আরজিকর মামলায় ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21 মে শুনানি করবে। এদিকে আরজিকরের অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদা আদালতে অভয়ার বাবার দায়ের করা এফআইআরে নাম জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
14: प्रौद्योगिकी और नवाचार रणनीतिक भागीदारी का रूप देने का निर्णय किया है। श्री मोदी ने आज ये बात नॉर्वे की राजधानी ओस्लो में आयोजित तीसरे भारत नॉर्डिक सम्मेलन के बाद नॉर्डिक देशों के नेताओं के साथ संयुक्त संवाददाता सम्मेलन में की। इस दौरान नॉर्वे, स्वीडन, आइसलैंड, फिनलैंड और डेनमार्क के प्रधानमंत्रियों ने हिस्सा लिया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि इस पर्यावरण अनुकूल भागीदारी से आइसलैंड की भूतापीय ऊर्जा और मत्स्य क्षेत्र में विशेषज्ञता, नॉर्वे की समुद्री अर्थव्यवस्था और आर्कटिक क्षेत्र में विशेषज्ञता तथा सभी नॉर्डिक देशों की समुद्री और सतत विकास से जुड़ी विशेषज्ञता को भारतीय क्षमताओं से जोड़ा जाएगा ताकि पूरी दुनिया के लिए बेहतर भविष्य सुनिश्चित किया जा सके।
15: पिछले एक दशक में नॉर्डिक देशों से भारत में निवेश में लगभग 200% की बढ़ोतरी हुई है। तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब्स क्रिएट किए हैं।
14: प्रधानमंत्री ने कहा कि आतंकवाद से कोई समझौता नहीं होगा।
15: वैश्विक तनाव और संघर्ष के इस दौर में भारत और नॉर्डिक देश साथ मिलकर एक रूल्स बेस्ड ग्लोबल ऑर्डर को बल देते रहेंगे और यूक्रेन हो या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है, और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
14: इससे पहले श्री मोदी भारत नॉर्डिक शिखर सम्मेलन में नॉर्वे, स्वीडन, आइसलैंड, फिनलैंड और डेनमार्क के प्रधानमंत्रियों के साथ शामिल हुए। सम्मेलन का उद्देश्य भारत और नॉर्डिक देशों के बीच क्षेत्रीय सहयोग बढ़ाना था। सम्मेलन में ऊर्जा, समुद्री अर्थव्यवस्था, प्रौद्योगिकी और नवाचार, स्थिरता, नवीकरणीय ऊर्जा और डिजिटलीकरण पर चर्चा हुई। प्रधानमंत्री मोदी ने आइसलैंड के प्रधानमंत्री सुश्री क्रिस्टियन फ्रॉस्टडेटी, फिनलैंड के प्रधानमंत्री श्री पेतेरी ओर्पो और डेनमार्क के प्रधानमंत्री सुश्री मेते फ्रेडरिक्सन के साथ द्विपक्षीय बैठकें भी की। प्रधानमंत्री मोदी 5 देशों की यात्रा के अंतिम चरण में आज इटली के लिए रोम के लिए रवाना हो गए हैं। श्री मोदी का 2 दिन का दौरा व्यापार, निवेश और तकनीकी नवाचार के क्षेत्रों में द्विपक्षीय सहयोग को मजबूत करेगा। रक्षा मंत्री राजनाथ सिंह 3 दिन की यात्रा पर आज दक्षिण कोरिया की राजधानी सोल पहुंचे। यात्रा का उद्देश्य दोनों देशों के बीच रक्षा सहयोग और रणनीतिक भागीदारी को और सुदृढ़ करना है। गृह मंत्री अमित शाह ने कहा है कि अगले 5 वर्ष में छत्तीसगढ़ का बस्तर संभाग देश का सबसे विकसित जनजातीय संभाग बन जाएगा। बस्तर में श्री शाह ने कहा कि सरकार का लक्ष्य वर्ष 2031 तक बस्तर के लोगों की औसत आमदनी में 6 गुना वृद्धि करना है। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने कहा है कि आज नई दिल्ली में एक उच्च स्तरीय बैठक की अध्यक्षता की, जिसमें आगामी नीट यूजी की दोबारा परीक्षा की तैयारियों का जायजा लिया गया। परीक्षा के आयोजन में पूरी ईमानदारी और पारदर्शिता की जरूरत पर बल देते हुए श्री प्रधान ने निर्देश दिया कि पिछली परीक्षा प्रक्रिया में पाई गई सभी कमियों को पूरी तरह से दूर किया जाए और उन्हें खत्म किया जाए। कलकत्ता उच्च न्यायालय ने कहा है कि वो पश्चिम बंगाल में आरजी कर दुष्कर्म हत्या मामले में आगे की जांच के लिए पीड़िता के अभिभावकों और केंद्रीय अन्वेषण ब्यूरो सीबीआई के आवेदन पर बृहस्पतिवार को सुनवाई करेगा। पीड़िता के अभिभावकों ने अपराध की आगे की जांच के लिए उच्च न्यायालय में याचिका दायर कर इस क्रूर घटना में एक से अधिक व्यक्तियों के शामिल होने का दावा किया है। भारत और अफगानिस्तान के बीच एकमात्र क्रिकेट टेस्ट मैच और 3 एकदिवसीय मैच की श्रृंखला के लिए भारतीय टीम की घोषणा कर दी गई है। शुभमन गिल टेस्ट टीम के कप्तान और केएल राहुल को उपकप्तान बनाया गया है। उधर आईपीएल क्रिकेट में जयपुर में राजस्थान रॉयल्स और लखनऊ सुपर जायंट्स के बीच मैच जारी है। ताज़ा समाचार मिलने तक लखनऊ सुपर जायंट्स ने 6 ओवर में बिना किसी नुकसान के 83 रन बना लिए हैं। मैच की शुरुआत में राजस्थान ने टॉस जीतकर गेंदबाजी का फैसला किया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
16: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय रेणुका। Prime Minister Narendra Modi said, India and Nordic countries have decided to give their relations the form of Green Technology and Innovation Strategic Partnership. Mr. Modi made the remarks while addressing a joint press meet with leaders of Nordic nations after attending the third Inter-Nordic Summit in Norwegian capital Oslo today. Prime Minister Modi said, with this green technology partnership, they will connect Iceland's expertise in geothermal and fisheries, Norway's expertise in blue economy and Arctic, and all Nordic countries' expertise in maritime and sustainability to India's skills to ensure a better future for the entire world.
15: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियोथर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक, और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज को भारत के स्केल के साथ जोड़कर पूरे विश्व के लिए एक बेहतर भविष्य सुनिश्चित करेंगे।
16: Prime Minister Modi said, to provide energy and speed to India's relations with Nordic countries, they formed this format 8 years ago. He said, in past 10 years, their bilateral trade has increased about 4 times.
15: 10 वर्षों में हमारा बायलेटरल ट्रेड लगभग 4 गुना बढ़ा है। नॉर्डिक देशों के इन्वेस्टमेंट फंड भी भारत की रैपिड ग्रोथ में अहम साझेदार बन रहे हैं। पिछले एक दशक नॉर्डिक देशों से भारत में निवेश में लगभग 200% की बढ़ोतरी हुई है। तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब्स क्रिएट किए हैं।
16: From Oslo, Prime Minister Modi since left for Italy on the fifth and final leg of his five-nation tour. Union Education Minister Dharmendra Pradhan today chaired a high-level meeting in New Delhi to assess preparations for the forthcoming NEET UG re-examination for admission to undergraduate medical education. Stressing the need for complete integrity and transparency in the conduct of the examination, Mr. Pradhan directed that all gaps identified in the earlier examination process must be comprehensively addressed and eliminated. The minister emphasized that re-examination must be conducted in a secure, seamless and foolproof manner under stringent security protocols. In West Bengal, Trinamool Congress candidate Jahangir Khan today announced the withdrawal of his nomination for the by-election to the Falta Assembly constituency to be held on Thursday. With Khan out of the fray, the contest will now be among BJP candidate Dibangshu Panda, Congress nominee Abdur Razak Molla and CPIM candidate Sambhunath Kurmi. The Supreme Court today for the first time allowed a euthanasia for rabid, incurably ill or demonstrably dangerous stray dogs, citing the need to protect human life and public safety. Meanwhile, the top court also dismissed pleas seeking a recall of its earlier order on the relocation and sterilization of stray canines, as it observed that the right to live with dignity encompasses the right to move freely without the threat of harm from dog bite attacks. The IMD has issued a red alert for warm night conditions over Uttar Pradesh, Madhya Pradesh and Vidarbha till Thursday. The weather agency has forecast heat wave to severe heat wave conditions over Punjab, Haryana, Chandigarh and Delhi for tomorrow. The Kremlin has confirmed that Russian President Vladimir Putin will attend the BRICS summit scheduled to be held this year in New Delhi under India's chairmanship. The Russian embassy in South Africa, in a post on social media platform X, cited an aide to Putin, Yuri Ushakov, and saying that the Russian president will attend the summit from September the 12th to 13th. In IPL cricket, Lucknow Supergiants were 97 for no loss in 7.2 overs against Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur a short while ago. In cricket, the Indian squads for the Test and ODI series against Afghanistan were announced today with several notable changes across both formats. Wicketkeeper batter Rishabh Pant has been removed as vice-captain of the Test side and also dropped from ODI squad. And with that, we end this news bulletin.
3: দিল্লি কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন পরপর বিজ্ঞাপনদাতার দুটি অনুষ্ঠান।
17: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
18: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।

0: তাই হয়, তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে, আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর।

0: তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে, আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো। প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে, মোবাইলের যে মগ্নতা সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরুন নিন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন, রুটিন মাফিক খাওয়া ঘুম এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল, নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে ক্লিনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার। আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
5: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ার থেকে শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্পতালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরের রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তাম্বাকু, খৈনি বা

0: অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজ লভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য টিপিএম, টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
4: ১০ লাখের লটারি জিতেছি আমি।
5: জাল অফার্স থেকে সাবধান।
6: আরবিআই এ কথা বলে
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মৃণাল চক্রবর্তীর গাওয়া গান শুরুতেই।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের পর সুমন চট্টোপাধ্যায়ের গাওয়া গান। একটি ঘোষণা, আকাশবাণী মুর্শিদাবাদের উদ্যোগে আকাশবাণীর 90 বছর উদযাপন উপলক্ষে আরও একটি অনুষ্ঠান রয়েছে আগামীকাল সকাল 6:30। আমরা আকাশবাণীকে ভালোবেসে হাঁটব। এই উৎসবে সামিল হওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র আবেদন রইল। আসুন, যারা আকাশবাণীকে ভালোবাসে, যাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে আকাশবাণী, তারা সকলে মিলে এই 90 বছর উদযাপন করব আগামীকাল। আমরা আকাশবাণী ভবন থেকে শুরু করে হাঁটব বহরমপুর শহরের স্কোয়ার ফিল্ড পর্যন্ত। আবারও বলি, বহরমপুর শহরের স্কোয়ার ফিল্ড পর্যন্ত আমরা হাঁটব। আসুন, সকলে মিলে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলি 90-এর উদযাপনের আরও একটি অনুষ্ঠানে। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে নচিকেতা চক্রবর্তীর গাওয়া এই গান।

0: নচিকেতা চক্রবর্তীর গাওয়া গানের সঙ্গে শেষ হলো এখনকার আধুনিক গান। আজ শুনলেন যেসব শিল্পীর গাওয়া গান, মৃণাল চক্রবর্তী, বনশ্রী সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, সবিতা চৌধুরী, মুকেশ, আরতি মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, সবশেষে নচিকেতা চক্রবর্তী। আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন নিউজ এট 9 দিল্লি কেন্দ্র থেকে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই অ্যাম সুভদ্রা রামচন্দ্রন উইথ দ্য নিউজ এট 9। The headlines. Prime Minister Narendra Modi says investments from Nordic countries in India rose by 200% in past decade, attends third India-Nordic summit in Oslo with counterparts from Norway, Sweden, Iceland, Finland and Denmark. Education Minister Dharmendra Pradhan reviews preparation for NEET UG re-examination to be held next month. Supreme Court allows euthanasia for rabid and dangerous stray dogs to protect human life. Russian President Vladimir Putin to attend New Delhi BRICS summit in September this year. IMD warns of severe heatwave conditions in northern India, forecasts heavy rainfall in southern region. In cricket, Shubman Gill to lead Indian squads in Test and ODI series against Afghanistan. India and the Nordic nations comprising Norway, Sweden, Denmark, Finland and Iceland have elevated their bilateral ties to a green technology and innovation strategic partnership. Mr. Modi made the announcement while addressing a joint press meet with leaders of Nordic nations after attending the third India-Nordic summit in Norwegian capital Oslo today.
2: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियोथर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज को भारत के स्केल के साथ जोड़कर पूरे

দিল্লি কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: जैसे कि आप जानते हैं विविध भारती हर महीने करता है अपनी एक महफिल सृजन भारती। इस बार सृजन भारती लेकर आ रहा है लोक संगीत की भीनी खुशबू और कुछ दिलचस्प बातों का गुलदस्ता। और ये कार्यक्रम होगा एक मुक्ताकाशी रंगमंच पर। 21 मई शाम 6:30 पर लोक संगीत और कुछ दिलचस्प बातों से सजा रंगारंग कार्यक्रम। आयोजन स्थल है ज्ञान सागर मुक्ताकाशी ऑडिटोरियम रघुनाथ टावर के सामने देवीदास लेन बोरीवली पश्चिम मुंबई। प्रवेश बिल्कुल मुफ्त। आप सभी खुद आएं और अपने दोस्तों को लेकर आएं।
1: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠানে। অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। মনে করিয়ে দিই আগামীকাল সকাল 6:30 আকাশবাণীর 90 বছর উদযাপন উপলক্ষে রয়েছে ওয়াকাথন। আসুন সকলে মিলে আকাশবাণীর 90 বছর উদযাপন করি। স্বাগত আপনাকে আকাশবাণীর মুর্শিদাবাদ কেন্দ্রে। এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিশ্বে বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে।
3: আজ হমনে ভারত আর নর্ডিক সম্বন্ধ গ্রিন টেকনোলজি এন্ড ইনোভেশন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা স্বরূপ দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। ইস গ্রিন টেকনোলজি পার্টনারশিপ সে হম আইসল্যান্ড কি জিও থার্মাল আর ফিশারিজ, নরওয়ে কি ব্লু ইকোনমি আর আর্কটিক আর সভি নর্ডিক দেশো কি ম্যারিটাইম আর সেন্সিটিভিটি মে এক্সপার্টিজ কো সাস্টেনেবিলিটি কি এক্সপার্টিজ ভারত কে স্কেল কে সাথ জোড় কর পুরে বিশ্ব কে লিয়ে এক বেহতর ভবিষ্য নিশ্চিত করেঙ্গে।
2: প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশগুলির বিনিয়োগ ভারতে প্রায় 200% বৃদ্ধি পেয়েছে।
3: 10 বর্ষ মে হামারা বায়োলেটারাল ট্রেড লগভগ 4 গুণা বড়া হ্যায়। নর্ডিক দেশো কে ইনভেস্টমেন্ট ফান্ড ভি ভারত কি র্যাপিড গ্রোথ মে অহম সাঝেদার বন রহে হ্যায়। পিছলে 1 দশক নর্ডিক দেশো সে ভারত মে নিবেশ মে লগভগ 200% কি বড়োত্রি হুই হ্যায়। তেজি সে বড়তে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট নে ভারত কি গ্রোথ স্টোরি মে তো যোগদান দিয়া হি হ্যায়। সাথি নর্ডিক দেশো কি অর্থব্যবস্থাও মে ভি বহুত সকারাত্মক ভূমিকা নিভাই হ্যায় আর হাজারো নয়ে জবস ক্রিয়েট কিয়ে হ্যায়।
2: অন্যদিকে নর্ডিক নেতারা তাদের বক্তব্যে গণতন্ত্র, নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুদ্ধসহ অন্যান্য অশান্তির মোকাবিলায় তারা ভারতের সঙ্গে দৃঢ় সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ভারত নর্ডিক অংশীদারিত্ব আগামী দিনে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করেছে। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যেসব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্চিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বৈঠক চলাকালীন পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও আপন আশ্রয় হিসেবেই থাকবে। নতুন দিল্লিতে আজ রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মেলনে তিনি বলেন, উভয় ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে দেখা যায় প্রায়শই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং ভারতে আশ্রয় খোঁজেন। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা সব দেশের সংখ্যালঘুরাই ভারতে আশ্রয়, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্য আসেন। এই শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের বিষয় এবং অভাব অভিযোগের কথা শোনার জন্য তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনকে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধনের মতো প্রকল্পগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা করে চলেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং এলিভেটেড করিডোরের মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার মূল্য 12,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময় বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বজায় রেখেছে। কেন্দ্রীয়

0: স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যনীতিকে সামনে রেখে ভারত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, সমগ্র সমাজকে সামনে রেখে ভারত উন্নতমানের এবং সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের চিকিৎসা পরিষেবার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি বলেন, দলীয় কোনো নেতা তার পাশে না দাঁড়ানোর জন্যই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন।
3: এই ঠিক প্রচারের শেষ সময় এসে জাহাঙ্গীর সরে দাঁড়ালো, তার কারণ ওর পাশে কেউ দাঁড়ালো না। যার হয়ে তোলা তুলেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি 80 জন এমএলএ জিতেছিল, এমপি আছে, কেউ ওর আসেনি, আর পাবলিকের বিরুদ্ধে সেই জন্য পালিয়ে গেল।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঘাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 21 মে ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 24 মে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মারাঠওয়াড়া এবং ওড়িশায় আগামী 2-3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মাসাদা সূর্যসেন মেট্রো স্টেশনের আপলাইনে আজ ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আজকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সন্ধ্যে 7:20 নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। BCCI আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন শুভমান গিল, সহ অধিনায়ক KL রাহুল। একদিনের দলেরও নেতৃত্ব দেবেন শুভমান। শ্রেয়াস আইয়ারকে একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী কলকাতা কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:11 হয়ে 10 সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধু, আরও একটি কথাও গানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অপেক্ষায় রয়েছেন জানি, চলুন সকলকে সঙ্গে নিয়ে আরও একটি কথাও গানে। বিষয় তো আজকে বেশ কয়েকবার শুনেছেন আপনারা, গরমের মজা। গরমের মজা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। উপরন্তে রয়েছেন আপনারা 9434921300, 0348225964 আপনার অপেক্ষায়। তার আগে বলি, বিষয় শুনে নিশ্চয়ই অনেকে নাক মুচকেছেন, গরমে আবার মজা? কিন্তু যে মানুষ শীতকাল একেবারেই না পছন্দ, বিরক্ত, তিতি বিরক্ত, এত ঠান্ডা যার একেবারেই ভালো লাগে না, তিনি কিন্তু শুনে বেশ মুচকে হেসেছেন, আহা গরম মজা। আসলে ওই যে বলি না আমরা যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বিভিন্ন ঋতু ভেদে কত কিছু পাওয়া, কত না পাওয়া, তবে সকলের যে সব বিষয়ে ভালো লাগবে সে কথা বা বলি কী করে, তবুও কেন জানি মনে হচ্ছে গরমকাল আমার কাছে খুব মজার। আপনাদের অনেকেই আছেন যাদের কাছে গ্রীষ্ম ঋতু, গরমকাল

0: আমরা মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটব আকাশবাণীর 90 বছরের জন্য বহরমপুর স্কোয়ার ফিল্ড পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে সকালবেলায়, আর চলুন এই 45টি মিনিট আমরা গরমের মজা উপভোগ করি।
1: বড় গরম,

নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই আড্ডায়। গরমের মজা, গরম বলেই যারা নাক কুঁচকে ওঠেন, ঘামে একেবারে জবরদস্ত অবস্থা, তাদের এই ঋতু ভালো লাগবে না। কিন্তু একটু ভাবুন তো, একেবারে ভালো লাগবে না। এই যে গাছে গাছে এত সুগন্ধি ফল, বেশ গাছে আম প্রায় পাকার মুহূর্তে, কোথাও কোথাও তোমরা বাজারেও দেখছি লিচু গাছটা একেবারে লালে লাল হয়ে আছে, সবুজ পাতার ফাঁকে, সবুজ পাতার ফাঁকে লাল টসটসে লিচু দেখতে কার না ভালো লাগছে। তাল গাছের দিকে উঁকি মেরেও নিশ্চয় দেখছেন যে ওরে বাবা, সেও তো বড় হতে চলল। তো এই সমস্ত কিছু উপেক্ষা করার উপায় আছে নাকি পাবেন অন্য কোনো ঋতুতে? তাহলে গরমকাল ঘামে একেবারে জেববার হয়ে যাওয়া পরেও আনন্দ থাকে, বলুন তো। যে বেশ সারাটা দিন আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে ঋতুই করছেন, সূর্য যেন নেমে এসেছে বেশ কয়েক মিটার, তার উত্তাপে আপনার মাথা গরম, ভালো লাগছে না, আর মনে মনে প্রত্যাশা করছেন ওই যে ঈশান কোণে জমে উঠবে মেঘ, বা হয়তো গলা ছেড়ে গেয়েই ফেললেন একখানা মেঘ ভেসে এলো আকাশে, করছেন নাকি? আর ঠিক সেই সময় দেখছেন যে সত্যি সত্যি তো বেশ দানা মারতে শুরু করেছে মেঘ, গেল বলে শন শন করে হাওয়া বইতে শুরু করলো, তখন ভালো লাগে না বলছেন? গরমকালে মজা নেই, এতক্ষণ ধরে ঘামে প্যাচপেচে শরীরে ওই যে বাতাসটুকু বয়ে গেল আর আপনার গরম কমে গেল, সে বাতাস গ্রীষ্মকালের বাতাস না হলেও হয়তো বা আপনার মনে হচ্ছিল যে বসন্ত বাতাস। হয় কখনো এরকম? আবার ধরুন সারাদিনের ক্লান্ত শরীর যখন বিধ্বস্ত, যখন বিছানায় যেতে চাইছে, তখন গিন্নি আপনাকে ডাকলেন আর দেখলেন বেশ কাঁধা উঁচু থালা ভর্তি জলে ভেজানো ভাত, পাশে মসুর ডালের বড়া, পেঁয়াজ লঙ্কা ছাতু পাশে রেখে দিয়েছেন, একটু চানাচুর, কাঁচা তেল, তখন মনে হয় না এই মজা।

0: এই আনন্দ এ তো শুধু গরমকালের জন্যই, অন্য সময় তো পাওয়া যায় না। তাহলে গরম যতই আমরা ঘামে ভেজা প্যাচপ্যাচে শরীরে বলি না কেন যে গরম ভাল লাগে না, কিন্তু একটু খুঁজে দেখুন গরমে কত মজা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো বন্ধু, আপনাকে স্বাগত আজকের কথা ও গানের এই আড্ডায়। হ্যালো, কে রয়েছেন? না, বন্ধু এসে চলে গেলেন, আমি বরং একটু অপেক্ষা করি আর ওই যে গরমের মজার কথাগুলো যা নিজে উপভোগ করছি সেই রকম কথা। গ্রীষ্মকাল সত্যি বড় আনন্দের, খুব মজার। কিন্তু কিছু বছর আগেও যখন সকলের ঘরে ঘরে, এখনও বলছি না যে সবার ঘরে রয়েছে, কিন্তু ঘরে ঘরে ইনভার্টার যখন আসেনি, কারেন্ট চলে যাওয়ার পর মনে হচ্ছে ইস পড়া থেকে ছুটি, কারেন্ট চলে গেছে, এই লণ্ঠনের আলোয় আর পড়তে ভাল লাগছে না, মা হয়তো বললেন যা একটু ঘুরে আয়, এ বাড়ি থেকে দুটো, ও বাড়ি থেকে তিনটে, ও বাড়ি থেকে একটা, বেশ রাস্তায় হই হই করে ঘুরছেন। আর শুধু ঘুরছেন তা না, তারই মাঝে ভাবছেন যে বড় হয়ে গেছি, এবার একটু ছোটাছুটি করা যায়, একটু খেলা যায়, নতুন কোনো খেলা উদ্ভাবন করছেন, আর সকলে মিলে বেশ হই হই করে বেড়াচ্ছেন ওই অন্ধকার গরমের রাত্রিতে। শনশন করে হয়তো বাতাস বইতে শুরু করলো, তখন মনে হলো দূর কে চার দেয়ালের মধ্যে বন্ধ থাকে, এটাই বেশ মজার, কারেন্ট যেন আরো খানিকক্ষণ না আসে। নমস্কার, কে রয়েছেন? জোরে বলতে হবে, কে রয়েছেন? লালবাগ থেকে।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, লালবাগ থেকে অভিজিৎ দাস।
0: বলুন অভিজিৎ বাবু।
1: আমি প্রথম মানে কল করলাম আপনাদেরকে, আপনাদের প্রোগ্রাম অজয় দেবগনের প্রোগ্রাম শুনেছিলেন, মানে আমার ইতিহাস ছিল না, ওর জন্য করতে পারিনি। আমার অজয় দেবগনের ফ্রেন্ড ঠিক আছে।
0: আচ্ছা,
1: আমাদের বাগান আছে, আম আমাদের বাড়িতে আছে, আমের রস খাই মানে পুড়িয়ে,
0: আমের শরবত,
1: শরবত একবার খাই, খুবই ভালো লাগে, এবং কি রোদ্দুর থেকেও দূরে রাখে। আমি নিজেকে বলছি না, শ্রোতাদেরকেও বলছি, যারা শুনছেন তার জন্য এরকম করেন, ঠিক বলছি দিদি?
0: হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক। আম পোড়া শরবত খেলে রোদ লাগা থেকে রক্ষা পাওয়া যায়,
1: রোদ লাগা থেকে দূরে থাকে।
0: হ্যাঁ,
1: আর একটু পেঁয়াজ খাওয়া যায়, রোদ্দুর থেকেও দূরে থাকা যায়।
0: আচ্ছা ঠিক
1: দিদি, ঠিক বললাম না?
0: হ্যাঁ হ্যাঁ, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ওষুধের কাজ করে। ভালো থাকবেন অভিজিৎ বাবু, নমস্কার। আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ নমস্কার, থাকবেন,
0: ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ,
1: ভালো থাকেন, আপনিও ভালো থাকেন।
0: আমরা কথা বলছিলাম আমাদের লালবাগের বন্ধু অভিজিৎ বাবুর সঙ্গে। গরমকালের মজার অন্ত নেই, এই যে বললাম কারেন্ট চলে গেছে, পড়াশোনা থেকে ছুটি, রাস্তায় হই হই করে বেড়াচ্ছি, এ তো গেল একটা দৃশ্য। কিন্তু যাদের বাড়ির পাশে আমবাগান রয়েছে এখনও, এই যে যেমন অভিজিৎ বাবুর বাড়ির পাশে এখনও আমবাগান রয়েছে, আমবাগানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখেছেন যে যতদিন গাছে আম থাকে ততদিন বাগালরা ওই মাচা তৈরি করে পাহারা দেয়, সেই মাচাও কখনো কখনো একেবারে আড্ডাস্থল হয়ে যায়। হয়তো ঝড়ে যে আমগুলো পড়েছে কখনো মাচার ওপর, কখনো মাচার নিচে, একবারে ঢিপ করে জড়ো করা থাকে, আর সেই আমের দিকে ছোট ছোট বাচ্চাদের বেশ নজর, একটু নুন ঝাল তৈরি করে কাগজে মুড়ে একটা ছোট্ট চাকু নিয়ে, ব্লেডের ব্যবহার এখন অনেকটাই কমে গেছে, আমাদের ছেলেবেলায় দেখতাম যে ওই ঝিনুক মাঝখানে ঘষে ঘষে, ইঁটের সঙ্গে ঘষে ঘষে মাঝখানটা গোল করে সেটা দিয়ে আমের ছাল ছাড়ানো হতো। কাঁচা আম নুন ঝাল দিয়ে খেতে বা কাঁচা আম থেঁতো করে মেখে কাসুন্দি দিয়ে দুর্ধর্ষতার স্বাদ, এই মজা গরম ছাড়া আর কখনো সম্ভব পাওয়া? অথবা বীরভূমের দিকে দেখেছি রেওয়াজ আছে যে দিনের শেষে বেশ জল ঢালা ভাত, একটু টক দিয়ে, টকের কোনো তরকারি বা টক ডাল দিয়ে বা টকডাল হয়তো উনুনের উপরে দিয়ে রেখে শুকনো শুকনো করে সেটা দিয়ে ভাত মেখে, আহা সেই স্বাদ গরম ছাড়া অন্য কোনো সময় সম্ভব পাওয়া? পান নাকি আপনারা, বলুন দেখি। নমস্কার, কে রয়েছেন?
2: দিদি নমস্কার।
0: নমস্কার,
2: আমি মোহাম্মদ খুরশিদ আলী মন্ডল, তালমুকুতে বলছি।
0: জানি তো, বলুন।
2: তার আগে বলি আপনার টাকা সারা দিয়ে কাল সকাল সাড়ে ছয় ছেড়ে দেবো।
0: আচ্ছা ঠিক আছে, আসুন, স্বাগত, আগে থেকে জানিয়ে রাখলাম, চলে আসবেন।
2: গরমের মজা।
0: হ্যাঁ, গরমের মজা
2: সত্যি খুব মানে উপভোগ করি আমরা। এই গরম বিভিন্ন রকম লিচু, আম, কাঁঠাল, এই সমস্ত ফল খাই।
0: তালশাঁস?
2: হ্যাঁ, তালশাঁস ভালো লাগে। আর গরমকালে বাগানে আমাদের বাড়ির পাশে বাগান আছে, সেই মাঠানে গিয়ে দুপুর এবং রাত্রিবেলা একটু মানে আরাম করি আর কি।
0: হ্যাঁ, হাওয়া খেতে বেশ লাগে কিন্তু
2: ভালো লাগে।
0: হ্যাঁ, হাতে গামছা থাকে,
2: ভালো বিষয় গিয়েছেন।
0: শুনতে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। গরমকাল গ্রীষ্মকালের ঝড়, তার সৌন্দর্যও কিন্তু অন্যরকম, তাই না? দেখুন তো, গানে গানে সেটাই সেই আস্বাদটুকু দেবার চেষ্টা করছে।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: তখন কিন্তু শিল গুলো যখন মাটিতে পড়ে থাকে না, তখন কুড়িয়ে কুড়িয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে গরমকালে। এটা কিন্তু একটা সময় খেতে আমরা ছোটতে চোখ মুখ লাল না হওয়া পর্যন্ত বাড়িতে আসে, তারপরে গড়ে পড়বে
0: ভেজা ভেজা পিঠে মায়ের বা বাবার একখানা থাপ্পড় জ্বলতে থাকে,
1: খুব মজা। ঠিক আছে, এটুকু বললাম।
0: আচ্ছা আচ্ছা, ভালো থাকুন।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: প্রবীর বাবু, গরমে কোন খাবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা শুনবো।
1: দেখুন দেখুন দিদিভাই, গরমে আমার তো ছাতু, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, ছাতু, শরবত, এইটা খুব ভালো লাগে আমাকে। এবং ওইটা খেলে আর কি পেটটাও ভারী থাকে আর খাওয়াটাও বেশ ভালো হয়।
0: সকালে খান নাকি অন্য কোন সময়?
1: না, ওটা সকালে নয়, ওটা হচ্ছে আপনার ওই 10টা 10টা চান চান করে
0: জলখাবার খেতে পছন্দ করেন। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, লেবুর রস
1: দিয়ে, এটা খুব ভালো।
0: না না, আমি জানি, খুব ভালো লাগে, খুব।
1: হ্যাঁ, এবং পেটটাও ইয়ে থাকে আর শরীরের কোনো
0: অসুবিধে হয় না। হ্যাঁ, পেটটা ঠিক আছে।
1: না,
0: এটা আমার খুব পছন্দের খাবার, আমার নিজেরও খুব পছন্দের খাবার, ছাতুর শরবত।
1: মাঝে মাঝে রাত্রে ভিজে ভাতের সাথেও ওই পেঁয়াজ
0: ছাতু রেখে, হ্যাঁ,
1: ছাতু মাখা, হ্যাঁ, এটাও ভালো লাগে।
0: ছাতু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভাতটা ভালো করে মেখে একটু বুটে চানাচুর লাগবে, তাই না? ডাল চানাচুর
1: আর কিছু লাগবে না।
0: ঠিক ঠিক ঠিক। তাহলে বলুন, গরমকাল মজার কিনা? গরমকাল মজার কিনা বলুন।
1: গরমকালে দেখুন, গরমকালে অনেক কিছু পাওয়া যায়, আম, লিচু, কাঁঠাল, এগুলো গরমকালেই পাওয়া যায়, অন্য কালে কিন্তু পাওয়া যায় না।
0: ঠিক,
1: তো এই জন্য ভালো
0: থাকবেন,
1: এটুকু বললাম।
0: আচ্ছা, ভালো থাকবেন। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারবেন, আমাদের এখানে অমর দা ছিলেন, অমর বিশ্বাস। অমর বিশ্বাস, তার কিন্তু খুব মানে অপছন্দের ঋতু ছিল শীতকাল। আমরা যেমন অনেকেই যারা একটু মোটাসোটা মানুষ, তারা কিন্তু খুব পছন্দ করি যে বাবা শীতকালে অন্তত ঘামবো না, ঘামে প্যাচপ্যাচে শরীর হবে না, ভাল লাগবে, বেশ রঙিন রঙিন জামা কাপড় পরা যাবে। কিন্তু অমর দা শীতকালেরই তার নাক সিটকাতেন, মনে দূর শীতকাল কবে যাবে, কবে গরমকাল আসবে। তিনি গ্রামের মানুষ, শীতকাল তার কাছে অপছন্দের, অথচ গরমকাল তার ভীষণ প্রিয়। মানে নিশ্চিন্তে ঘোরা যায়, খাওয়া যায়, যা ইচ্ছে, চিড়ে, মুড়ি, দই, ঘোল। যদিও খাবার অভ্যাসটা আমাদের বদলে গেছে অনেকখানি, এখন আমরা অনেক বেশি দোকানের খাবার খেতে, মানে দোকানের খাবারের উপর নির্ভরশীল। ঘরোয়া খাবার দাবার কমে গেছে, কিন্তু যাদের বাড়িতে এই রেওয়াজ রয়েছে, তারা কিন্তু গরমের দিনটাকে সুন্দর উপভোগ করেন। বন্ধুকে রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার দিদিভাই, আমি বাবুরাম মন্ডল কথা বলছি, মানিকনগর বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে।
0: বলুন, নমস্কার।
2: গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, তার সাথে যে পশ্চিম আকাশে একতালি মেঘের থেকে আগত যে ঝড়ের সাথে যে শীতল বাতাস, হ্যাঁ, সেটা পরম মানে শান্তির একটা জায়গা। আর আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলার যে সুগন্ধ এই গ্রীষ্মের যে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, সেটাও কিন্তু কম একটা গর্বের ব্যাপার না। মানে খুব ভালো একটা জিনিস যে গন্ধে ভরে যায়, মনটা ভরে যায়। আর গর্ব, কষ্ট তো একটু হয় দিদিভাই, কিন্তু কষ্ট হলেও কিন্তু এই গ্রীষ্মের অনেক কিছু, যেমন খাবারের কথা বললেন, সেরকম আমার একটা খাবার হচ্ছে দিদিভাই, যে ওই যে ছোলার ছাতুকে বলো না, ছোলার ছাতু দিয়ে পান্তা ভাত সকালবেলায় যদি
0: দুর্দান্ত। শহুরে মানুষরা হয়তো ভাববে এ আবার কি অখাদ্যি কুখাদ্যি, কিন্তু আমরা যারা খেয়েছি তাদের কাছে তো অমৃত সম, তাই না?
2: একদম একদম দিদিভাই, পেটটাও ভালো থাকে, পেটটা ভালো থাকে গরমের সময়, পেটটাকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই এগুলো। তারপরে তো আখের রস আছে, আপনার ধরুন ডাব আছে, এগুলাতে বেশি খেলে অনেক পেটের উপকার হয়। আসলে পেটটাকে ঠান্ডা রাখতে,
0: ডাবটা কিন্তু ভীষণ দামি হয়ে যাচ্ছে, তাই না বলুন? নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রমশ, সকলে তো পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিজে ভাত বেঁচে থাকুক, আমাদের ভিজে ভাতের আমানি বেঁচে থাকুক, জল বেঁচে থাকুক। যে কৃষক বন্ধু সারাদিন ধরে মাঠে কাজ করছেন, ওই যে বাড়ি থেকে তার জন্য যখন ওই ভিজে ভাত মাথায় করে নিয়ে যাওয়া হয়, একটু পেঁয়াজ লঙ্কা, একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে বা একটু বড়া দিয়ে, তার বিকল্প কি কিছু হতে পারে বলুন? আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। কত কথাই তো বলবার আছে, তাই না? জানি না একটি অনুষ্ঠানে সব কথা বলা হয়ে উঠবে কিনা। আজকে কথা প্রসঙ্গে আপনাদের অর্চিতা দিদি, অর্চিতা ঘোষ, অর্চিতা এসেছিল, গল্প করছিল, বললো গরমের মজা দেবীদি অসাধারণ হবে।

0: আমি বললাম, শুন, গরমের মজাটাই তো অসাধারণ। অন্য কোনো ঋতুতে এই গরমের এই মজাটা আমরা উপভোগ করতে পারি না। আমি বললাম, আচ্ছা বলতো তোর কী খেতে ভালো লাগে? বললো, কেন, রাত্রিবেলা বেশ জল দেওয়া ভাত, ভাতটা দুপুরেই জল দিতে হবে, ভাতটা বেশ মজে যাবে। সে মজা মজা ভাতে বলছে, আমার ঠাকুমা না দিদিমা কার কথা বলছিলেন, তিনি মুসুরির ডালের সঙ্গে এক মুঠো গোবিন্দভোগ ভিজিয়ে দিতেন, মানে ডাল আর চাল একসঙ্গে ভিজিয়ে দিতেন। বলতেন, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিচ্ছু না দিয়ে একটা বড়া তৈরি করতেন। সেই বড়াটা এতটাই মুচমুচে, এত ক্রাঞ্চি হতো, ওই ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগতো। কদিন আগে একজন বলছিলেন যে বীরভূমে কোনো কোনো অঞ্চলে বেশ রেওয়াজ আছে, কান্দির বন্ধুরা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে তারা ওই কলাইয়ের ডাল ভাজা, মানে মাসকলাইয়ের ডাল ভেজে নিয়ে তারা সেটাকে গুঁড়ো করেন। গুঁড়ো করে সেইটাকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে ওই জল দেওয়া ভাত বা পান্তা ভাতের সঙ্গে খাওয়ার রেওয়াজ আছে। সেটাও নাকি দুর্দান্ত লাগে। আমি একবার টেস্টও করেছিলাম জানেন তো, কলাইয়ের ডালটা অত মিহি করে বাঁটতে পারিনি, একটু গুঁড়ো হয়েছিল, মানে মেখে খেয়েছি, দেখলাম হ্যাঁ ভালোই তো লাগে, বেশ একটু অন্যরকম স্বাদ। সেরকম এক স্বাদের গল্প শোনাচ্ছেন রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। লিখছে, নমস্কার দিদি, গরমে যারা মজা পান তাদের দলে আমিও আছি, কারণ শীতে আমার খুব কষ্ট হয় আর সেই কষ্টের কথা মনে পড়ে গরমটাকে বেশ আমার ভালোই লাগে। এটুকুই বললাম, সবাই সুযোগ পান। আচ্ছা ঠিক আছে, আমি কোনো খাবারের কথা মনে মনে কল্পনা করছিলাম যে রতনবাবু নিশ্চয়ই বীরভূমের কোনো স্পেশাল খাবারের কথা বলবেন যেটা কেবলমাত্র গরমকালেই আমরা খেয়ে থাকি। আরেকজন বন্ধু মেসেজ করেছেন, কিন্তু আপনি প্রায় কিছু লেখেন না, শুধু ডিলিট করে দেন। আচ্ছা, নমস্কার দিদি ভাই, গরমে আইসক্রিম নয়, কোল্ড ড্রিঙ্কস নয়, আমার আমার পোড়ার লিখে ফেলেছেন, আম পোড়ার শরবত, তাতে বিট নুন, একটু আমচুর মশলা, সামান্য পুদিনা পাতা দিয়ে শরবত আমি গরমে খাবই, আর পাতিলেবুর শরবত, আর কি চাই মেসেজে। আচ্ছা, মেসেজ না করে পারলাম না, লিখলেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। ঠিক বলেছেন, একজন বন্ধু এসে বলেও গেছেন যে গরমে আম পোড়ার শরবতের কোনো বিকল্প হয় না, রোদ লাগা থেকে বাঁচায়। কিন্তু কে রয়েছে? নমস্কার।
1: নমস্কার দেবীদি।
0: নমস্কার মিল্টন।
1: মিল্টন চক্রবর্তী বলছি, মানিকনগর বেলা। হ্যাঁ
0: বলুন।
1: অনেকদিন পর দিদির সাথে কথা হচ্ছে, আর বিষয়টা যখন সত্যি গরমের খাবার নিয়ে,
0: গরমের মজা নিয়ে আজকে।
1: আসলে দিদি গরমের মজা, দেখুন দিদি, না গরমের মজা বলতে গেলে আমি সবসময় প্রকৃতির আশে থাকতে ভালোবাসি। কদিন আগেই ভান্ডার তো বিলের ধারপাশে গিয়েছিলাম, একদম ওই শিমুলিয়ার দিকে।
0: আচ্ছা,
1: সেখানে গিয়ে নৌকার একটু পাশে ধারে ধারে বসে, মানে অভূতপূর্ব যে মানে মানে নৈসর্গিক যে আনন্দ, মানে ঢেউগুলো যেন একবারে হৃদয়ের মধ্যে যেন একটা মজার একটা মানে পুঁথিমালা তৈরি করছে,
0: আর ওই ফুরফুরে বাতাস,
1: আর ফুরফুরে বাতাস মানে কি সুন্দর লাগছে সেই পরিবেশটা, মানে অদ্ভুত। যদি আপনি মানে যান কখন ওখানে শিমুলিয়াতে এই মুহূর্তে, তো ওখানে একটা অসাধারণ জায়গা পাবেন এই মুহূর্তে। আর সাদা বকেদের শাড়ি,
0: আমি তো মনে করি আমার শহরের বিকল্প কিচ্ছু নেই। আজও কিন্তু গঙ্গার ঘাটে একটা নৌকো নিয়ে বেশ গঙ্গা বিহার করতে, নৌকো বিহার করতে দুর্দান্ত লাগে
1: এই গরমকালে দিদি। হ্যাঁ ঠিক বলেছেন, গঙ্গা যেহেতু তো অবশ্যই দিদি ভালো। আর সব থেকে বড় হচ্ছে যে এই সময় আমি যেটা বলি যে বেলের শরবতটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর তরমুজকে বিচি ফেলে দিয়ে তরমুজ মানে থাকলেই আমি পুরো সাবার করে দিতে পারবো, এরকম ব্যাপারটা কি।
0: আচ্ছা,
1: তো এইটা বললাম,
0: এগুলো উত্থা অন্য কোনো ঋতুতে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। গরম হচ্ছে মজার, গরমকালে ঘাম হয়, চট করে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু ক্লান্তি কাটানোরও অনেক উপায় কিন্তু প্রকৃতি আমাদের দিয়ে দিয়েছে। প্রকৃতির যে বড় বন্ধু কেউ হতে পারে না। এই যে এই সময় যত রকম সবজি, দেখুন সব কিছুতে জল, যত রকম ফল তার মধ্যে প্রচুর পরিমাণে জল, এবং যা খেলে আমরা ভালো থাকব। এই সময় তরমুজ, ফুটি, আম, লিচু, কাঁঠাল, তাল শাঁস, এগুলো তো রয়েছে। এছাড়া দেখুন এই সময় বাজারে ঝিঙে, লাউ, চাল কুমড়ো, তাতেও প্রচুর পরিমাণে জল, তাই না? তো প্রকৃতির মতন বড় বন্ধু আর কেউ হয় না। গরমকালে প্রকৃতি আমাদের জন্য সাজিয়ে দেয় এই মজাটা উপভোগ করার জন্য। কি রয়েছেন?
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
2: বাজারে আমাদের সব থেকে নতুন জিনিস কিন্তু চলে এসেছে কালবিচিটা। কালবিচিটা খুব ভালো লাগে,
0: এখনো ঠিকভাবে ওঠেনি কিন্তু, আর কতদিন সময় লাগবে,
2: আমার বৌমা আমাকে শরবত করে দেয় লেবুর শরবত। মাঝে মাঝে দইয়ের শরবতটা ভালো লাগে, কিন্তু আমার সব থেকে প্রিয় কিন্তু লেবুর শরবতটা। আর আমি একটা যেটা টিফিন করে খাই, মুড়ি, ছাতু, সামান্য লবণ। আমি চিনিটা সেরকম ব্যবহার করি না দিদি ভাই,
0: গুড় দেন না,
2: একটু লবণ দিয়ে। বলেন,
0: গুড় দেন না তাতে?
2: না, গুড় দিইনি। আমি দোকানে নিয়ে চলে যাই, যে সুন্দর করে একটু পাতলা করে জল ঢেলে দিয়ে দিই, লবণটা তো থাকেই, ভালো লাগে বেশ।
0: চারপাশে ছড়িয়ে রয়েছে, মজায় থাকুন, আনন্দে থাকুন। নমস্কার
2: দিদি।
0: নমস্কার। এবারে চলে আসবো পরের বন্ধুর কাছে। কে রয়েছেন আমাদের সঙ্গে? এবারে বলি, সারাদিন খুব গরম, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, বিরক্তি লাগছে, তেড়তেড়ি, ইস, একটু মেঘ যদি উঠতো, একটু বৃষ্টি যদি হতো। হঠাৎ দেখলেন যে কোথা থেকে একটা শোঁ-শোঁ করে বাতাস বইতে শুরু করলো, তারপরে দেখলেন যে একেবারে ভর দুপুর বেলা হঠাৎ শিল পড়তে শুরু করেছে চড়বড় করে। ভালো লাগে কিনা বলুন, আমার তো বেশ লাগে।

0: সে আজও যেন ছোট্ট শিশুটি, গ্লাসের মধ্যে জমা করা, তারপর এদিক ওদিক তাকিয়ে টুকরো একবার মুখে ফেলেও দেওয়া। মনে হয় ছেলেবেলা ফিরিয়ে দেয় এরকম চড়বড় করে পড়া শিল। টিনের চালে বেশ চড়বড় করে শিল পড়ছে, থাকবেন ঘরে বন্দি? মনে হবে না যে ভাগ্যিস ছিল গরমকাল, তাই না এত মজা? প্রভাকর প্রামাণিক গোবরহাটি কান্দি থেকে লিখছেন, এই গরমে পান্তা ভাত, মাছ, পেঁয়াজ ভাজা খুব ভালো লাগে, আর একটু কলাই বাঁটা। ঠিক একটু আগেই যে কথা বলছিলাম, জানেন তো অনেক জায়গায়, বিশেষত এখনও গ্রামে এই রেওয়াজ রয়েছে। মেদিনীপুরে একবার এরকম বেড়াতে গেছি, তো মেদিনীপুর মানে বেশ গরম, গরমকাল, লোকজন পারতপক্ষে বাইরে বেরোয় না কাজকর্ম না থাকলে, কিন্তু আপনিও অচেনা একজন মানুষও যদি তার দৌড়ে গিয়ে দাঁড়ায় তাহলে সে এক ধরনের শরবত করে দেয়। আমি কিন্তু জীবনে প্রথমবার খেয়েছিলাম, তারপর বারে বারে মন চেয়েছিল সে শরবত খেতে। আদার মতন এক ধরনের সুট সেখানে চাষ হয়, সেটা তারা রেখে দেয়, বলে সেটা হচ্ছে রোদ থেকে রক্ষা করে। তো সেই সুট গুঁড়ো করে খানিকটা সটির মতন জলে গুলে একটু চিনি দিয়ে, সকলের তো সামর্থ্য থাকে না যে প্রচুর পরিমাণে চিনি দিল, লেবু দিল, আরও সুস্বাদু করে দিল, কিন্তু বেশ বড় একটা গ্লাস, ধরুন প্রায় 500 জল ধরে, মানে হাফ লিটার জল ধরে, এরকম একটা গ্লাসে করে বেশ তপ্ত খড়ো দুপুরে আপনাকে যদি কেউ এরকম একটা শরবত দেয় এবং আন্তরিকতার সঙ্গে বলছে যে এটা কিন্তু গরম থেকে বাঁচায়, ভালো লাগবে কি না বলুন? তো গরমকালে এইরকম আপ্যায়ন কিন্তু গ্রামেগঞ্জে গিয়ে আজও পাওয়া যায়। যেমন কয়েক ধরনের শরবতের কথা তো আপনারাই বললেন, ছাতুর শরবত বললেন, তারপরে ঘোলের কথা বললেন, লেবুর শরবতের কথা বললেন, আম পান্নার কথা বললেন, মানে পোড়া আমের শরবত, তেমনই আরেকটি শরবত আমি বললাম। তার মানে গরমকাল এই রকমারি খাবারে পানীয়তে অসাধারণ হয়ে ওঠে, যে মজা আর অন্য কোনো সময় পাওয়া যায় না। আমার কেন জানি আজকে রবি ঠাকুরের কথা বড্ড মনে পড়ছে, ওই যে আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী ডলি, ইচ্ছে করে না পাকা আম বেশি রুটির সঙ্গে, দুধের সঙ্গে মেখে বা ভাতের সঙ্গে পাকা আম মেখে, দুধ মেখে, কলা মেখে বেশ হাপুস হুপুস করে খেয়ে যাব। পাতের গোড়ায় কিচ্ছু পড়ে থাকবে না, পিঁপড়েও এসে কেঁদে কেঁদে চলে যাবে যে ইস, মনে মনে বলবে আচ্ছা পেটুক, এক ফোঁটা তো ফেলেও রাখতে পারতো আমার জন্য। তাহলে এই মজা গরমকাল ছাড়া আর অন্য কোনো সময় সম্ভব? কোথায় পাবো, হয় নাকি? আচ্ছা, মন্টালি দে মেসেজ করেছেন, চট করে পড়ে দিই। শুভ সন্ধ্যা দেবী মা, আপনার জন্য রইল অনেক অনেক আদর ভালোবাসা। জানেন মা, আমি গরমকালটা খুব পছন্দ করি, তবে এই গরমে কাঁচা আম পুড়িয়ে শরবত খাওয়াটা খুব উপকারী, এই শরবত খেলে রোদ লাগে না। বিরাটি থেকে মন্টালিতে লিখলেন, ঠিক বলেছেন আপনি, আমাদের মা মাসিমারাই তো শিখিয়েছেন আমাদের যে গরমকালটা উপভোগ করতে হয়, এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। এই যে পান্তা ভাতের কথা বলছি, অনেকে তো এখন তো ইউটিউব খুললেই কত রকম রান্নার রেসিপি আমাদের সকলেরই নজরে পড়ে। কেউ কেউ বলছেন মাটির হাঁড়িতে ভাত, দুপুরে রান্না করা ভাতে জল ঢেলে রেখে সেইটা সন্ধ্যাবেলায় নাকি সুস্বাদু। আবার দেখুন এই পান্তা ভাত হোটেলে, ফাইভ স্টার হোটেলে যখন বিক্রি হচ্ছে বেশ পকাল নামে, তার সঙ্গে নানান রকম উপকরণ সাজিয়ে পরিবেশন করা হচ্ছে, একটু শাক ভাজা, একটু মাছ ভাজা, একটু বড়ি চূড়া, তারপরে নানান রকম ভাজা, একটু বড়া ভাজা ইত্যাদি দিয়ে, তার সঙ্গে লেবু, লঙ্কা ইত্যাদি ইত্যাদি। তাহলে পান্তা ভাত গরমকালে শরীর ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য, পেট ভালো রাখার জন্য যে কতখানি উপকারী, সেটা কিন্তু কেবলমাত্র বাঙালিরা নন, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আমার তো দই ভাতের কথাও মনে পড়ছে, কার্ড রাইস নামে যেটা বড় হোটেলে বিক্রিও হয়। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম দিদি, আমি
0: বলুন নমস্কার।
1: যে অনুষ্ঠান দিয়েছেন আজকে, এই যে গরমের ব্যাপার, তবে গরমে আপনার আম কাঁঠাল লিচু প্রত্যেকটা জিনিস কিন্তু সুস্বাদু বা ভালো লাগে। এই এই টাইমটা ছাড়া তো পাওয়া যায় না। এই তাল শাঁসের কথা বললেন, এটাও খুব ভালো লাগে। গরমকার যা সময় তাই এরকম আম এখন ডেলি রিয়াসটা ডেলি খাওয়া হচ্ছে, মানে রুটি দিই এখন খাচ্ছি। আর ওই ছুলার ছাতুটা বললেন, দুপুরের দিকে বেলা 10টা 11টার দিকে আমি ডেলি মানে ছাতু খাই। হ্যাঁ, গরমে সবকিছু ভালো লাগে। আগে নৌকায় মাছ ধরতাম, তখন নদীতে মানে থাকতাম, এবার সে নদীতে ধরুন সে হাওয়া বাতাস এত সুন্দর লাগতো সে নদীতে, কিন্তু মাছ ধরাটা আমার বন্ধ হয়ে যাচ্ছে, 30-32 বছর হয়ে গেল।
0: হ্যাঁ আচ্ছা, কোথায় মাছ ধরতেন, কোন নদীতে?
1: আমাদের জলঙ্গি নদী।
0: মাছ তো এখন ধরিনি,
1: এখন ওই মাছ মানে আরো মানে কিনি মানে বেচা কেনা করি। হ্যাঁ, মাছ ধরাটা বন্ধ হয়ে গেছে।
0: আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে, গরমের মজা উপভোগ করতে করতে ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে 50 মিনিট হয়েই গেল প্রায়। ইন্দ্রজিৎ মণ্ডল মেসেজ করেছেন, শুভ সন্ধ্যা দিদি, অনুষ্ঠানের মধ্যে অনেক খাবারের কথা শোনা হলো, মনে মনে খাওয়াও হলো, আমিও তো খাচ্ছি আপনাদের সঙ্গে। পাকা আম দিয়ে দুই সহযোগে রুটির কথা কিন্তু শুনলাম না। আচ্ছা, মধুমেহ রোগীরা হয়তো এর স্বাদ উপভোগ করতে পারেন। ইন্দ্রজিৎ মণ্ডল লিখলেন কয়েক গ্রাম মুর্শিদাবাদ থেকে। তবে আমের স্বাদ থেকে বঞ্চিত করবেন বলছেন? মধুমেহ আছে বলে কি খাবো না কিছুই? খাবো, পরিমাণে কম খাবো। দই দিয়ে রুটি, তার সঙ্গে আম, চেখে দেখিনি কখনো। আপনি বললেন যখন, তখন নিশ্চয়ই দেখবো। কেমন, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি সোনামুখী থেকে সোমনাথ দাস।
0: আচ্ছা, অনেক দূর থেকে, বলুন।
2: দিদি, এই গরমের মজা ধরতে গেলে আসতে হবে বাঁকুড়া জেলায়।
0: কিরকম?
2: এখানে যেটা অন্য কোথাও পাওয়া যায় না, পুদিনা পাতার শরবত।
0: আচ্ছা,
2: এটা বাঁকুড়া জেলা ছাড়া আর কোথাও হয় না। আর
0: কি হয় না, শরবত হয় না, পুদিনা পাতা হয় না?
2: তা এখানে চিকিৎসা পুদিনা পাতার এখানে বেশি রেওয়াজ চলে। আর এখানে যেহেতু আমরা গ্রামাঞ্চলে ছেলেবেলায় দেখেছি, পোস্ত হতো না, ওই তিল বড়া, অর্থাৎ গ্রামে গঞ্জে যে তিল চাষ করা হতো, সেই তিলকে বড়া করে পেঁয়াজ কুচি, লঙ্কা এবং তেল দিয়ে গেঁটে, আর যে ভিজে ভাত আমিনা, আচ্ছা আমানি যেটা বলা হচ্ছে, আমানি রাখা হতো। এবং আমাদের গ্রামে এই মাটির পুজো, জ্বালা বলতাম গ্রামে আমরা ওটাকে, এই ঠান্ডা জল চারপাশে ভিজে নাকড়া রাখা হতো। তখন অতটা নলকূপ ছিল না, ওই কুয়ো থেকে আমরা জল নিয়ে আসতাম। তো হয়ে গেছে, এখন শহরে বাস করি, বুঝতেই পারি না কখন লেগে হচ্ছে। কিন্তু গ্রামে গেলে বুঝতে পারি তাকে গরম বলে,
0: আর কাকে আনন্দ বলে সেটাও গ্রামে পান। আচ্ছা, আপনাকে বলি যে সেটা হচ্ছে পুদিনা পাতার ব্যবহার কিন্তু এখন, আগে যেটা অবাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল বা বেঙ্গলের বাইরে যেটা দেখা যেত, এখন কিন্তু মায়েরা মেয়েরা শিখেছে পুদিনা পাতার ব্যবহার। তারাও কিন্তু পুদিনা পাতার শরবতে দেন, কাঁচা আমের শরবতের সঙ্গে বিশেষ করে। আর পুদিনা এমন একটা গাছ যে একবার একটা ডাল কেটে এনে লাগালে গোটা ছাদময় হয়ে যায়, বাড়িময় হয়ে যায়। বাঁকুড়াতে চল আছে আমি জানি। আর তবে সত্যি মাটির কুঁজো এখন ব্যবহার কমলেও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাজারে, গ্রামে গঞ্জে, শহরেও সেটা হচ্ছে মাটির ফিল্টার পাওয়া যাচ্ছে। ফিল্টার ঠিক বলবো কি বলবো না, তার চেয়ে বড় কথা ওই যে 20 লিটারের জার উপর করে দেওয়া হয় যেখানে ট্যাপ থেকে জল নেওয়া হয়, সেটা কিন্তু একটা মাটির সংস্করণ বেরিয়েছে। অনেক বাড়িতে কিন্তু লক্ষ্য করছি জলটাও ঠান্ডা, ফ্রিজের জল খেতে হয় না এবং সুস্বাদু, খেতে খুব ভালো লাগে। তো এই সমস্ত কিছু মিলেই গরমের মজা।

0: আর ঠিক এই সময় যখন আমরা গরমে ক্লান্ত বিধ্বস্ত হঠাৎ দেখলাম যে পশ্চিম দিকে একটা ঘন কালো মেঘ তৈরি হয়ে আপনাদের সমস্ত কষ্টটা দূর করবে বলে একেবারে হাজির। তাহলে এই গান শুনতে শুনতে শেষ করি আমাদের আজকের কথা ও গানে আড্ডা। ভালো থাকবেন সমস্ত বন্ধুরা। গরম কিন্তু অসাধারণ, আর গরম যদি বেশি না পড়ে তাহলে বর্ষা কী করে হবে বলুন? যত গরম তত মেঘ, তত বৃষ্টি, তত শীতল, তত সৃষ্টি। এভাবেই ভালো থাকবো। তাহলে বিদায় চাইছি আজকের কথা গানে থেকে। আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: এক ঝাঁক বুনো হাঁস পথার আলো।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আপনারা তো জানেনই আমাদের অধিবেশন শুরু হয় সকাল 5:50-এ, সকাল 6:00 অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন, 6:20 বাংলা খবর, 6:30-এ রবীন্দ্রসঙ্গীত, 6:50-এ নজরুল গীতি, 7:25 এবং 7:35-এ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 7:45-এ বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 আপনার আমার শুভ সকাল। আগামীকাল আপনাদের সঙ্গী সৈয়দা মুসারাত নাজরীন, বিষয় ঝড় কে পেলাম সাথী। 9:00-9:05-এ হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 9:10-এ বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বেলা 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30-এ আবারও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:05-এ লোকগীতির অনুরোধের আসর, 3:00 এবং 3:05-এ হিন্দি এবং ইংরেজি খবর, 3:00-এ দিনান্তিকা, 3:30-এ বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15-এ নজরুল গীতি, 5:30-এ ক্ষেত খামারের কথা, সন্ধ্যে 6:00 হিন্দি খবর, 6:05-এ কীর্তন, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30-এ গ্রামীণ সংবাদ, 6:35-এ স্বচ্ছ ভারত বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, 6:40-এ অতুল প্রসাদ সেনের গান, 6:55-ই আজ সন্ধ্যায় 7:10-এ, 7:35 এবং 7:50-এ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05-এ যথাক্রমে হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:25-এ আধুনিক গান, বিভিন্ন শিল্পীর গাওয়া, রাত 9:00 News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15-এ বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10-এ জলসাঘর। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সুমন চট্টোপাধ্যায়, সঙ্গে নিয়ে রবি বাউল। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, আপনারা শুনবেন 7:30, 8:10-এ। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মুর্শিদাবাদ।

হায়দ্রাবাদ। এখন আকাশ বাতাসের খবর। একটু আগে বলছিলাম না গরমের মজা, আবহাওয়া দপ্তরও বলছে তেমনই মজার কথা। আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ জেলার অনেক জায়গায়, সঙ্গে যদিও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামীকাল বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, একই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। ঝড়ের পূর্বাভাস, একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস শুনলেই মনটা ভালো হয়ে যায়। এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনছিলেন আপনারা 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে একই সঙ্গে শুনছিলেন নিউজ অন AIR অ্যাপে। আবারও বলি, আগামীকাল আমাদের অধিবেশনের শুরু সকাল 5:50। আর আগামীকাল শুভ সকালের বিষয় আরও একবার আপনাদের কানে পৌঁছে দিই। ঝড়কে পেলাম সাথী, সঙ্গী সৈয়দা মুসারাত নাজরীন। আর লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত্রি 10:10 জলসা ঘরে আপনাদের সঙ্গী সুমন, সঙ্গে নিয়ে রবি বাউলকে। তাহলে আমাদের আজকের অধিবেশন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।